0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা হুদের 114 থেকে 118 আয়াতে ইরশাদ করেছেন, নামাজ কায়েম করবে দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম ভাগে, নেক কাজ অবশ্যই মিটিয়ে দেয় বদ কাজ। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এটি এক উপদেশ, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তো নেককারদের শ্রম ফল বিনষ্ট করেন না। যেসব জাতি তোমাদের পূর্বে গত হয়েছে তাদের মধ্যে এমন নেক লোক কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত? তবে মুষ্টিময় লোক ছাড়া, যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছিলাম। আর জালিমরা সে আরাম আয়েশের পিছনে পড়ে রইল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তারা ছিল অপরাধী। আর আপনার রব এমন নন যে তিনি জনপদসমূহ ধ্বংস করবেন অন্যায়ভাবে, অথচ সেখানকার অধিবাসীরা সংশোধনে লিপ্ত। যদি আপনার রব ইচ্ছে করতেন তবে সকল মানুষকে একই উম্মত করতে পারতেন, কিন্তু তারা সর্বদা মতভেদ করতেই থাকবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেও আজকের বিষয়, জামাতের নামাজ আদায়ের গুরুত্ব, বলছেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসাইন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। জামাতে অর্থাৎ সমষ্টিগতভাবে নামাজ আদায় করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, যা একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি সওয়াব ও ফজিলতপূর্ণ। এটি মুমিনদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। পবিত্র কোরআন ও সহি হাদিসে জামাতের সলাত আদায়ের অনেক গুরুত্ব বর্ণিত হয়েছে। জামাতে সলাত আদায়ের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ পাক সূরা বাকারার 43 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমরা সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ তাআলা রুকু দ্বারা সলাত বুঝিয়েছেন, কারণ রুকু সলাতের অন্যতম প্রধান রুকন। রুকুকারীদের সাথে একথা দ্বারা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে রুকু একাকী হবে না, বরং রুকুকারীদের সাথে হতে হবে, আর এটি জামাতের সলাত আদায় ব্যতীত সম্ভব নয়। জামাতে সলাত আদায় না করলে বহু সওয়াব থেকে বঞ্চিত হতে হয়। যে ব্যক্তি জামাত ত্যাগে অভ্যস্ত হয়ে যায় সে গুনাহগার হবে। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জামাতে নামাজের ফজিলত একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি। জামাতে নামাজ আদায় করলে প্রতি কদমে কদমে নেকি লাভ হয় এবং গুনাহ মাফ হয়, সঙ্গে একটি করে মর্যাদা বৃদ্ধি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে পবিত্রতা লাভ করে মসজিদে এসে নামাজ আদায় করে তার প্রতি কদমে একটি নেকি দেওয়া হয়, একটি করে গুনাহ মাফ করা হয়, একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে সে যেন অর্ধরাত্রি ইবাদত করল, আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করে তবে সে যেন পূর্ণ রাত ইবাদতে কাটাল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে দুটি পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দ্বিতীয়টি হলো মুনাফিকের তালিকা থেকে তার নামটি কেটে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে আল্লাহ পাকের হেফাজতে থাকে। আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং মানুষের কর্তব্য হলো ইবাদতের মাধ্যমে তার নৈকট্য হাসিলের চেষ্টা করা, আর সলাত আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের কোনো বিধান ও যে কোনো ইবাদত বিধিবদ্ধ হওয়ার মাধ্যম হলো ওহী। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কোনো বিধান জারি করতে চাইলে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী প্রেরণ করতেন। কিন্তু সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার নির্দেশ কোনো ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়নি, বরং আল্লাহ তাআলা স্বয়ং তার প্রিয় হাবিবকে কাছে ডেকে উপহার স্বরূপ এই ইবাদত প্রদান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আন-নিসা এর 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নির্ধারিত সময়ে সলাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবসে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সালাতের। সালাতের হিসাব সঠিক হলে সকল ইবাদত সঠিক হবে, আর সালাত বিনষ্ট হলে সব ইবাদত বিনষ্ট হবে। যে যথাযথভাবে সালাত আদায় করবে তার সালাত কবুল হবে এবং তার অন্য সকল আমলগুলোও কবুল হবে, আর যার সালাত প্রত্যাখ্যান করা হবে তার সকল আমলই প্রত্যাখ্যাত হবে। মুসলিম উম্মার সর্বোত্তম আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জামাতের সাথেই নামাজ আদায় করেছেন, এমনকি তার ইন্তিকালের আগ মুহূর্তেও অসুস্থতার সময়ও তিনি জামাত ছাড়েননি। সাহাবে কেরামারও পুরো জীবন জামাতে নামাজ আদায় করেছেন, তাই আসুন না আমরাও জামাতের সাথে নামাজ আদায় করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও, আজকের বিষয় ছিল জামাতে নামাজ আদায়ের গুরুত্ব, বললেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ফাদার কমল কোরাইয়া।
2: পবিত্র বাইবেলের বেন সিরাক পুস্তক থেকে পাঠ করছি। সমস্ত প্রজ্ঞা আসে প্রভুরই কাছ থেকে, তারই কাছ থেকে আসে চিরদিন। সমুদ্রের বালুকণা, বৃষ্টির জলের ফোঁটা কিংবা অনন্তকালের দিনগুলো কেই বা গণনা করতে পারে? কত উচ্চ আকাশমণ্ডল, পৃথিবীর কতটা প্রসারিত, অতল কতখানি গভীর কেই বা তা গণনা করতে পারে? প্রজ্ঞার সৃষ্টি সে তো সবার আগেই, বুদ্ধি বিবেচনা সে তো অনাদিকাল থেকে নিত্য বিরাজিত। প্রজ্ঞার মূল কাকেই বা দেখানো হয়েছে? প্রজ্ঞার বিচিত্র কর্মকৌশল কেই বা জানতে পেরেছে? প্রাজ্ঞ বলতে শুধু একজনই তো আছেন, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আপন সিংহাসনে নিত্য সমাসীন যিনি, স্বয়ং ঈশ্বর যিনি। প্রজ্ঞাকে তিনি নিজে সৃষ্টি করেছেন, তাকে নিরীক্ষণ করে তার সবকিছুই দেখে নিয়েছেন, তাকে শতধারায় বর্ষণ করেছেন তিনি তার সমস্ত সৃষ্টির ওপর, সকল মানুষের ওপর, যাকে তিনি যতখানি দিতে চেয়েছেন। যারা তাকে ভালোবাসে তাদের অন্তরে তাকে মুক্ত হস্তি তিনি দান করেছেন। সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করলে গৌরব গরিমা লাভ হয়, সুখ হয়, পুলকের মুকুর পরা হয়। সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করলে মনটা তো প্রফুল্ল হয়, সুখী হয়, আনন্দিত হয়, আয়ুষ্কাল দীর্ঘ হয়। ঈশ্বরকে যে সম্ভ্রম করে তার সবকিছুই পরিণাম শুভ হবে, সে তো মৃত্যুর দিনে আশীর্বাদ হবে। ঈশ্বরকে সম্ভ্রম করা সেই তো প্রজ্ঞার প্রথম সোপান। ঈশ্বর বিশ্বস্ত জন যারা, প্রজ্ঞা তাদের সঙ্গে তাদেরই জন্যে একই গর্বজাত। মানুষের মাঝখানে সে বেঁধেছে বাসা চিরকালের মতো। মানুষের বংশধর যারা, সে তাদের বিশ্বস্ত সঙ্গী হবে। ক্ষুধার্তকে সম্ভ্রম করা, এতেই তো প্রজ্ঞার পূর্ণ প্রকাশ। তারা যা কিছু পেতে চায় সে তাদের সারা ঘর তাই দিয়ে পূর্ণ করে তোলেন, সে তাদের গোলাবাড়ি ভরিয়ে তোলে নিজের ফসল সম্ভারে। সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করা, এই তো প্রজ্ঞার মুকুট লাভ করা। প্রজ্ঞা মানুষের জীবনে শান্তি ও সুস্থতা এনে দেয়। সৃষ্টিকর্তা তো প্রজ্ঞাকে নিরীক্ষণ করে তার সবকিছুই দেখে নিয়েছেন, তিনি নামিয়ে আনেন সদ্জ্ঞান ও বুদ্ধি দ্বারা। প্রাজ্ঞজন যারা, তাদের তিনি মহাগৌরবে ভূষিত করেন। ঈশ্বরকে সম্ভ্রম করা, এতে নিহিত আছে প্রজ্ঞার মূল। মানুষের দীর্ঘায়ু দীপনী তার শাখা প্রশাখা। অন্যায় ক্রোধের সমর্থনে কোনো কিছু বলা চলে না। ক্রোধের আবেগ মানুষকে বিনাশের মুখে ঠেলে দেয়। যতক্ষণ আয়োজন সহিষ্ণু মানুষ ততক্ষণ সব কিছু সহ্যই করে, শেষকালে সে তো মনের আনন্দ ফিরে পায়। যতক্ষণ প্রয়োজন সে ততক্ষণ নিজের মনের কথা মনে গেঁথে রাখে, অনেকেরই মুখে তার সুবুদ্ধির সুনাম ছড়িয়ে পড়ে। প্রজ্ঞার সঞ্চয়ে আছে জ্ঞান গর্ব যত প্রবচন। পাপি কিন্তু ভক্তিকে ঘৃণার চোখে দেখে। তুমি যদি প্রজ্ঞাকে পেতে চাও, ঐশ্ব আদেশগুলো মেনে চলো তুমি, তাহলে সৃষ্টিকর্তা অমীয় প্রজ্ঞা তুমি লাভ করবে। সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করা, এই তো প্রজ্ঞা ও সৎ শিক্ষার প্রকৃত পরিচয়। বিনয় ও বিশ্বস্ততা দেখেই তো প্রীত হন তিনি। সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করতে অস্বীকার করো না কখনো। আমিন।
1: এতক্ষণ পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন ফাদার কমল কোরাইয়া।
0: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং অস্ত যাবে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 ও এফএম 102 মেগাহার্টজে।
1: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান মালা। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখে মূল প্রচার হবে বেলা 11:30। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2:20। বিকেল 4:05 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। শিক্ষার্থীদের আসর প্রচার হবে বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।

এবারে এফএমের অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নিশ্চয়ই পুরোটা সময় আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। বাংলাদেশ বেতার ঢাকার সকল আয়োজনে

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বৃষ্টি স্নাত সুন্দর একটি সকাল। আজকের এই সুন্দর সকাল আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সাফল্যের বার্তা। নিরাপদ হোক আপনাদের পথচলা, দিনটি শুরু হোক ইতিবাচকতার সাথে। এমন শুভ প্রত্যাশায় শোনাব ভোরের গান, শিল্পী এম এ হামিদ। গানটির রচয়িতা সিদ্দিক চৌধুরী, সুর করেছেন কাদের জামিরি।

0: প্রিয় বন্ধুরা, ভোরের গানটি শুনলেন এম এ হাবিদের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী লীনা তাপসী খান। শিল্পী কণ্ঠে প্রথম গান আমি তব দ্বারে প্রেম ভিখারী।

0: নজরুল সঙ্গীত শুনলেন লীনা তাপসী খানের কণ্ঠে। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন।
1: বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ি রেলিং এবং বিভিন্ন পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
0: বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
1: বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং এ সময় আভাস পেলে প্ল্যাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
0: কোন বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা

বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ, তাই এর ব্যবহারে সচেষ্ট হন। বজ্রপাতের সময় বাড়ির বাইরে বা গাড়ির ভেতরে থাকলে কোনো কংক্রিটের ছাউনির নিচে গাড়িসহ আশ্রয় নেওয়ার চেষ্টা করুন এবং এ সময় গাড়ির ভেতরে ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন জাহিদুর রহিম।

0: দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন জাহিদুর রহিম।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষি বিপ্লবের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন কখনো কল্পনা করা যায় না। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল। পাটের জমিতে সার প্রয়োগ ও আগাছা দমনের ব্যবস্থাপনা বিষয়ে আজ একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলকে আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পপি। আর যে বিষয়ে আজ আমরা কথা বলব, পাটের জমিতে সার প্রয়োগ ও আগাছা দমন ব্যবস্থাপনা। এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আয়োজনে উপস্থিত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শাহিন সালেউদ্দিন, পরিসংখ্যান অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। শুরুতেই আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ।
1: আমরা প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই, পাটের জমিতে আসলে কখনো কিভাবে সার প্রয়োগ করতে হয় সেটা যদি একটু বলতেন।
2: পাটের জমিতে সারের সঠিক মাত্রা নির্ধারণের জন্য মাটির উর্বরতা শক্তি পরীক্ষা করা প্রয়োজন। মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে কোন সার কতটুকু প্রয়োজন তা সঠিকভাবে জানা যায়। পাট ফসলে ইউরিয়া সার 2 কিস্তিতে এবং অন্যান্য সার 1 কিস্তিতে জমি তৈরির শেষ চাষের সময় প্রয়োগ করতে হয়। জমিতে গোবর সার ব্যবহার না করলে দেশি পাটে শেষ চাষের সময় একর প্রতি 33 কেজি ইউরিয়া, 10 কেজি টিএসপি, 12 কেজি এমওপি, 18 কেজি জিপসাম এবং 4.5 কেজি জিঙ্ক সালফেট ভালোভাবে জমিতে মিশিয়ে বীজ বপন করতে হবে। একইভাবে তোষা পাটে একর প্রতি 40 কেজি ইউরিয়া, 21 কেজি টিএসপি, 24 কেজি এমওপি, 38 কেজি জিপসাম এবং 4.5 কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করে জমি তৈরি করতে হবে। পাট ফসলের বয়স 40 থেকে 45 দিন পর দ্বিতীয় কিস্তির ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। উপরি প্রয়োগের সময় লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে। ইউরিয়া সার উপরি প্রয়োগের আগে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার ও মাটি ঝুরঝুরে করে নিলে ভালো হয়। উপরি প্রয়োগের সময় ইউরিয়া সার যেন গাছের কচি পাতা বা ডগায় লেগে না থাকে, সেজন্য সার ছিটানোর পর পাটকাঠি অথবা অন্য কিছু দিয়ে পাতায় বা ডগায় লেগে থাকা সার সরিয়ে দিতে হবে। প্রখর রৌদ্র এবং বৃষ্টির সময় ইউরিয়া সার উপরি প্রয়োগ না করাই উত্তম।
1: পাট ফসলে আসলে কতদিন পরে আগাছা দমনের ব্যবস্থা নিতে হবে বলে আপনি মনে করেন?
2: আসলে পাট ফসল যেহেতু খুব বীজ ছিটিয়ে বপন করা হয় এবং এটা 1 সপ্তাহের মধ্যেই গাজায় যায়, সেই ক্ষেত্রে এর সাথে আগাছাও কম্পিটিশন করে গাজায়, সেক্ষেত্রে বীজ বপনের 15 থেকে 21 দিনের মধ্যেই প্রথম নিড়ানি এবং 35 থেকে 42 দিনের মধ্যে দ্বিতীয় নিড়ানি দিয়ে আগাছা দমন এবং চারা পাতলা করতে হয় এবং তৃতীয় নিড়ানিও প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভালোভাবে আগাছাটা মোটামুটি দমন করা যায়।
1: আমার সবশেষ প্রশ্নটি আপনার জন্য, পাট ফসলে কি কি পদ্ধতির মাধ্যমে সহজেই আগাছা দমন করা যায়?
2: আসলে বাংলাদেশে পাট চাষের ক্ষেত্রে এটা তো চৈত্র বৈশাখ মাসে চাষ শুরু করা হয়, সেক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা অনুসরণ করলে পাটে সহজে আমরা আগাছা দমন ব্যবস্থাপনা করতে পারি। পাট ফসল বপনের আগে জমি ভালোভাবে চাষ এবং মই দিয়ে আগাছা পরিষ্কার করে নিতে হয়। আমরা শস্য বিন্যাস পরিবর্তন করেও আগাছা নিয়ন্ত্রণ করা যায়, যেমন আলু চাষের পরপরে যদি আমরা পাট চাষ করতে পারি সেক্ষেত্রে আগাছাটা অনেক কম হয়। এছাড়া নিড়ানি, খুরপি যেগুলো দেশীয় প্রযুক্তি, তারপরে আরেকটা আছে জৈবিক পদ্ধতি এবং সবচেয়ে লাস্ট যেটা সহজ এবং যেহেতু জমিতে আমরা যদি শ্রমিকের মাধ্যমে যদি আমরা নিড়ানি খুরপির মাধ্যমে পাট চাষ আগাছা দমন করি তাহলে সেক্ষেত্রে চাষির খরচ অনেক বেড়ে যায়। এই জন্য আমাদের আগাছানাশক মানে যেটা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজে এবং কম খরচে আগাছা দমন করতে পারি, যেরকম ফ্লুকোরালিন, ফেনক্সা প্রোল, উইডনিল, 5-ECE, এগুলো হলো কমার্শিয়াল নেম। আমরা স্থানীয় যে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের ডিপ্লোমা কৃষিবিদ যেটা উপসহকারী কৃষি কর্মকর্তা বা জেলা উপজেলা কৃষি কর্মকর্তা, এদের পরামর্শ ক্রমে যদি আমরা সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং বোতল বা প্যাকেটের গায়ে যে নির্দেশিত মাত্রা এই ডোজে যদি আমরা আগাছানাশক প্রয়োগ করতে পারি তাহলে আমরা খুব কম খরচে আমরা পাটের আগাছা দমন ব্যবস্থা গ্রহণ করতে পারি।
1: অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। শ্রোতা, আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
2: ধন্যবাদ আপনাকেও।
0: অনেক সময় অনেক সচেতনতার কথা কৃষি সমাচার অনুষ্ঠানে আমরা শুনিয়ে থাকি, কখনো কথার মাধ্যমে কখনো গানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। এবার শুনব কৃষি বিষয়ক একটি গান। গানটির শিল্পী পারভিন সুলতানা, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

0: কৃষি সামাজিক কর্মকাণ্ডের একটি বিশেষ ক্ষেত্র যা জনগণের খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা, আয়ের সুযোগ সৃষ্টি এবং দায়িত্ব হ্রাসকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষির উন্নয়ন তৈরি করতে পারে উন্নয়নের মহাসড়ক। এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানটি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় সঞ্চিতা হোসেন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়। প্রিয় বন্ধুরা, ঋতুবৈচিত্র্যের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ঋতু পরিক্রমায় এখন গ্রীষ্মকাল, এরপরই বর্ষাকাল। আর আমরা সবাই জানি বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়, কিন্তু গ্রীষ্মকাল থেকেই কিন্তু আমরা যে বৃক্ষরোপণ করব তার যে একটি প্রস্তুতি রয়েছে সেটি গ্রহণ করতে হবে। ঢাকা মহানগরীতে যাদের বাইরে খুব একটা উঠোন কিংবা পরিত্যক্ত জায়গা থাকে না, তাদের জন্য ছাদে কিংবা বারান্দায় কিছু বৃক্ষ আমরা রোপণ করতেই পারি। আমরা প্রত্যেকেই যদি একটি ফলদ, বনজ, ভেষজ তিনটি করে বৃক্ষ রোপণ করি, তবে কিন্তু মহানগরীকে সবুজে সবুজে আমরা ভরে দিতে পারি। আর বৃক্ষের ভূমিকা, উপকারিতা বলার অপেক্ষা রাখে না। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে বৃক্ষই কিন্তু আমাদের অনেকটা সুরক্ষিত রাখে, সে কথা ভুলে গেলে চলবে না। গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, এছাড়াও অক্সিজেন তো দেয়। বিপদের বন্ধুও কিন্তু এই গাছ। অনেক সময় গাছ বিক্রির মাধ্যমে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে লাভবান হই। তাই আসুন বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা দেশটিকে আমরা আরও সবুজময় করে তুলি। বাংলাদেশ বেতার, এখন শুনবেন সকাল ৭টার সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 3রা জ্যৈষ্ঠ, 28শে জিলকাদ, 17ই মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। চাঁদপুরে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ। রাজনীতির নামে কোন গোষ্ঠী যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ, বিশ্ব খাল ও খুর্দ খাল পুনঃখননকালে বললেন তারেক রহমান। কুমিল্লা প্রশাসনিক বিভাগ হবে, জেলার বরুড়া উপজেলায় পথসভায় ঘোষণা প্রধানমন্ত্রীর। আগামী 8 বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। দেশের আইসিটি খাতে আগামী 5 বছরে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে বললেন আইসিটি মন্ত্রী। রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে চলচ্চিত্র সহ সৃজনশীল খাত গুরুত্বপূর্ণ শক্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান, দ্রুতই শান্তি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে খারাপ সময়ের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতির নামে কোন গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের 20টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতামে চাপ দিয়ে 14,370 জন উপকারভোগীর মোবাইলে চলতি মাসের ফ্যামিলি কার্ডের টাকা বিতরণ করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন চাঁদপুরের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। সুবিধাভোগী ওই দুই নারী ফ্যামিলি কার্ডের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
3: আমি রাজরাজেশ্বরের ইউনিয়নের এক মহিলা, মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্যে আমাকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, তার জন্য আমরা সকলকে খুশি হয়েছি, আনন্দ হয়েছি। ঈদের উপলক্ষে আমাদের টাকা দেওয়া হয়েছে, তার জন্য আমরা খুশি হয়েছি। সবাইকে দোয়া করেন, ধন্যবাদ।
2: পরে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তাঁর সরকার। আসন্ন বাজেটে বরাদ্দের মাধ্যমে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
4: আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরো যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব।
2: তারেক রহমান বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ স্থিতিশীলতা চায়। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না।
4: রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে। প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি।
2: আসন্ন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে।
4: যেটা আগামী যে বাজেট আছে সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন, একই সাথে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি, যাতে তারা ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে।
2: এ সময় চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড নির্মাণের দাবির বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এর আগে দিনব্যাপী এক সফরে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে কুমিল্লা নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল এবং শাহরাস্তি উপজেলার খোর্দখাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: দিনব্যাপী সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয় সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা পূরণে কাজ করে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খননের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও আশ্বাস দেন তিনি।
4: আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে।
2: পরে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে খোর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে এই খোর্দ খাল খনন করেছিলেন। ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় পাশে তৈরি মঞ্চে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, দেশ ও রাষ্ট্র পুনর্গঠনে তার সরকারের প্রতিজ্ঞা।
4: বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।
2: এরপর প্রধানমন্ত্রী চাঁদপুর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
4: মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না, মনে আছে? আমরা যখন বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছি তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে।
2: পরে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা সফরের অংশ হিসেবে গতরাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় পর্যায়ে দলের অবস্থা নিয়ে নেতাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত 1.5 ঘন্টার এই রুদ্ধদ্বার বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 8 বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি গতকাল নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, হামের প্রকোপ ঠেকাতে নতুন ঔষধ আনা হয়েছে এবং নতুন কর্মসূচির মাধ্যমে শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে নরসিংদী বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 366 জন উপকার ভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের রপ্তানি খাতে চামড়া শিল্প অন্যতম সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এই খাত থেকে বছরে $12 বিলিয়ন আয় করা সম্ভব। তিনি গতকাল সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এর আগে তিনি বিসিক কার্যালয়ে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। শিল্পমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো জরুরি। পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী 5 বছরে দেশের ICT খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত টেলিকম খাতের ভবিষ্যৎ, নতুন সরকার কি ভাবছে শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের টেলিকম খাতকে আধুনিক, বিনিয়োগ বান্ধব ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সমন্বিত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্র সহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কেবল ক্ষমতা ধরে রাখার জন্য নয়, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
6: এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের জন্য, সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না করে সেটাকে চূড়ান্ত ভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন, এই আস্থা আমার আছে। সমাজ পরিবর্তনের এই কথাটা কোন নির্দিষ্ট আদর্শের প্রোপাগান্ডা না, আমাদের খুব করুণ অভিজ্ঞতা আছে গত 50 বছরে। চমৎকার চমৎকার শব্দ, কখনো সমাজতন্ত্র, কখনো ধর্ম, খুব নেপথ্যে দেখা গিয়েছে কোনো না কোনো কটা গোষ্ঠী রিমোট নিয়ে বসে আছে এবং সে সকল মাধ্যমকে তার প্রোপাগান্ডা মেশিন বানাতে চায়। যে এই পেশাতে যারা মুক্ত চিন্তা করেন না, যারা কোনো না কোনো গোষ্ঠীর দাস, এমনকি কোনো না কোনো আদর্শের দাস, তাদের পক্ষে মুক্ত চিন্তা করা সম্ভব হয় না।
5: এদিকে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, পানি বণ্টন নিশ্চিত করা কেবল চুক্তির ওপর নয়, বরং দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী 2 মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। তিনি গতকাল সিলেটে এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া ইমিগ্রেশন এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে বলেও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা গতকাল ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 82 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার জন্য টোল আদায়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করছে ইরান। দেশটির রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি জানিয়েছেন শিগগিরই এই পরিকল্পনা ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন দ্রুত কোন শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে তেহরানকে খুবই খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব বলেছেন বিশ্ব একটি নতুন বিশ্বব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এদিকে গতকাল গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলেও প্রাণঘাতী হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল। দুই দেশের আলোচকরা কথিত যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার পর ইসরায়েল জানিয়েছে গত দুই দিনে তারা লেবাননের 100টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে গত শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস। গাজা সিটির দক্ষিণাঞ্চলে ওই হামলায় সামরিক কমান্ডার উজ আল দিন, তাঁর স্ত্রী ও মেয়ে ছাড়াও আরও কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরের পর তাইওয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। গতকাল প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয় তাইওয়ান আন্তঃপ্রণালী স্থিতাবস্থা বজায় রাখতে চায়, এজন্য তাইওয়ানের আনুষ্ঠানিকভাবে চীনের কাছ থেকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে বেইজিং ত্যাগের পর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তাইওয়ান এই বিবৃতি প্রকাশ করে। এখন শুনুন কৃষি সংবাদ। নওগাঁ জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াই। ভালো ফলন পেয়ে খুশি চাষিরা, পাকা ধান ঘরে তুলতে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন।
8: নওগাঁ জেলায় চলতি মৌসুমে 1,92,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পাকা ধান কেটে মাঠ থেকে ঘরে তুলছেন চাষিরা। সন্তোষজনক ফলন পেয়ে খুশি কৃষক। রানীনগর উপজেলার কয়েকজন চাষি বলছিলেন,
9: ফলন এটা হেভি ফলন।
10: কতবার ছিল 27-28, এবার মোটামুটি 35।
9: 108 ধান, অনেক ফলন বেশি। গত বছর 1 বিঘা মাটি 28-27 মন ধান হইতো, এই বছর 35 মন পর্যন্ত ধান।
8: বেশিরভাগ জমিতেই সরু জাতের ধানের আবাদ হয়েছে বলছিলেন চাষিরা।
10: লাগাইছি এবার 108 ধান, এর মধ্যে আছে জিরা 28। গত বছর থেকে এবার ধান ফলাফল খুব ভালো ইনশাল্লাহ।
8: কৃষি উপকরণ সরবরাহ ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। পাকা ধান ঘরে তুলতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমাইরা মণ্ডল যেমনটি বলছিলেন,
11: বোরোর অবস্থা বেশ ভালো। আমরা প্রথম থেকেই কৃষকদের বলেছিলাম 80% ধান পাকলেই যাতে তারা কর্তন করে ফেলে, এবং প্রত্যেক উপজেলা কৃষি অফিসারদের প্রতি নির্দেশনা ছিল যে তারা প্রয়োজনীয় কম্বাইন হার্ভেস্টার, রিপার, ধানের শ্রমিক যাতে অ্যাভেলেবেল থাকে এবং যন্ত্রগুলো যাতে সচল থাকে, কৃষকদের যাতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় সে ব্যাপারে তারা প্রস্তুত ছিল।
8: নওগাঁ জেলায় চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 13,22,480 মেট্রিক টন। ইতোমধ্যেই অর্ধেক ফলন ঘরে তুলেছেন চাষিরা। সুফিক ছোটন, বাংলাদেশ বেতার।
5: খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 257 রান নিয়ে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনে আবার ব্যাটিং শুরু করবে পাকিস্তান। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:35। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চাঁদপুরে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ। রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টি ষড়যন্ত্র রুখে দেবে জনগণ, বিশ্বখাল ও খোর্দ খাল পুনঃখননকালে বললেন তারেক রহমান। রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে

চাদমন্ত্রীর, এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান। দ্রুতই শান্তি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে সাধারণ খারাপ সময়ের মুখোমুখি হবে, খারাপ সময়ের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখের ঠিকানায়। স্রষ্টা তার সৃষ্টিতে বৈষম্য করেননি, তিনি নারী ও পুরুষ সমমর্যাদায় পৃথিবীতে অধিষ্ঠিত করেছেন এবং আমরা নারী ও পুরুষ এক অদম্য ভালোবাসায় এক একটি পরিবার গঠন করি। এই পরিবারগুলি হয়ে ওঠে আমাদের সুখের ঠিকানা। তবে এই পরিবারের গঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্ব থাকে ভিন্ন ভিন্ন। যখন একটি পরিবারে একজন মা ও শিশু থাকে, তখন ওই পরিবারের মা ও শিশুর সুরক্ষায় অধিক যত্নবান হতে হয় বাকি সকলকে। বন্ধুরা, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে আমাদের সাথে আলাপচারিতায় থাকবেন ডাক্তার মিন্টু চৌধুরী, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অধিক সচেতনতা ও যত্নবান হওয়া কেন প্রয়োজন, সেসব বিষয়। আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মিন্টু চৌধুরী, যার কাছে আমরা শুনব মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অধিক সচেতন ও যত্নবান কেন হওয়া দরকার সেই বিষয় নিয়ে। তো শুরুতেই বলে রাখি যে এখানে মা বলতে আমরা তিন ধরনের মাকে বলছি। একটি হচ্ছে গর্ভবতী মা, অন্য মা হচ্ছেন যারা শিশুকে দুধ পান করান, এবং অন্য ধরনের মা হচ্ছেন যারা কিশোর কিশোরীর মা। এছাড়াও আরো একটি শ্রেণীর মা রয়েই যাচ্ছে, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যারা বয়স্ক মা। তো আমরা নিশ্চয়ই আজকে আলাপচারিতায় শুনবো যে তাদের প্রতি আমরা কি ধরনের যত্ন নিব, এই সঙ্গে শিশুদের প্রতিও আমাদের কি ধরনের সচেতনতা হওয়া প্রয়োজন আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ করব। তো ডাক্তার মিন্টু চৌধুরী, আমি শুরুতেই মায়ের দিকটায় বেশি গুরুত্ব দিচ্ছি।
2: মা ও শিশু স্বাস্থ্য, আসলে স্বাস্থ্য শব্দটাকে আমরা শুধু মনে করি যে আমি অসুস্থ হয়েছি তারপর আমি চিকিৎসা নেব, এটা বোধহয় স্বাস্থ্যের শুধু অংশ। কিন্তু স্বাস্থ্য শব্দটা আসলে অনেক বৃহৎ, যেমন শারীরিক, মানসিক, সামাজিক এবং নিজের আবেগটা, বিশেষ করে মানসিকটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই জায়গায়। এই সবকিছু সুস্থ থাকার মানেই হলো আসলে স্বাস্থ্যবান। তাহলে একজন মানুষকে আমি সুস্থ তখন বলবো যে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ এবং সামাজিকভাবে সুস্থ। আমাদের যদি পারিবারিক আপনি সুস্থতা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে একজন পরিবারের সুস্থতা অনেকাংশে নির্ভর করে সেই ঘরের মা সুস্থ কিনা, সেই ঘরের শিশু সুস্থ কিনা তার উপর। সেই প্রেক্ষাপটে বিচার করলে এর থেকে বোধহয় খুব জরুরি আর কিছু হয় না যে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা। আপনি যেভাবে ভাগ করলেন মাকে, আমরা আসলে সেভাবেই হয়তো শুরু করতে পারি। আমাদের দেশে আগের থেকে আমরা অনেক বেশি সচেতন হয়েছি, সেটা নিঃসন্দেহে বলতেই হয়। সেজন্য বাংলাদেশে মাতৃমৃত্যু হার, নবজাতক মৃত্যু হার এখন অন্যান্য দেশ থেকে অনেক বেশি মানে কমেছে এবং আমরা অনেক বেশি এগিয়ে আছি আর কি। আমি স্বাস্থ্যের রেটিং যদি বলি, সেক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে আছি পার্শ্ববর্তী অনেক দেশের থেকে। যখন মা গর্ভবতী, তখন আসলে পরিবারের সকলের তাকে সব ধরনের কাজে সহায়তা করা প্রয়োজন। আমরা অনেকটাই যখন একজন মা গৃহিণী হন, তাকে সব কাজ করছেন তিনি, ঘরে কোনো অবসর পাচ্ছেন না। তো গর্ভকালীন সময়ে অন্তত আমার মনে হয় যে তাদের সকলকে, পরিবারের সকল সদস্যের মিলে সহায়তা করা উচিত, যাতে করে তিনি এবং তার সন্তান সুস্থ থাকেন। তার খাওয়া দাওয়ার প্রতি নজর দেওয়া উচিত, অন্তত পক্ষে গর্ভকালীন সময়ে চারবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এই চারবারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রথম প্রথম যে আমরা ট্রাইমেস্টার গুলো ভাগ করি, প্রথম তিন মাস, দ্বিতীয় তিন মাস, পরবর্তী তিন মাস, এই তিন মাসে অন্তত পক্ষে চারবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তখন চিকিৎসক তার পরামর্শ অনুযায়ী কিছু নির্দিষ্ট ওষুধ দিয়ে থাকেন মায়ের স্বাস্থ্য অনুযায়ী, সেগুলো যাতে তিনি গ্রহণ করেন এবং তার পুষ্টির বিষয়টাতে আমরা খুবই গুরুত্ব দেব। এরপর আপনি যেটা বলছিলেন যে দুগ্ধপানের যে সময়টা, আমরা জানি দুবছর বয়স পর্যন্ত মা সন্তানকে শুধুমাত্র বুকের দুধ পান করাবেন। তাহলে বাচ্চা বুকের দুধের উপরই তার পুষ্টি নির্ভর করছে। তাহলে মা একজনের খাবারে আমরা দুজনকে পুষ্টি প্রদান করছি, নিশ্চিত করতে হবে। সুতরাং মায়ের খাবারের প্রতি যাতে আমরা নজর দিই, বিশেষ করে এই সময়টাতে। ছয় মাস পর্যন্ত বাচ্চা আর কিছুই খাবে না পানি ছাড়া। নবজাতকের সুস্থতা যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আছে, তাই বলছি ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চা বুকের দুধ ছাড়া কিছু খাবে না। এরপর পরিবারের অন্য পরিবারের আমরা যা খাই তা সবই একটু একটু খেতে পারে, তবে মায়ের বুকের দুধ আমরা দুবছর পর্যন্ত খাওয়াবো। তো এই সময়টাতে মায়ের খাবার এবং বাচ্চা দুজনের খাবারের জন্য মায়ের খাবারের প্রতি বিশেষ

0: আমাদের নজর দেওয়া উচিত।
1: বিশেষ করে তরল খাবার, আমরা জেনেছি যে তরল খাবার খাওয়াতে হবে
0: প্রচুর পরিমাণে, এবং খিচুড়ি করে আমরা খাওয়াই সাধারণত শিশুদের, মাদের জন্য তো বললাম। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আসে, যেটা আমাদের দেশে আমার কাছে মনে হয় একটু অবহেলিত, মানসিক স্বাস্থ্য। কিশোরীর মাদের যেরকম মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদের সচেতন হওয়া জরুরি, তার থেকে বেশি জরুরি প্রসব পরবর্তী সময়ে মাদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটু আমাদের নজর দেওয়া। দেখবেন যেসব সুইসাইডাল টেন্ডেন্সি গুলো হয়, মানে পোস্টপার্টাম ডিপ্রেশন বলি আমরা মেডিকেলে এই ভাষাটাকে, মানে প্রসব পরবর্তী হতাশা খুব বেড়ে যায়। কারণ সিজারি বলেন আর নর্মাল ডেলিভারিতেই হোক, এটা খুবই কঠিন একটি প্রক্রিয়ার মাধ্যমে একজন সন্তান জন্ম হয়, যার কষ্টটা শুধুমাত্র মায়ই জানে। আমি জানি না, চিকিৎসক আমরা হয়তো চিকিৎসা দিয়ে থাকি কিন্তু নিজে কখনো উপলব্ধি করি তো। সেই সময়টাতে আমি পরিবারের সকলের কাছে, যারা শুনছেন শ্রোতা বন্ধু সকলের কাছে অনুরোধ করব, মাকে পরিপূর্ণ সাপোর্টটা প্রদান করবেন ওই সময়টা, বিশেষ করে প্রসব পরবর্তী সময়টা। একা মাই যাতে সন্তানকে লালন পালন করতে না হয়, পাশাপাশি বাবারও যে সমপরিমাণ দায়িত্ব সন্তানকে পালন করা, সে বিষয়টা যদি আমরা গুরুত্ব দিই, দেখবেন মাও এবং শিশু দুজনের স্বাস্থ্যই ভালো থাকবে।
1: এখানে একটি বিষয় না বললেই নয় যে আমাদের দেশে আসলে যখন সন্তান ভূমিষ্ঠ হয় আমরা একচ্ছত্রভাবে ভেবে নিই যে এটি মায়েরই দায়িত্ব, মা রাত জেগে তাকে অ্যাটেন্ড করবেন, মাই তাকে খাওয়াবেন, মাই তাকে গোসল করাবেন, এবং বড় জোর মায়ের সাথে যোগ হতে পারে নানি দাদি, হ্যাঁ, যারা কিনা আসলে নারী গোত্রীয়। কিন্তু এখানে একটা বড় অংশ কিন্তু নির্ভর করছে ওই সন্তানটির বাবার
0: উপরে।
1: সুতরাং যারা শুনছেন শ্রোতা বন্ধু, এখন যেহেতু আমাদের অংশীদারিত্বের একটা সময় এবং আমরা যদি সুখী দাম্পত্য জীবন চিন্তা করি, তাহলে অবশ্যই সন্তানের যত্নে বাবা মা দুজনকেই সমান ভূমিকা রাখতে হবে। সেটি একদম জন্মানোর আগে থেকেই, যখন থেকে ভ্রূণটি পেটে এসেছে তখন থেকে শুরু হবে তার যত্ন।
0: এতে করে আসলে বাচ্চার সাথে বাবার বন্ডিংটা অনেক বেশি ভালো হয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমরা যেরকম নারীর বন্ধন বলি, নারীর বন্ধনটা আসলে এত শক্তিশালী হয় কেন, মাই সন্তানকে ছোট বয়স থেকে লালন পালন করেন, দেখে যত্ন করছেন,
1: বাবারা অনেক ভালো, আমরা দেখতে পাই তো বাবাদের সঙ্গে সন্তানদের সম্পর্ক
0: বন্ডিংটাও বাড়ে। আর এখানে রোগ প্রতিরোধ, যেহেতু আমি রোগ তত্ত্ব বিশেষজ্ঞ, প্রতিরোধের বিষয়টাতে একটু বলে নিই এই সময়ের মধ্যে। নবজাতকের জন্য আমাদের এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সরকারিভাবে টিকা দেওয়ার ব্যবস্থা আছে, সেই টিকাগুলো আমরা নিয়মিত দেব। প্রসব কালীন সময়ে মায়ের জন্য টিটি টিকার ব্যবস্থা আছে, সেটাও আমরা গ্রহণ করব এবং এই বিষয়ে সচেতন থাকব।
1: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, যিনি আমাদের সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অধিক সচেতন ও যত্নবান কেন হওয়া প্রয়োজন সেই বিষয়টি খুব সাধারণ কথায় বোঝাবার চেষ্টা করেছেন। আশা করছি যে এই সাধারণ আলাপচারিতার মধ্যে থেকেই আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যটি পেয়ে যাবেন। একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যদি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান, আপনি যদি আপনার পরিবারের প্রতি সহিষ্ণু হন এবং যত্নবান হন, তবে ফলাফলটা কিন্তু আপনার জন্যই ভালো। সুতরাং নিজে ভালো থাকার জন্য পরিবারের দিক বিশেষ যত্ন দিতে হবে। সবাই আমরা নিজের প্রতি যত্ন নিব, পরিবারের প্রতি যত্ন নিব, এবং দিন শেষে আমরা আনন্দে থাকব সকলে মিলে। একটি পরিবার আনন্দে থাকা মানে একটি সমাজ আনন্দে থাকা, আর একটি সমাজ আনন্দে থাকা মানে ওই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি, অথবা আমরা যদি সামাজিক সচেতনতা বা সামাজিক স্ট্যাটাস বা অবস্থান বলি, সব জায়গায় কিন্তু আমরা প্রভাব ফেলতে পারব। নিশ্চয়ই আমরা এগিয়ে যাব সুখের সাথে, নিশ্চয়ই আমরা এগিয়ে যাব আনন্দের সাথে। সবাই ভালো থাকবেন এমন প্রত্যাশা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে জানাই, আজ অনুষ্ঠান উপস্থাপনে ছিলাম আমিনা ফেরদৌস মনি, সম্পাদনায় আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: একটি ঘোষণা, মহাশক্তি প্রেরণ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে আজ সকাল 6:42 থেকে 6:52 পর্যন্ত মোট 10 মিনিট ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জে আমাদের অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার হচ্ছে। শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় মোহাম্মদ শাহিনুর রহমান ও তানিয়া সুলতানা।

0: জ্যৈষ্ঠ আমাদের উৎসবের মাস, বাংলা প্রকৃতির অলংকার, রং বেরঙের রসালো ফলের সৌরভে উতলা এখন প্রকৃতি, চারিদিক পাকা ফলের গন্ধে মাতোয়ারা। আম, জাম, জামরুল, লিচু, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙি, বেল, কাঁচা তাল, লটকন সহ হরেক স্বাদের ফল আর রঙের ছোঁয়ায় বাঙালির রসনাতৃপ্তির মৌসুম এই জ্যৈষ্ঠ মাস। বাহারি আর পুষ্টিকর সব ফলের প্রাচুর্য এই মৌসুমকে দিয়েছে মধু মাসের মহিমা।
1: হাট বাজারগুলো নানা রঙের নানা স্বাদের ফলে ভরে উঠতে শুরু করেছে, আর কদিন পরেই ঘরে ঘরে শুরু হবে ফল উৎসব। এ সময় মেহমান অতিথিদের বাড়িতে ঘরের ফল পাঠিয়ে তাদেরকে সম্মানিত করা হয়। পড়শিদেরকেও ঘরে এলে আপ্যায়ন করা হয় মধু মাসের নানা রকম ফল দিয়ে। এটা আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য।
0: চিকিৎসকরা বলে থাকেন, মধু মাসের ফল আম ক্যান্সার লিকোমিয়া প্রতিরোধে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ঔষধি গুণে গুণান্বিত। চিকিৎসা শাস্ত্রেও কিন্তু এর শরীর তত্ত্বীয় প্রভাব ও কার্যকারিতার উল্লেখ আছে। মৌসুমি ফলের মধ্যে রয়েছে নানা রোগ প্রতিষেধক ক্ষমতা। সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, মৌসুমি ফল অনেক কার্যকর।
1: প্রিয় শ্রোতা, আসুন আমাদের জন্য প্রকৃতির বিস্ময়কর উপহার নানা রকমের মৌসুমি ফল নিয়মিত খাবার অভ্যাস করে তুলি এবং সুস্থ থাকি। এ আহ্বান রেখে শুরু করছি আজকের বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন, ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। আর উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তানিয়া সুলতানা
0: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সরসুর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। জ্যৈষ্ঠ মাসটা এসে গেলেই মনে পড়ে যার কথা, যার কলমে বেজে ওঠে বিষের বাঁশির ব্যথা। জন্ম যার এগারোই জ্যৈষ্ঠ চুরুলিয়া নামক গ্রামে, সেই দুঃখ মিয়াকে জানি আমরা নজরুল নামে।
1: এগারোই জ্যৈষ্ঠ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। তার কবিতা আমাদের গোটা জাতির জন্যই এক মহাসম্পদ। তিনি ঘুম ভাঙানিয়া কবি, সাহস ও সংগ্রামের কবি, জাতির মুক্তি ও স্বাধীনতা অর্জনের কবি। তার কবিতা ও গানে আমাদের আত্মপরিচয়, জাতি পরিচয় এবং সাংস্কৃতিক পরিচয় উজ্জ্বল হয়ে উঠেছে। তার কবিতা ও গানে আমরা পাই হারানো সাহস, গৌরব এবং অতীত ইতিহাস। আমরা তার কবিতা ও গানে জেগে উঠি নতুন করে, সাহস ফিরে পাই।
0: আপোষের নজরুল লোভ খ্যাতির মোহর কাছে মাথা নত করেননি, কারা নির্যাতনেও বিচ্যুতি হননি আদর্শ থেকে। অসংখ্য রাগ রাগিনী সৃষ্টি করে অজস্র গানে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সঙ্গীত ভুবন।
1: প্রিয় শ্রোতা, বছর ঘুরে আবার এলো আমাদের মাঝে মধুমাস জ্যৈষ্ঠ। চারপাশে পাকা ফলের মৌ মৌ ঘ্রাণ, হাত বাড়ালে আম জাম লিচু কাঁঠাল সহ আরো কত না ফলের সমাহার। এত ফলের সমাহার বছরে আর অন্য কোনো সময় চোখে পড়ে না, এজন্যই তো জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। যত পারো খাও আর প্রিয়জনদের মাঝে বিলাও, হাত দুটো প্রসারিত করো তাদের দিকে যাদের কোনো ফলের গাছ নেই কিংবা কিনে খাবার সামর্থ্য নেই।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে নজরুল সঙ্গীত হবে না তা কিন্তু হতে পারে না। হ্যাঁ, সরাসরি এবারে আপনাদের শোনাব একটি নজরুল সঙ্গীত, শিল্পী সেহেলি জাহানের কণ্ঠ।

0: জ্যৈষ্ঠ মানেই প্রকৃতিতে থাকে তপোদাহের তাণ্ডব। জ্যৈষ্ঠ মাস হল সকালে সূর্য ওঠার সাথে সাথে আকাশ ঝরানো তাপের দাহ, প্রখর আলো জ্বালায় রুদ্রমুখী ধরণী, শুষ্কতায় মাঠ ঘাট ফেটে চৌচির, ফসলের শ্যামল ধরণীতে যেন শ্যামলতাহীন রুক্ষ মরুর পরিবেশ।
1: জ্যৈষ্ঠের কাঠফাটা রোদের গ্রীষ্মের পদধ্বনি যেন প্রখর তীব্র বেগে ছুটে চলা ঘোড়া। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি ঝিমিয়ে পড়ে, সেই সাথে গাছের সবুজ পাতাও তাপে ঝিমিয়ে পড়ে। শরৎঋতুর বিচিত্র পরিবেশ আমাদের মনে অন্যরকম প্রভাব ফেলে। গীতিকবি বলেন, ফুলে ফলে আমার দেশ, শস্য সবুজ সোনার দেশ, সাগর নদী পাহাড়ে মন ভরে যায় আহারে, চোখ মেলিলে মন খুশি, ধন্য আমি বাংলাদেশি।
0: বন্ধুরা, আপনাদেরকে আবারও নিয়ে যাব সুরের কাছে, শোনাব গান শিল্পী খালিদ হাসান মিলু,
1: গীতিকার ও সুরকার লোকমান হোসেন ফকির, আর শোনাব দেশের গান।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে এই ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরাসরি শেষ করছি। গানগুলো আপনাদের কেমন লাগলো তা জানাতে আমাদের চিঠি লিখতে পারেন। চিঠি পাঠাবার ঠিকানা সরাসর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আজকের অনুষ্ঠানের প্রকৌশলের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: এবং আমি তানিয়া সুলতানা। বন্ধুরা, আবারও কথা হবে সরাসর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে। আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন লালন গীতি শুনবেন। প্রথমে কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন।
1: মিলন হবে কত

এতক্ষণ লালন গীতি শুনলেন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Sunday, the 3rd of Jyeshtho, the 28th of Zilqad, and May the 17th. The news read by Taslima Omar. First, the headlines. Prime Minister Tariq Rahman inaugurates family card distribution program in Chandpur, urges all to be alert against confusion in name of politics. People will resist plots to obstruct implementation of government pledges, says Tariq Rahman, while inaugurating re-excavation of Bisho Canal and Khordo Canal. Kumilla will be administrative division, announces Prime Minister at a rally in Barura. Government will bring all disabled people under allowance in next 8 years, says Health and Family Welfare Minister. 10 lakh jobs will be created in country's ICT sector in next 5 years, informs ICT Minister. Creative sector, including films, is important force to reconstruct state and society, says Information and Broadcasting Minister. Tehran plans imposing tolls in Hormuz. US warns of very bad time unless peace deal is reached soon. And in Sylhet, Pakistan trailed by 257 runs resume first innings batting on second day today against Bangladesh in final test. Now on to the details. Prime Minister Tariq Rahman has urged the countrymen to be alert against any confusion of chaos in name of politics. He said this while addressing the family card distribution ceremony at Chandpur Government College ground yesterday, stating that the maximum allocation will be given to the education sector in the next fiscal year. He said, as family card will economically empower the women of the country, likewise the maximum allocation to the education sector will make education easier for women. Tariq Rahman instructed the Bangladesh Investment Development Authority to establish an EPZ in Chandpur as soon as possible. It may be mentioned that along with Chandpur, Prime Minister Tariq Rahman inaugurated the family card distribution program in 20 other districts through video conference under the initiative of the Ministry of Social Welfare. The Premier pressed a button on a laptop while cash assistance of 2,500 taka was instantly transferred to accounts of 14,370 women beneficiaries across the country. Earlier, the Prime Minister inaugurated the re-excavation work of Bisho Canal adjacent to Ghosherhat at Kumardugi village of Shah Mahmudpur Union under Chandpur Shodur Upazila. Addressing a rally there, he urged countrymen to be vigilant so that no one can hinder the development activities of the government. The Prime Minister said the people will thwart any conspiracy to obstruct in the implementation of the government's election promises. Tariq Rahman also inaugurated the Khordo Canal re-excavation work by unveiling a plaque at Waruk Bazar area of Tamta Dokkin Union of Shoroshuti Upazila of Chandpur. Meanwhile, on his way to Chandpur on a day-long visit, the Prime Minister joined a roadside rally at Lokipur Bazar in Barura of Kumilla. Addressing the rally, he said BNP, when in power, works to fulfill the promises it made to the people. The Prime Minister announced that Kumilla will be transformed into an administrative division following the demand of people. Tariq Rahman also said arrangements will be made soon to establish an agricultural university in Kumilla after consultation with Education Minister. He said the power of the people is the source of all political power of BNP. The Prime Minister called on everyone to work together to move the country forward. Health and Family Welfare Minister Shardar Mohammad Shekhawat Hussain has said all disabled people in the country will be brought under the government allowance within the next 8 years. He said this at a family card distribution program organized at the Bilabu Upazila Purishad Hall Room in Naushindi yesterday. The Health and Family Welfare Minister said the process of enrolling disabled people and bringing them under the allowance will start from next July. New medicines have been brought and vaccination is going on under fresh program to prevent the outbreak of measles, he added. A total of 366 beneficiaries of ward number 7 of Binna Baid Union in Bilabu Upazila of Naushindi has got family cards in the second phase. Post, Telecommunication and Information Technology and Science and Technology Minister Fakir Mahbub Anam has said 10 lakh employment opportunities will be created in the country's information and communication technology sector in next 5 years. He said this at a roundtable discussion titled Future of the Telecom Sector, What is the New Government Thinking? Organized by Telecom and Technology Reporters Network Bangladesh in the capital yesterday. The minister said the government is implementing a comprehensive action plan to make the country's telecom sector modern, investment-friendly and future-oriented. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said, Government wants to repair the state and the society anew, therefore considers intellectual asset and creative sector of the country, including film, as an important force for national development. He said this at the inaugural ceremony of the National Film Parliament Conference 2026, organized by the Bangladesh Federation of Film Societies at the Bangladesh Film Archive Auditorium at Agarka in the capital yesterday. The Information and Broadcasting Minister said, Government's desire to build the country anew is not to retain power, rather to bring qualitative change to the state and social system. Referring to film as a powerful medium for social change, he said, This soft power or the power of talent is very important for the development of society and civilization. This is Bangladesh Betar giving you the news. Iran says it will soon reveal its plan to manage traffic through the Strait of Hormuz, including the charging of tolls. Iranian politician Ibrahim Azizi said the plan will be announced shortly. U.S. President Donald Trump has warned Iran it will have a very bad time if a peace deal is not reached soon, as Iranian Parliament Speaker Mohammad Bagher Ghalibaf declared that the world stands at the cusp of a new order. Israeli attacks on Gaza have killed at least 11 Palestinians and wounded more than 60 others yesterday. Following a visit from U.S. President Donald Trump to China, the island of Taiwan has issued a statement saying it is sovereign and independent. But yesterday's statement added that Taiwan plans to maintain the cross-strait status quo under which it will not officially declare independence from China. The message came as a response to an interview Trump gave to Fox News as he departed Beijing following meetings with Chinese leader Xi Jinping. He said the U.S. had made no commitment on Taiwan and would soon decide on an $11 billion U.S. dollar weapons deal for the island. Cricket and visiting Pakistan will resume their first innings batting with an overnight score of 21 runs for no loss against Bangladesh in the second and last test at the Sylhet International Cricket Stadium today. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Earlier, Bangladesh scored 278 runs in their first innings. Litton Kumar Dash scored the highest 126 runs for the Team Tiger. Bangladesh are leading the two-match series 1-0. Finally, weather in Focus Valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Kushtia, Faridpur, Madaripur, Kumilla, Nuakhali and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman inaugurates family card distribution program in Chandpur, urges all to be alert against confusion in name of politics. People will resist plot to obstruct implementation of government pledges, says Tariq Rahman while inaugurating re-excavation of Bisho Canal and Kordo Canal. Government will bring all disabled people under allowance in next 8 years, says Health and Family Welfare Minister. Creative sector, including films, is important force to reconstruct state and society, says Information and Broadcasting Minister. And Tehran plans imposing tolls in Hormuz. U.S. warns of very bad time unless peace deal is reached soon. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. শুরু হচ্ছে হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে উপস্থাপনায় মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন।
2: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানিয়ে শুরু করছি হজ যাত্রীদের জন্য বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান কাবার পথে। সম্মানিত শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একেবারে হজের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একদম ফিরে এসে পর্যন্ত একজন হজ যাত্রী কিভাবে তার হজকে সুসংহত করবে, হজ্জে মাবরুর করবে, জান্নাতি হজ বানাবে, সেই বিষয়ের সকল আয়োজন। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব হজের পর নিজ বাড়িতে ফিরে হাজিগণের করণীয় কি। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচক হজরত মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন এবং মুফতি মোহাম্মদ নেসারুদ্দিন। সম্মানিত শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যে বিষয়গুলোকে কোরআনে সবচেয়ে বেশি তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তাকওয়া। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মৌলিক বিষয়গুলো তুলে ধরেছেন, কেন হজ দিলেন এবং ফিরে আসার পর কোন জিনিসগুলো ধরে রাখবে হজযাত্রী। প্রথম যে জিনিসটি ধরে রাখার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা হচ্ছে তাকওয়া। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা পাথেয় সংগ্রহ করো, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। অর্থাৎ পুরো হজের সফরে এই কষ্ট, এই শ্রম, এই ঘাম, এই অর্থ ব্যয়, এই সময় ব্যয়, পরিবার থেকে দূরে থাকা, এই পুরো সফরটাই হচ্ছে তাকওয়া অর্জনের পাথেও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকওয়াটাকে ঠিক মতো ধরে রাখবে, এই তাকওয়া অনুপাতে মৃত্যু পর্যন্ত তার জীবন পরিচালনা করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতে বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, সে ব্যক্তি পাপাচার কামাচার থেকে নিজেকে হেফাজত রাখবে এবং ঝগড়ায় জড়াবে না। সুন্দর বসুন্ধরাকে আরো সুন্দর করার জন্য, হজ থেকে ফিরে এসে সে আরো সুন্দর পরিবেশ, আরো সুন্দর সমাজ গড়ার জন্য কাজ করবে, ঝগড়ামুক্ত সমাজ গড়ার জন্য সে মন দিবে। সম্মানিত শ্রোতা, এই সম্পর্কে আমরা অত্যন্ত দালালিক এবং প্রাজ্ঞতাপূর্ণ আলোচনা শুনব আমাদের আজকের সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ নুরুদ্দিনের কাছ থেকে।
3: হজ থেকে ফিরে আসার পর একজন হাজির জীবনে প্রকৃত পরিবর্তন দেখা যাওয়াই হজের বড় নিদর্শন। সম্মানিত শ্রোতা, হজ এমন ইবাদত, এটি হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত, এবং এই দুইটি সামর্থ্য যাদের রয়েছে তারাই একমাত্র হজ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে মানুষদের মধ্যে যাদের হজ করার সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহর ঘর তাওয়াফ করার নিয়ত করে, তারা হজের নিয়ত করে। আর হজ যদি আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেয়, যদি হজ মাবরুর একবার আমাদের নসিব হয়ে যায়, তাহলে এই হজের বদলা অর্থাৎ হজের সওয়াব যা পুরস্কার হচ্ছে জান্নাত। হাদিস শরীফে যে আসছে যে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ মাবরুরের পুরস্কার হচ্ছে জান্নাত। মনে রাখতে হবে হজ শুধু সফর নয়, এটি আল্লাহর কাছে নতুন অঙ্গীকার, এটি আল্লাহর কাছে নতুন একটি প্রতিজ্ঞা যে আমার জীবনে যত গুনাহ করেছি আমি সেই হজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে আসছি, আল্লাহ তাআলার ঘর আমরা তাওয়াফ করে আসছি, সেখানে কান্নাকাটি করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে আসছি, জীবনে আর কোনো গুনাহ যাতে আমাদের জীবনে না হয় সেই অঙ্গীকার করা। তাই নিজ বাড়িতে ফিরে এসে হাজিদের সাহেবগণের কিছু করণীয় রয়েছে। বিশেষ করে একটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। যেমন অনেক হাজির সাহেব সেখানে হজে সফরে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেন না, হায়াত শেষ হয়ে গেলে সেখানে ইন্তেকাল করেন, যে আল্লাহ তাআলা আমাকে যে আবার হজ করার পরে আবার নিয়ে আসছেন বাড়িতে, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। কোরআন কারিমে সূরা বাকারায় বর্ণিত হয়েছে যে ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, অতঃপর যখন তোমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে তখন আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে বলে না যাওয়া, সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে ব্যস্ত রাখা, গুনাহ থেকে বেঁচে থাকার নতুন এক জীবন আমরা শুরু করতে পারি, যে হজ করার পরে বাড়িতে এসে আর কোনো গুনাহের কাজ যাতে আমরা লিপ্ত না থাকি, গেবজ শেকায়েত অন্যের ক্ষতি করা, অপরাধ করা, মাফে কম দেওয়া, মানুষকে ঠকানো, এই বিষয়গুলো যাতে আমার দ্বারা কোনো জুলুম না হয় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হজ থেকে ফেরার পরে আমরা সম্পূর্ণ গুনাহমুক্ত জীবন আমাদের শুরু হয়, সুতরাং আমরা বাড়িতে ফিরে এসে যাতে করে অন্য কোনো গুনাহে আমরা লিপ্ত না হই সেদিকে খেয়াল রাখতে হবে। নামাজের প্রতি পাবন্ধ হতে হবে সেটি হচ্ছে জামাত যাতে আমাদের তরক না হয়। হাজির সাহেব খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন যে সূরা হজ্জের মধ্যে ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে। পাঁচ ওয়াক্ত সালাত জামাতে শুয়ে আদায় করব। কোরআন কারীমে আসছে ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা রুকুকায়দের সাথে রুকু করো। ব্যাখ্যা হচ্ছে যে রুকুকায়দ মানে অর্থাৎ জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত বৃদ্ধি করে দেওয়া, ফরজ ও আজিবের পাশাপাশি সুন্নাত এবং সুন্নাতের পাশাপাশি নফল ইবাদতে আমাদেরকে নিজেকে অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতি নামাজের শেষে অন্তত দুই রাকাত হলেও আমাদেরকে নফল নামাজ পড়তে হবে। এছাড়াও আরো যে সকল নফল নামাজ রয়েছে সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। হজ করার পরে আমাদের পুরো জিন্দগির বাকি সময়টা আমাদের সম্পূর্ণ আল্লাহর হুকুম আহকামের মধ্যে, বিধিবিধানের মধ্যে চলতে থাকবে। আল্লাহ ইবাদতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। হজের পরে আমাদের চরিত্র যাতে করে আমাদের কোমল হয়, চরিত্রে যাতে পরিবর্তন আসে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে মানুষের প্রতি আমরা ইনসাফ করি সেদিকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। একজন হাজী সাহেব যখন আসবেন আত্মীয়তার সম্পর্ক আরো জোরদার করতে হবে, যাতে করে কারো হক নষ্ট না হয় এবং কারোর সাথে যদি বিরোধ থাকে সেই বিরোধকে মিটিয়ে ফেলতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে অহংকার করা যাবে না। আমি হাউস করে আসছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলছেন যে সূরা নাজমের মধ্যে বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না, কে মুত্তাকি একমাত্র তা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়ার বিষয়ে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ তাকওয়াকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হচ্ছে যে সবচেয়ে বেশি পরহেজগার, হাজি হওয়া এ সম্মানের বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো বিনয় হওয়া। হাজি হয়ে আমাদের অহংকার করার কিছুই নেই। হজের পরে আসার পরে আমাদেরকে নেক আমলগুলো স্থায়ী করা, অর্থাৎ সেটা কম হোক সব সময় নেক আমলের মধ্যে থাকতে হবে। হাদিস শরীফে আসে যে আহাব্বুল আমাল ইল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। বুখারী মুসলিম হাদিসটি আসছে। এবং সাথে সাথে আমাদের হজ করার পরে পরিবারকে ইবাদত বন্দেগির মধ্যে ইসলামী বিধিবিধানের মধ্যে রাখার জন্য চেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিতে হবে। যে শুধুমাত্র নিজে বাঁচলাম যে অন্য কাউকে বললাম না তা হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। পরিবারের মধ্যে সালাতের নামাজের পরিবেশ রাখতে হবে, কোরআন এবং দিনী শিক্ষার ব্যবস্থা রাখতে হবে, সন্তানদেরকে দিনী পরিবেশে লালন পালনের চেষ্টা করতে হবে। হজ কবুলের যে উত্তম যে আলামত সেটি হচ্ছে আলামাতুল হজ্জুল মাবরুর আন ইয়ারজিয়া জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ। উলামায়ে কিরাম বলেন যে হজ কবুল হওয়ার অন্যতম লক্ষণ হলো হজের পর মানুষের অবস্থা আগের চেয়ে উত্তম হয়ে যাওয়া। যে হাদিসটি পাঠ করেছি তা হচ্ছে মকবুল হজের যারা মাবরুর হজ, যারা যে আল্লাহ তাআলা কবুল করেন, সেই হজের আলামত হলো মানুষ দুনিয়ার প্রতি তার কোনো আগ্রহ থাকবে না, অনাসক্ত হবে এবং আখিরাতের প্রতি সে অধিক আগ্রহী হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার হজ কবুল করেছেন, আমার হজটি হজে মাবরুর হয়েছে। একজন হাজী সাহেব হজ থেকে আসার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, গুনামুক্ত জীবন পরিচালনা করবে, গুনাহের কাজ জড়িত হবে না এবং নামাজকে মাসুক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করবে, মানুষের হক আদায় করবে, কারো প্রতি জুলুম করবে না এবং হজ থেকে আসার পরে অনেক বিনয়ী হবে, কোনো অহংকারী হবে না, সদা সর্বদা নেক আমলে সে জড়িত থাকবে এবং পরিবারের সদস্যদেরকে দীনে ইসলামী জীবন যাপনে পরিচালিত করবে।
2: ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন যে হজযাত্রী তার হজটাকে কিভাবে ধরে রাখবে এবং হজ থেকে ফিরে এসে কোন কোন কাজগুলো করবে, কোন কাজগুলো সেরে দিবে। আমরা এই কাজগুলোর দিকে যদি অত্যন্ত মনোযোগের সাথে তাকাই, অর্থাৎ গুনাহ সেরে দেই, ইবাদতে আরো বেশি নিবিষ্ট হই, তাহাজ্জুদ গুজার হই, দান সদকা বাড়িয়ে দেই, সৎ কাজে প্রতিযোগিতা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমাদের কাজ হচ্ছে তোমরা সৎ কাজে প্রতিযোগী হও, অসৎ কাজ বন্ধ করার ক্ষেত্রে তোমাদের মনকে নিবিষ্ট করো। অতএব আজকে সম্মানিত আলোচকের আলোচনা অনুযায়ী আমরা আমাদের হজকে ধরে রাখার জন্য হজের সওয়াবকে একদম জান্নাত পর্যন্ত, অর্থাৎ হজটাকে জান্নাতি হয়ে সব গুণার থেকে নিষ্কৃতি পাওয়ার মতো, সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম হওয়ার মতো কার্যকর করার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। সম্মানিত শ্রোতা, আমরা যাতে ঝগড়া না করি, বিবাদ না করি, আমরা যাতে অশালীন কোনো কাজ না করি, অশ্লীলতার সাথে জড়িয়ে না যাই, আমরা যাতে তাকোয়াকে ধরে রাখি, এই তাকোয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ইবাদত দিয়েছেন। রোজা ফরজ করে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। নামাজের জন্য বলেছেন মুত্তাকি, হজ দিয়ে বলেছেন মুত্তাকি, যাকাত দিয়ে বলেছেন মুত্তাকি। অর্থাৎ সমস্ত ইবাদতগুলো মূলত একটা হচ্ছে এটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলোর মূল সার নির্যাস হচ্ছে তাকোয়া। নামাজ কেন পড়ছি? তাকোয়া বাড়ানোর জন্য। রোজা কেন রাখছি? তাকোয়া বাড়ানোর জন্য। যাকাত কেন দিচ্ছি? তাকোয়া বাড়ানোর জন্য। হজ কেন করছি? তাকোয়ার মিনারের সর্বোচ্চ জায়গায় অবস্থান করার জন্য। অতএব আমাদের হাজিদের সবচেয়ে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তাকোয়া। আমাকে বিরক্ত করবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, এটা তাকোয়ার সবচেয়ে বড় সিমটম। আমাকে যাতে বিরক্ত করলে আমি যাতে বিরক্ত না হই, তাকোয়ার চ্যুতি যাতে আমার না ঘটে, আমি যাতে এই ধারাবাহিকতাটাকে, এই শিক্ষাটাকে ধরে রাখতে পারি, এই কষ্টকে যাতে ধরে রাখতে পারি। চিন্তা করা যায় একজন হাজি 40-50 কিলোমিটার পথ হাঁটছে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিচ্ছেন যে এই দীর্ঘ পথ হাঁটার পরেও তার মনের মধ্যে কোনো কষ্ট নেই, ক্লেশ নেই, কোনো ধরনের তার অভিযোগ নেই, সে খুশি, প্রশান্ত মনে, সন্তুষ্ট চিত্তে পথ অতিক্রমকে সে মেনে নিচ্ছে। সম্পূর্ণ প্রতিকূল আবহাওয়া, আমাদের দেশের আবহাওয়া এবং সৌদি আরবের আবহাওয়া স্বাভাবিকভাবে এখান থেকে অনেক বেশি গরম, এই গরমের মধ্যে খোলা ময়দানে তাবুর উত্তপ্ত জায়গার মধ্যে সে শিক্ষা দিচ্ছে যে হজ আমাকে কষ্ট শিক্ষা দিচ্ছে, ভবিষ্যৎ জীবনের কোনো কষ্ট যাতে আমার কাছে কষ্ট মনে না হয়। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা শুনব আজকের সম্মানিত আলোচক মুফতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিনের কাছ থেকে।
4: হজের মাধ্যমে মানুষ যেন গুনাহ থেকে ফিরে এসে এক নতুন পবিত্র জীবনের সূচনা করে, তাই হজের পরে একজন হাজির দায়িত্ব আরও বেড়ে যায়। তার চলাফেরা, কথাবার্তা, ইবাদত ও চরিত্রে ফুটে ওঠা উচিত হজের প্রকৃত শিক্ষা। হজ ইসলামের অন্যতম মহান ইবাদত। একজন মুসলমান দীর্ঘ প্রতীক্ষার পর যখন আল্লাহর ঘর জিয়ারত করে, আরাফার ময়দানে দাঁড়ায়, কাবা শরীফ তাওয়াফ করে এবং পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে দেশে ফিরে আসে, তখন তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। হজ শুধু সফর নয়, বরং এটি আত্মশুদ্ধি, গুণামুক্তি এবং নতুন জীবনের অঙ্গীকার। তাই হজ শেষে একজন হাজির দায়িত্ব আরও বেড়ে যায়। প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করা। হজ করার তৌফিক পাওয়া অনেক বড় নেয়ামত, তাই দেশে ফিরে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাআজীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। হাজি সাহেবদের উচিত নফল নামাজ পড়া, দোয়া করা এবং আল্লাহর প্রশংসা করা, গুনাহ থেকে বেঁচে থাকা। হজের অন্যতম শিক্ষা হল গুনাহ থেকে ফিরে আসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারীর বর্ণনা, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে থাকে সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছেন। তাই হজের পরে আবার আগের গুনাহের জীবনে ফিরে যাওয়া উচিত নয়। 5 ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া। হজ কবুল হওয়ার অন্যতম আলামত হল মানুষের আমলে পরিবর্তন আসা। যে ব্যক্তি হজের পরেও নামাজে অলসতা করে তার উচিত নিজের আমল পর্যালোচনা করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। চরিত্র ও আখলাক সুন্দর করা। হজ মানুষকে ধৈর্য, সহনশীলতা ও নম্রতা শেখায়, তাই হাজিদের আচরণে পরিবর্তন আসা উচিত। মিথ্যা ত্যাগ করা, অহংকার ত্যাগ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। হালাল উপার্জনে গুরুত্ব দেওয়া। হজের পরে একজন হাজির জীবনে হালাল হারামের ব্যাপারে আরও সতর্ক হওয়া জরুরি, কারণ হারাম উপার্জন ইবাদতের বরকত নষ্ট করে দেয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত ও জিকির করা। হজের সফরে মানুষ যেভাবে ইবাদতে অভ্যস্ত হয় দেশে ফিরে সেই আমল চালিয়ে যাওয়া উচিত। কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির, দুরুদ শরীফ, দোয়া, এইসব আমল জীবন্ত রাখতে হবে। মানুষকে হজের শিক্ষা পৌঁছে দেওয়া। একজন হাজি সাহেব সমাজের জন্য অনুপ্রেরণা। তাই তার উচিত মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, হজের শিক্ষা তুলে ধরা, ইসলামের সৌন্দর্য প্রকাশ করা, রিয়া বা অহংকার থেকে বেঁচে থাকা। হজ করার পরে অনেক সময় মানুষ নিজের আমল নিয়ে গর্ব করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না। তাই আমি হাজি এই অহংকার নয়, বরং বিনয়ী হওয়া জরুরি। প্রিয় শ্রোতা, বুজুর্গানি দিন বলেন, হজ কবুল হওয়ার কিছু লক্ষণ রয়েছে। গুনাহ কমে যাওয়া, ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া, দুনিয়ার মোহ কমে যাওয়া, আখিরাতমুখী জীবন গঠন হওয়া, মানুষের সাথে উত্তম আচরণ করা। হজ জীবনের একটি বড় পরিবর্তনের নাম। আল্লাহর ঘর থেকে ফিরে এসে যদি মানুষের জীবন বদলে যায়, তবেই হজের প্রকৃত প্রভাব প্রকাশ পায়। হজ এমন একটি ইবাদত যা মানুষের জীবনকে বদলে দেওয়ার শক্তি রাখে। একজন হাজি যখন আল্লাহর ঘর থেকে ফিরে আসে, তখন তার জীবন হওয়া উচিত আরও বেশি ইবাদতমুখী, গুণামুক্ত এবং আখিরাতমুখী। হজের প্রকৃত শিক্ষা হল আল্লাহর আনুগত্যে নিজেকে সম্পূর্ণভাবে সুপর্দ করা, মানুষের সাথে উত্তম আচরণ করা এবং সব সময় নেক আমলের উপর অটল থাকা। তাই হজ শেষে আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, বিনয়ী ও উত্তম চরিত্রের অধিকারী হওয়া। কবুল হজের সবচেয়ে বড় আলামত হল মানুষের জীবনে নেক পরিবর্তন আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল হজ নসিব করুন, হজের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের তৌফিক দান করুন।
2: ধন্যবাদ আজকের সম্মানিত আলোচকদ্বয়কে। আপনার অত্যন্ত সুন্দরভাবে হজের পর হজ যাত্রী অর্থাৎ হাজি নিজ বাড়িতে ফিরে কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে বেঁচে থাকবে, এই জিনিসগুলো তুলে ধরার জন্য আমরা খুব সুন্দরভাবে অল্প কথা যেটা বলতে পারি, আধ্যাত্মিকতা ধরে রাখবে অর্থাৎ তাকওয়া ধরে রাখবে, অশালীন কাজ থেকে ফিরে থাকবে, ঝগড়া করবে না, বিবাদ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে, অশ্লীলতা কাজ থেকে বেঁচে থাকবে, ঠিকমতো ইবাদত করবে, কান্নাকাটি করবে, আগে আগে নামাজের জন্য গিয়ে বসে থাকবে। নবী সাল্লাম বলছেন, নামাজের অপেক্ষায় যতক্ষণ ব্যক্তি বসে থাকে ততক্ষণ সে নামাজে আছে বলেই তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। অতএব ওই ব্যক্তি নিজের জীবনটাকে এক কথা আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে, তাহাজ্জুদের জন্য অনেক আগে উঠে থাকবে। এমনিতেই তো জীবনের একটা সময় আসলে ঘুম কমে যায়, ওই সময় ঘুম কমা সময়টাকে না ঘুমিয়ে খুব সুন্দরভাবে কাজে লাগানোর অন্যতম একটা প্রশিক্ষণ এই হজ দিয়ে যাচ্ছে। যেহেতু সেহেতু সেই হজের পর ইবাদত বেশি বেশি করবে, দান সৎকা বেশি বেশি করবে, সৎ কাজ সমাজে বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে আসার পরে মদিনার প্রতি তার আগ্রহ আকুলতা বেকুলতা বাড়িয়ে দিবে। নবীজির রওজা মোবারকের চিন্তা মাথায় এনে দরুদ সালাম পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করে চোখের পানি বিসর্জন করবে, বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিয়ারত, চেহারা মোবারক দেখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। সম্মানিত শ্রোতা, আজকের আয়োজনের মাধ্যমে শেষ হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আবেগপূর্ণ একটি অনুষ্ঠান কাবার পথে। হজযাত্রীদের জন্য নিমিত্ত এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের মাসালা মাসায়েল, বিভিন্ন ধরনের বিষয় বলি সম্পর্কে আলোচনা করি এবং একজন হজযাত্রী হজটাকে মাবরুর হজ, জান্নাতি হজ, গুণামুক্ত হজ এবং হজটাকে কার্যকরী হজ, যেই হজের পুঁজি দিয়ে জান্নাতে যেতে পারে, যেই হজের পুঁজি দিয়ে সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম হতে পারে, এমন হজ করার জন্য যতগুলো বিষয় দরকার সবগুলো বিষয় এই সুন্দর এবং সাবলীল অনুষ্ঠান কাবার পথে আলোচনা করা হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কাবার পথের এবছরের পর্ব শেষ করছি। বিশেষ করে হজযাত্রীরা হজ থেকে ফিরে এসে তাদের হজ যাতে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে, এই শিক্ষাটা আজকের শেষ অনুষ্ঠান থেকে আমরা গ্রহণ করব। শেষ করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান, হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে।
1: এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
5: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।
6: জ্যৈষ্ঠ মাসের আগুন রাঙা রোদে পুড়ে যায় মাঠ ঘাট, তপ্ত দুপুরে ঝিমায় পল্লব শাখা, সেখানে জমে পাক পাখালির হাট, ঝড়ের হাওয়ায় ঝরে পড়ে পাকা পাকা আম, শিশুরা গান গায়, আম হয়েছে হলুদ বরণ লিচুরা পেকে লাল, তাই দেখে যে ভরে ওঠে প্রাণ। যদিও সকালেই নেমে গেল এক পশলা বৃষ্টি, তথাপি জ্যৈষ্ঠের প্রকৃতি কবিতার পঙ্ক্তিমালার মতোই বন্ধুরা।
7: ঠিক বলেছ, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে কিন্তু আমাদের দেশে গ্রীষ্মকাল। ষড় ঋতুর বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস আসে একটু ভিন্ন আবেশ নিয়ে। জ্যৈষ্ঠ প্রকৃতিকে যেমন নাড়া দেয় ভিন্নভাবে, তেমনি জনজীবনে দেখা দেয় এর বিচিত্র প্রভাব। একটু লক্ষ্য করলে দেখা যায় প্রকৃতির মাঝে জ্যৈষ্ঠের আড়ালে থাকে কড়া রোদের মাতামাতি, পাশাপাশি কিন্তু হঠাৎ হঠাৎ মেঘ বৃষ্টির আনাকোনা।
6: ঠিক তাই, এ সময় দিন বড় হয়, প্রকৃতিতে থাকে তাপদাহের তাণ্ডব, শরীরে জ্বালা দিয়ে ঘাম ঝরানো দিন খাল বিল ছোট নদী শুকিয়ে পানি শূন্য হয়ে যায়। কিন্তু এখন বিশ্বব্যাপী জলবায়ুতে এসেছে অনেক পরিবর্তন, সেখানে আমাদের এই ষড় ঋতুর এই দেশের জলবায়ুতে পরিবর্তনটাও খুবই স্পষ্ট। অকাল বৃষ্টি এবারে আমাদের হাওড় বাঁওর ভরিয়ে ফেলেছে, নষ্ট হয়েছে কৃষকের কষ্টের ফসল।
7: হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশের জলবায়ুতে অনেক পরিবর্তন হলেও প্রকৃতির নিয়ম মেনে চলে এসেছে বাংলা জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস অর্থই ফল পাওয়া যায় এই জ্যৈষ্ঠ মাসে, নানান রং বাহারি ফলের মৌ মৌ গন্ধে ভরিয়ে তোলে চারপাশ। আর এইসব নিয়েই তো আমাদের জন্মভূমি এই অপরূপ বাংলাদেশ।
6: বন্ধুরা, জ্যৈষ্ঠের সকালে গানের মিষ্টি সুরে ভাসবো আমরা কিছু পরে, তবে এখন চলে যাই আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে। আর আজ সেখানে আপনাদের সাথে আছি আমি শিউলি রানীবালা
7: এবং আমি শাকিল আহমেদ।
6: শুভ সকাল বন্ধুরা।
7: আজ রবিবার, তেসরা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17 মে 2026 খ্রিস্টাব্দ, 28 জেলকত 1447 ইস্বি গ্রীষ্মকাল।
6: বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন, শুভ জন্মদিন।
7: সেই সাথে আমাদের নিয়মিত আয়োজনে কি কি থাকছে সেগুলো জানবো। প্রিয় বন্ধুরা, এই বিশ্বে যত রকম অসংক্রামক ব্যাধি আছে তার মধ্যে অন্যতম হল উচ্চ রক্তচাপ, তা নিয়ে কিন্তু এখন আমরা কথা বলতে চাই, যা একটি স্থায়ী রোগ হিসেবে বিবেচিত। এর জন্য চিকিৎসক ও প্রতিরোধ খুবই জরুরি, কারণ রক্তচাপ নিয়ন্ত্রিত না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ চারটি অঙ্গে মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যায়, যেমন হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক ও চোখ। আর প্রিয় বন্ধুরা, তথ্য
6: বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হল 120/80 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু যখন সেটা দীর্ঘ সময় ধরে কোনো মানুষের 140/90 মিলিমিটার অফ মার্কারির বেশি থাকে, তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। আর এই উচ্চ রক্তচাপ বিশ্বব্যাপী অকাল মৃত্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ।
7: আর এটি মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, অতিরিক্ত লবণ গ্রহণ, স্থূলতা এবং বংশগত কারণে হয়ে থাকে। তবে নগর জীবনের অস্থিরতা, মানসিক চাপ এবং বদভ্যাসের কারণে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বর্তমানে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই হাড়, কিডনি ও মস্তিষ্কের ক্ষতি করে।
6: হ্যাঁ বন্ধুরা, উচ্চ রক্তচাপ ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। অনেক সময় উচ্চ রক্তচাপের কোনো প্রাথমিক লক্ষণ দেখা যায় না, এটাই উচ্চ রক্তচাপের সবচাইতে খারাপ দিক। অনিয়ন্ত্রিত এবং চিকিৎসাবিহীন উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকে পঙ্গু হয়ে যাওয়ার মতো মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিতে পারে, এমনকি হঠাৎ করে মৃত্যুরও ঝুঁকি থাকে।

0: প্রিয় বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে উচ্চ রক্তচাপ সারে না, একে নিয়ন্ত্রণ করা যায়, এর জন্য নিয়মিত ঔষধপত্র সেবন করতে হবে, যেটি আমরা এতক্ষণ হৃদরোগ উচ্চ রক্তচাপ সম্পর্কে আপনাদের জানাচ্ছিলাম। অনেক রোগী কিছুদিন ওষুধ খাওয়ার পর রক্তচাপ নিয়ন্ত্রণে এলে ওষুধ বন্ধ করে দেন, মনে করবেন রক্তচাপ ভালো হয়ে গেছে, কাজেই ওষুধ খাওয়ার দরকার কি, এমনটি মনে হতে পারে। এই ধারণা সম্পূর্ণ ভুল, কোনো ক্রমেই ডাক্তারের নির্দেশ ছাড়া ওষুধ সেবন বন্ধ করা যাবে না।
1: হ্যাঁ বন্ধুরা, আজ 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, আর বিশ্ব স্বাস্থ্য কর্তৃক এই দিবসটি পালনের মূল কারণ হল উচ্চ রক্তচাপের গুরুত্ব এবং এর গুরুতর জটিলতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে তথ্য প্রদান করা। এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার।
0: প্রিয় বন্ধুরা, এবারে আমরা যাব আমাদের নিয়মিত আয়োজনে, কি কি থাকছে তার আগে একটু জেনে নিই মহানগরে। আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে। আজকে ঢাকা থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা। রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী।
1: বন্ধুরা, থাকছে ঢাকার চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ নাটক এবং সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা, এবং বন্ধুরা সময় থাকলে শুনব গান। তো চলুন শোনা যাক এক এক করে।

0: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। ঢাকার প্রতি আস্থাশীল হয়ে এখানেই স্থিতিশীল হচ্ছেন নানা পেশার শ্রমজীবী মানুষেরা। আর এই ঢাকা মহানগর হিসাবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে এই সেই সব শ্রমজীবী মানুষ ও তাদের বৈচিত্র্যময় পেশা।
1: ঠিক তাই বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন জীবিকা। আজকে শুনব ঢাকার রাজপথের একজন বাদাম বিক্রেতার সাক্ষাৎকার। আর সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন শামসুন নাহার রেনি।
2: প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। আজকের পর্বে আমরা পেয়েছি একজন ভ্রাম্যমান চা কফি বিক্রেতাকে, যিনি ফেরি করে চা কফি বিক্রি করে পরিবারের সকলের মুখে হাসি ফোটান। চলুন তার সাথে আলাপচারিতার মাধ্যমে জেনে নেই তার জীবনের গল্প। আপনার নাম পরিচয় একটু বলবেন।
3: আমার নাম ইফতে, আমি মিরপুরে থাকি।
2: পড়াশোনা করেছেন?
3: হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি।
2: তারপর কেন আপনি পড়াশোনা ছেড়ে দিলেন, আর কেন পড়াশোনা করেননি?
3: আমি ইন্টারমিডিয়েট পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি বাবার বিজনেস ছিল, বিজনেস আমি দেখাশোনা করতাম। তারপর আমি একটা সরকারি বিষয়ে সাউথ কোরিয়াতে অ্যাডমিশন পাই, তখন ওখানে আমি চলে যাই। ওখান থেকে পৌনে পাঁচ বছরের মতো ছিলাম। পৌনে পাঁচ বছর পর 2013 আবার বাংলাদেশে কামব্যাক করি। ব্যাক করে ফ্যামিলির অবস্থা তখন একটু প্রবলেম ছিল, তখন আমি একটা বিজনেস শুরু করি ফ্যামিলির জন্য।
2: তারপর আপনি এই যে ভ্রাম্যমান চা বিক্রি করেন, এই ব্যবসার সাথে আপনি কিভাবে যুক্ত হলেন?
3: ফ্যামিলির সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমি 3-4 মাস পুরাই বেকারত্ব ছিলাম। পরে একজনের হেল্পে আমি এটা শুরু করি, সেই আমাকে টাকা দিছিল, হেল্প করছিল, তার রেফারেন্সে আমি আলহামদুলিল্লাহ এখন এটা মোটামুটি ভালো।
2: কত টাকা পুঁজি নিয়ে আপনি এই ভ্রাম্যমান চা বিক্রি শুরু করেছিলেন?
3: আমি তো টাকা দিতে পারিনি, আমাকে একজন হেল্প করছিল, সে আমাকে 6,000 টাকা হেল্প করছিল।
2: 6,000 টাকা পুঁজি নিয়ে আপনি চা বিক্রি শুরু করেছিলেন। তো আপনি আসলে কোন কোন এলাকায় চা বিক্রি করেন?
3: আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক জায়গায়, আমি ধানমন্ডিতে যাই, বসুন্ধরাতে যাই, তারপর সংসদে যাই, জিয়া উদ্যানে যাই, তারপর আপনার আরো অনেক জায়গায় যাই।
2: আপনার এখানে কি কি চা পাওয়া যায়?
3: আমার এখানে আপাতত আছে শুধু মানে 2টা ব্ল্যাক এবং ব্ল্যাক কফি, মিল্ক কফি, আর হচ্ছে আপনার হলো গ্রিন টি, আর হচ্ছে হলো দুধ চা।
2: প্রতি কাপ চার মূল্য কত টাকা?
3: আমার গ্রিন টি আর দুধ চা হচ্ছে 20 টাকা করে, আর কফি হচ্ছে হলো আপনার হলো 30 টাকা আছে, 20 টাকাও আছে, আর ভালোটা হচ্ছে 40 টাকা।
2: কেমন সারা পাচ্ছেন?
3: আলহামদুলিল্লাহ সবাই ভালোই বলে।
2: প্রতিদিন আপনি কটা থেকে কটা পর্যন্ত চা বিক্রি করেন?
3: এটা আমার তো নির্দিষ্ট কোনো ইয়ে নাই, আমি যে কোনো এক টাইম আসি, হয়তো বা আপনার 3টার দিকে আসি, 4টার দিকে আসি, বা 2টার দিকে আসি, এসে 10টা 11টা পর্যন্ত থাকি, তারপর চলে যাই।
2: এই যে আমি দেখতে পাচ্ছি একটি ফ্লাক্সে করে আপনি চা নিয়ে এসেছেন, তো দৈনিক কত ফ্লাক্স চা আপনার যায়?
3: আর গরমের সিজন তো এটা সবাই জানে, যেহেতু হাফ টাইম যদি করা হয় সেখানে 1 ফ্লাক্স যেতে কষ্ট হয়ে যায়, কারণ গরমে চা কফিটা সবাই কমই খায়।
2: কোন শ্রেণীর বা কোন বয়সী মানুষে বেশি আপনার কাছ থেকে চা খায়?
3: আলহামদুলিল্লাহ আমার কাছে ইয়াং জেনারেশন

0: চা বিক্রেতা, ভবিষ্যতে অন্য কোনো ব্যবসা করার ইচ্ছা আছে না এই ব্যবসাটাকে আপনি আরো বড় করতে চান?
1: না, অবশ্যই এভাবে ঘুরে ফিরে তো বিজনেস হয় না। ইনশাআল্লাহ হয়তো বা 2-3 মাস পর আমি আবার একটা ছোটখাটো একটা দোকানে আবার উপরে ওঠার চেষ্টা করব।
0: আমাদের দেশে অনেক বেকার ছেলে রয়েছে যারা কিছু করে না, সেই বেকারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা একটা ছোটখাটো একটা বিজনেস করতে পারে। এখন সবাই যদি বসে থাকে কি হবে, আমাদের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নেশায় আকৃষ্ট হবে। এই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা লোক লজ্জা বাদ দেন, মানে টাকা না থাকলে পুরুষের দাম নাই, সুতরাং ছোট থেকে শুরু করেন সবাই, এটাই আমার অনুরোধ বলি।
0: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
1: জি, আপনাকেও ধন্যবাদ।
0: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারো সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
2: বন্ধুরা, শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
3: ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। আর এই ইতিহাসের চিত্র আজও ফুটে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান অনুষঙ্গে। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির আজও সযত্নে ধারণ করে রেখেছে।
2: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালি। এই পর্বে শুনব ঢাকার ঐতিহ্য হাতির ঝিল নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
4: প্রিয় শ্রোতা, শুভ সকাল। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের নিয়মিত আয়োজন নগর পাঁচালির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা শুনব ঢাকার প্রাণ হাতির ঝিল সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, ঢাকা মূলত নদীমাতৃক ভূখণ্ডের উপর গড়ে ওঠা একটি শহর। এই শহরের পুরনো গঠন, এর পরিবেশ এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে খাল, জলাশয় ও নিম্নাঞ্চলের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। একসময় ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিল অসংখ্য খাল ও জলাধার। বর্ষার পানি ধারণ, পানি নিষ্কাশন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আজকের হাতির ঝিল ছিল সেই পুরনো জলাভূমি ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্রোতা সঙ্গীরা, বর্তমানের হাতির ঝিলকে দেখে আজ অনেকেরই হয়তো বিশ্বাসই হবে না যে কয়েক দশক আগেও এই এলাকা ছিল বিস্তীর্ণ নিচু ভূমি, জলাশয় এবং খালের সমন্বয়ে গঠিত একটি প্রাকৃতিক অঞ্চল। বর্ষাকালে বিভিন্ন এলাকা থেকে পানি এসে এখানে জমা হতো। তখনকার ঢাকায় জলাধার ও খালের সংখ্যা বেশি থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারত, ফলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাও অনেকটাই প্রাকৃতিক নিয়মে চলত। বন্ধুশ্রোতা, হাতির ঝিল নামটির পেছনেই রয়েছে পুরনো ঢাকার একটি ঐতিহাসিক স্মৃতি। লোকমুখে প্রচলিত আছে, একসময় ভাওয়াল অঞ্চলের জমিদারদের হাতির পাল এই এলাকার জলাভূমি অতিক্রম করত এবং এখানে বিশ্রাম নিত, এছাড়াও পানি পার হতো। সেই থেকেই হাতির ঝিল নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। ঢাকার হাতির পুল ও এলিফেন্ট রোড নামের সঙ্গেও এই ঐতিহাসিক ধারাবাহিকতার সম্পর্ক রয়েছে বলে ইতিহাস গবেষক ও নগর বিশ্লেষকদের অনেকে মনে করেন। যদিও এসব তথ্যের অনেকটাই ঐতিহাসিক বর্ণনা ও লোকপ্রচলিত ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তবুও পুরনো ঢাকার সাংস্কৃতিক স্মৃতিতে এই নামগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রোতাসঙ্গীরা, সময়ের সঙ্গে সঙ্গে ঢাকার চেহারা দ্রুত বদলাতে শুরু করে। বিশেষ করে স্বাধীনতার পর রাজধানীতে জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়ন ব্যাপকভাবে বাড়তে থাকে। শহরের অনেক খাল ও জলাভূমি ধীরে ধীরে ভরাট হয়ে যায়, কোথাও গড়ে ওঠে বসতি, কোথাও অবৈধ স্থাপনা। হাতির ঝিল এলাকাও এই চাপের বাইরে ছিল না। একসময় এই অঞ্চলের পানি দূষিত হতে থাকে, বিভিন্ন এলাকার বর্জ্য এসে জমা হতো এখানে, জলাধারের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, আশেপাশে গড়ে ওঠে অনিয়ন্ত্রিত বসতি ও বস্তি এলাকা। ফলে যে জলাভূমি একসময় নগরের পানি ধারণ করত, সেটি ধীরে ধীরে পরিবেশগত সংকটে পড়তে শুরু করে। একই সময়ে ঢাকায় বাড়তে থাকে যানজট ও জলাবদ্ধতার সমস্যা। বর্ষাকালে রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যেত। এই বাস্তবতায় সরকার হাতির ঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটির

0: লক্ষ্য ছিল রাজধানীর পানি ধারণ ক্ষমতা রক্ষা, জলাবদ্ধতা কমানো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং একটি সমন্বিত নগর জলাধার গড়ে তোলা। প্রকল্প বাস্তবায়নের পর থেকেই বদলে যেতে থাকে পুরো এলাকার চিত্র। জলাধারকে ঘিরে তৈরি হয় আধুনিক সড়ক, সেতু, সংযোগ পথ ও হাঁটার স্থান। গুলশান, বাড্ডা, রামপুরা, মগবাজার, তেজগাঁও সহ আশেপাশের বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ সহজ হয়। আগে যেখানে দীর্ঘ যানজটে মানুষের ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হত, সেখানে হাতির ঝিল নতুন বিকল্প সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যেই হাতির ঝিল নগরবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। সকালে অনেকে এখানে হাঁটতে আসেন, কেউ শরীরচর্চা করেন, কেউ বা শুধু কিছুটা খোলা বাতাসের জন্য এখানে আসেন। বিকেলের পর পরিবার, তরুণ তরুণী, শিশু কিংবা প্রবীণ সব বয়সের মানুষের উপস্থিতিতে এলাকাটি প্রাণবন্ত হয়ে ওঠে। নগরের ব্যস্ততার মধ্যে হাতির ঝিল যেন কিছুটা স্বস্তির জায়গা তৈরি করেছে। একই সঙ্গে এটি ঢাকার সমসাময়িক নগর সংস্কৃতিরও অংশ হয়ে উঠেছে। নাটক, চলচ্চিত্র, আলোকচিত্র ও বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনায় হাতির ঝিলের দৃশ্য প্রায়ই দেখা যায়। রাতের আলোকসজ্জা এবং সেতুগুলোর নকশা রাজধানীর একটি স্বতন্ত্র নগর দৃশ্য তৈরি করেছে। হাতির ঝিলকে ঘিরে চ্যালেঞ্জও কম নয়, কারণ হাতির ঝিল শুধু দর্শনীয় স্থানই নয়, এটি ঢাকার পরিবেশ, ইতিহাস ও নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি আমাদের মনে করিয়ে দেয়, একটি শহরের টিকে থাকার জন্য শুধু উঁচু ভবন বা প্রশস্ত সড়কই যথেষ্ট নয়, প্রয়োজন জলাধার, উন্মুক্ত স্থান এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সচেতন পরিকল্পনা। দ্রুত বদলে যাচ্ছে আজকের ঢাকা, খোলা জায়গা কমছে, জলাভূমি হারিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় হাতির ঝিল আমাদের জন্য শুধু একটি নগর প্রকল্প নয়, শুধুমাত্র ঝিলও নয়, এটি ঢাকার ইতিহাসের অংশ, নগর জীবনের অংশ এবং পরিবেশগত অস্তিত্বেরও অংশ। এটি একটি গুরুত্বপূর্ণ স্মারক যা আমাদের অতীতের কথাও মনে করিয়ে দেয়, আবার ভবিষ্যতের দিকেও তাকাতে শেখায়।
1: শুনলাম নগর পাঁচালী।
2: বন্ধুরা, ঢাকার সংস্কৃতি মুঘল, ব্রিটিশ এবং বাঙালি ঐতিহ্যের এক সমৃদ্ধ মিশ্রণ, যা বহু শতাব্দী ধরে বিবর্তিত হয়ে আজকের এই বর্ণাঢ্য রূপ নিয়েছে এবং হয়ে উঠেছে উৎসবমুখর, বৈচিত্র্যময়।
1: মহানগরী প্রিয় বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি। আজকের পর্বে শুনব জ্যৈষ্ঠের ফল উৎসব, এ নিয়ে কিছু কথা, আর পর্বটি গ্রন্থনায় এবং পাঠে অলোক বসু।
3: বাংলা নতুন বছর আমাদের জন্য নিয়ে আসে খুশির বার্তা। নতুন বছর বর্ণিল হয়ে ওঠে উৎসবের আমেজে। বাংলা নতুন বছর শুরু হয় বৈশাখ মাসে, এর পরেই আসে জ্যৈষ্ঠ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল, গ্রীষ্ম মানে গরম। জ্যৈষ্ঠের গরমে জ্যৈষ্ঠে গরমের মাত্রা আরও বেড়ে যায়। ফলে জ্যৈষ্ঠ মাসে মানুষ খোলা জায়গার উৎসব আয়োজন কমিয়ে ঘরমুখী উৎসব আয়োজনে ব্যস্ত হয়ে ওঠে। জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে বেশি ফল পাকে, চারিদিকে পাকা ফলের মৌ মৌ গন্ধ। জ্যৈষ্ঠ মাসকে মধুমাসও বলা হয় এজন্য। আর জ্যৈষ্ঠ মাসের সবচেয়ে বড় উৎসব ফল উৎসব। ফল উৎসব আগে পারিবারিক পরিমণ্ডলে আবদ্ধ থাকলেও ক্রমে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। আজকাল সামাজিক পরিমণ্ডলে ফল উৎসবের প্রচলন বাড়ছে, হয়ে উঠছে আমাদের নগর সংস্কৃতির প্রাণবন্ত একটি উৎসব। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সরকারি কোনো কোনো সংস্থার পক্ষ থেকেও আজকাল ফল উৎসবের আয়োজন হতে দেখা যায়। ফল উৎসবের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, ফলে যার যার সুবিধাজনক সময়ে এই উৎসবের আয়োজন হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ গরমের সময়ই আমাদের দেশের বেশিরভাগ ফল পাকে, আম, জাম, তরমুজ, লটকন, কাঁঠাল, লিচু এই সময়ই পাকে। এসব ফলের সহজলভ্যতা ও পুষ্টিগুণ বেশি, ধনী দরিদ্র সকল পরিবারেই ফল খাওয়ার প্রচলন রয়েছে। সামাজিক পরিমণ্ডলে ফল উৎসব আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ বৃদ্ধি ঘটে। ফল উৎসব মানেই হল বাংলাদেশে গ্রীষ্মকালীন মৌসুমি ফলের বৈচিত্র্য উদযাপন। সেই সাথে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে বিভিন্ন ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সাধারণত ইংরেজি মে জুন জুলাই মাসে অর্থাৎ বাংলা জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে ফল উৎসব আয়োজন করা হয়। ফল উৎসবের মূল আকর্ষণ ও উদ্দেশ্য দেশীয় ফলের প্রদর্শনী, নানা রঙের স্বাদের ও আকারের দেশীয় ফলের প্রদর্শন ও পরিচিতি, পুষ্টি সচেতনতা। অনেকের মাঝেই ভুল ধারণা কাজ করে, তারা ভাবেন বিদেশি দামি ফলে পুষ্টি বেশি থাকে, সেজন্য তারা অনেক বেশি টাকা খরচ করে বিদেশি ফল কেনেন। কিন্তু সব বিদেশি দামি ফলেই যে বেশি পুষ্টি থাকে এমনটা নয়। বিদেশি ফলের বদলে দেশীয় ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার একটা চমৎকার সুযোগ তৈরি হয় ফল উৎসব আয়োজনে। আনন্দ ও মিলন মেলা, উৎসবমুখর পরিবেশে সবার মাঝে কখনো বিনামূল্যে কখনো বা অংশগ্রহণমূলক মূল্যে ফল বিতরণ ও ফলাহারের মাধ্যমে নির্মল আনন্দ লাভ ঘটে। সাংস্কৃতিক ঐতিহ্য, প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ফলের স্বাদ ফিরিয়ে আনায় দেশের প্রতি দেশের ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শিত হয়। শিক্ষণীয় উদ্যোগ, নগরকেন্দ্রিক শিশুদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া, ফল খাওয়ার অভ্যস্ততা তৈরি এবং ফলের পুষ্টিগুণ শেখানো একটি চমৎকার উদ্যোগ। ফল উৎসবে কোন কোন ফল থাকবে তার নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা সম্ভব না, মূলত আয়োজকদের জন্য সহজলভ্য ফলগুলোই প্রদর্শন ও বিতরণ হয়। সাধারণত আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, লটকন, ড্রাগন ফল, আমলকি, কামরাঙা, বাঙি, তরমুজ, বিলাতি গাব, ডেফল প্রদর্শিত হয় ফল উৎসবে। ফল উৎসবের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাওয়ায় দৈনিক পত্রিকা ও টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। বিভিন্ন দৈনিক পত্রিকার সহযোগী ক্লাব, সংগঠন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ফল উৎসবগুলোও দেশীয় ফলের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রেখে চলেছে।
2: বন্ধুরা, শুনলাম নগর সংস্কৃতি। মহানগরের প্রিয় শ্রোতা, সময় এখন সঙ্গীতের সুরে অবগাহনের। হ্যাঁ, শুনব পঞ্চকবির এক কবি, কবি রজনীকান্তের গান অদিতি মহসিনের কণ্ঠে।

0: চমৎকার একটি গান শুনছিলাম। সত্যি আমরা মঙ্গল চাই, সকলেরই মঙ্গলময় হোক আজকের দিনটি। প্রিয় বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45 সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 4:30।
1: ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় 7:30। কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 সিন্ধুর এক্সপ্রেস ছেড়ে যায় 6:45। নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ছেড়ে যায় 3:10। আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় 10:30।
0: এদিকে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় 8:00। পদ্মা সেতু হয়ে রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় 3:00 এবং সীমান্ত শহর বেনাপুলের উদ্দেশ্যে বেনাপুল এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় 11:45। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস এটি ছেড়ে যায় 1:30। অগ্নিমীনা এক্সপ্রেস এটি ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায় 11:30।
1: বন্ধুরা, আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান তাদের জানাই, আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, বরিশাল সহ প্রায় 21টি জেলায় প্রচুর বাস চলাচল করছে।
0: এছাড়াও লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। যাত্রাপথে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, আপনাদের যাত্রা শুভ হোক, এটাই আমাদের প্রত্যাশা।
1: মহানগরের প্রিয় শ্রোতা, শেষ হয়ে এলো আমাদের হাতের সময়টুকু। যাবার আগে বলি, এই ভয়াবহ ঘাতক রোগ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন থেকে সম্পূর্ণ মুক্তি সবসময় সম্ভব না হলেও জীবনযাত্রার পরিবর্তনে এটি অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। তাই দিনে নিয়ম করে অন্তত 30 মিনিট হাঁটুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানীবালা,
0: আমি শাকিল আহমেদ, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় তাওহিদ আফরোজ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান, রাজনীতি নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের 20টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতামে চাপ দিয়ে 14,370 জন উপকারভোগীর মোবাইলে চলতি মাসের ফ্যামিলি কার্ডে টাকা বিতরণ করেন। এর আগে দিনব্যাপী এক সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বড়ুরায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় তিনি বলেন, জনগণের দাবিতে প্রেক্ষিতে কুমিল্লা নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলা শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুকি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল এবং শাহরাস্তি উপজেলার খোর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত 1.5 ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 8 বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি গতকাল নরসিংদীর বেলাপো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের রপ্তানি খাতে চামড়া শিল্প অন্যতম সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে $12 বিলিয়ন আয় করা সম্ভব। তিনি গতকাল সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো জরুরি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী 5 বছরে দেশের আইসিটি খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি গতকাল রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের টেলিকম খাতকে আধুনিক, বিনিয়োগ বান্ধব ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনার বাস্তবায়ন করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী 2 মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। তিনি গতকাল সিলেটে এক সেমিনারে এই কথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার লক্ষ্যে টোল আদায়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইরান। দেশটির রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি জানিয়েছেন, শীঘ্রই এই পরিকল্পনা ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে তেহরানকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর তাইওয়ান দ্বীপের সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। গতকাল প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান আন্তঃপ্রণালী স্থিতাবস্থা বজায় রাখতে চায়, ফলে তাইওয়ান আনুষ্ঠানিকভাবে চীনের কাছ থেকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেবে না। এর আগে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করেন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনে আবার ব্যাটিং শুরু করবে পাকিস্তান। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। গতকাল উদ্বোধনী দিনের খেলা শেষে পাকিস্তান বিনা উইকেটে 21 রান করে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 278 রান করে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, সঞ্চালনায় মোহাম্মদ লিয়াকত আলী।
2: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে, গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হল শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চাল চলনের জন্য, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্য তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতি কল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর সাফিল শাহিন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশে আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
3: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুকরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
2: আপনি কিভাবে চিন্তা করছেন যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণাধর্মী শিক্ষা করা, বিশ্বের সাথে শিক্ষাকে, আমাদের শিক্ষাকে একটা লিয়াজ তৈরি করা, এই ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন?
3: এটা পরিষ্কার যে আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকের এই যে বক্তব্য এখন সরকারের, দলের, মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে গিয়ে কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চশিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করো না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক, গ্রামে হোক, লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল, শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
2: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
4: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটার জন্যই তো আমরা একাত্তরে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশ হয়েছে, সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাটতন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এ সমস্ত চিত্র দেখলাম ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণ। 75-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউল হক স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে নীতিকে গ্রহণ করা হলো সেটাকে সুরে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 বছর আবারও ফিরে গেলাম সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 জন সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাট তন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমি খুশি বাংলাদেশের মানুষ হিসাবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসাবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন। অন্তত আচরণে, তার সাধারণ জীবনযাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়? যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশমাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 90-এর সাতবিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24-এ আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোন মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই। আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53 বছর 54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে GDP-র 2% কে টাচ করতে পারেনি, আপনি শিক্ষা ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন, কি করে উন্নত করবেন যেখানে গবেষণা বরাদ্দ নাই, কি করে উন্নত করবেন যেখানে বিদেশের ল্যাবের টিকা উৎপাদন হয় সেখানে গবেষণা করার জন্য ল্যাবের সামগ্রী কিনতে পাওয়া যায় না, আপনি বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করান আছে দরজায়, আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন, এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে, বিদেশের যে ভারত, শ্রীলঙ্কা বা এই নেপাল বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সাফ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের GDP-র 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন, তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
5: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম GDP-র 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা
4: না, এটা এত দরকার নেই, আপনি 3 পর্যন্ত যান না, আমার তো এখন 2-এর নিচে, আপনি যদি 3 পর্যন্ত বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3% দেন? আমি তো এখন পর্যন্ত 2-কে টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে, তাহলে আপনি যদি 3-এ যদি যান, তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লেখক ভাই, যে দেশের এই শিক্ষাঙ্গনের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো, সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তত এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেন্সিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি, স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কেউ এসে আলু ভর্তা শিখাই, আবার খিচুড়ি রান্না করা শিখাই, আবার প্রশিক্ষণের জন্য কেউ আবার বিদেশে যায়। এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষা নীতি প্রণয়নের সাথে জড়িত, তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তেন এখানে, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়, টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য বাধ্যতামূলক করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
2: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধা সম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
3: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে
2: একটা দলীয় বা একটা স্বজন প্রীতি, যার ফলে মেধা সম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
3: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি,
2: যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, আমি সেটাই গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা চালু করছি।
3: আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সে নীতিমালার মধ্যেই যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সে নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে, তাকে ইনসিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবো। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে তারা বাস্তবায়ন করছি আমরা, এই বাস্তবায়নের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমাদের মধ্যে কতটা সে ধরনের সততা, দেশপ্রেম, নিষ্ঠা, সেগুলো যদি আমরা ইনসিওর করতে পারি, নিশ্চিত করতে পারি।
4: আমি একটু শাহিন ভাইয়ের সাথে আপনি যে প্রশ্ন করছেন ওখানে একটু আমার যাইতে খুব আগ্রহ।
2: বল
4: রাজনৈতিক বিবেচনা সঙ্গে আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত 2-3 দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলো রাজনৈতিক বিবেচনা অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। দুই নম্বর যেটা হলো, আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না। ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায়, শিক্ষক হতে চায় না। ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যায় অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই, সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম, যে অর্থ বরাদ্দ দরকার, সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো, আপনি চাকরিটাকে যদি, শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে, সেই আর্থিক সক্ষমতার জায়গায় এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের। একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেসমার্ক হলো প্রাইমারি। আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে, তার সন্তুষ্টি নিশ্চিত না করে, তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন? তেঁতুল গাছ লেগে ফজলি আম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন না, বেতন দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনী ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয়, তাহলে দেখবেন যে একসময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে, ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না। কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা, সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন? তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কোভিড এর মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়াই মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এ সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি, আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই? বিজনেস পড়ানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, একটা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষাই যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন, অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন। সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর বাস্তবায়ন এই ধরনের, তাহলেই এই বাস্তবায়নটা যদি হয়, তাহলেই বুঝবো যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনারা আমার আর সাইন বেড বসে কথা বলবো। শুনুন,
3: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
6: আমাদের সময় খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত
3: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির এটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছি অঙ্কের অথবা ফিজিক্স এর, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে এবার একটা সিলেবাসের মধ্যে আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে, তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই, সবার আগে যে বাংলাদেশ এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
6: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন। আমাদের সবচেয়ে বড় কথা, সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধা নিয়ে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহিল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরত শারমিন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী নীলুফার ইয়াসমিন।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। যদি ফুল চাও আমার বাগানের সব ফুল তোমাকে দেব। আধুনিক গান শুনবেন খালিদ হাসান মিলুর কণ্ঠে, গীতিকার আহমেদ রিজভী, সুর করেছেন প্রণব ঘোষ।

0: এতক্ষণ আহমেদ রিজভী রচিত প্রণব ঘোষ সুরারোপিত আধুনিক গান শুনলেন খালিদ হাসান মিলুর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী তানজিনা পারভিন তমা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন তানজিনা পারভিন তমার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানটি রচয়িতা মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

কৃষক কার্ডের গানটি শুনলেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৮ বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি গতকাল নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির দেশের রপ্তানি খাতে চামড়া শিল্প অন্যতম সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। তিনি গতকাল সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো জরুরি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী ৫ বছরে দেশের আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি গতকাল রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের টেলিকম খাতকে আধুনিক, বিনিয়োগ বান্ধব ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ২ মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। তিনি গতকাল সিলেটে এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল লাইফলাইন, একটি সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা শক্তিশালী করা। ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তিক অবকাঠামো যেন প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ বা যে কোনো বিপর্যয়ের পরেও টিকে থাকতে পারে এবং কেউ যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়, এ বার্তা ছড়িয়ে দেওয়াই এই দিবসের মূল লক্ষ্য। দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি। এই দিবসটির মূল উদ্দেশ্য হল রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হৃদরোগ ও স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি এড়াতে দেশে ২০০৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে শীর্ষ ১০টি রোগের তালিকার ১ নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ২৭ মের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার টোল আদায়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইরান। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটি প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, শীঘ্রই এই পরিকল্পনা ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে তেহরানকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ২৫৭ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনে আবার ব্যাটিং শুরু করেছে পাকিস্তান। এর আগে গতকাল উদ্বোধনী দিনের খেলা শেষে পাকিস্তান বিনা উইকেটে ২১ রান করে। অপরদিকে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ২৭৮ রান। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে পল্লীগীতি শুনবেন আব্দুল আলীমের কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন মমতাজ আলী খান।

0: আপনারা নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে
1: স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনছেন আব্দুল আলিমের কণ্ঠে। এবারে গানটি লিখেছেন জালাল উদ্দিন খাঁ, সুর করেছেন

0: এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনলেন আব্দুল আলিমের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে পল্লী সুর শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে পল্লী সুর শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে গিয়েছেন প্রিয়াঙ্কা গোপ, প্রথম গানের গীতিকার সিদ্দিক আবু বকর, সুরকার দেবা পাল।

0: আধুনিক গান শুনলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে গিয়েছেন প্রিয়াঙ্কা গোপ।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 ও FM 102 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, জ্যৈষ্ঠের এই সকালে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সবার জন্যই প্রীতিময় শুভেচ্ছা ভালোবাসা। দ্বিতীয় পালার আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমরা কজন: রাবেয়া সুলতানা শিউলি, ইয়াসমিন আক্তার বিনা, গুলশানারা হক এবং আমি ফারহানা জাহান। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, তাফিদা আফরুজ এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত মোহাম্মদ ওবায়দুর রহমানের কণ্ঠে। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, প্রথমেই শুনবেন এই গানটি।

0: মোহাম্মদ ওবায়দুর রহমানের কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালা এখন রয়েছে পল্লীগীতি। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমাদের স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনবেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

শ্রোতা বন্ধুরা, নাসরিন আক্তার বিউটির কণ্ঠে আপনারা শুনছেন পল্লী গীতি। এবারে গানটির কথা লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

0: পরপর দুখানি পল্লীগীতে শুনলেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।
1: এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান, মুনির খান ও রিজা পারভিন এবং সহশিল্পী বৃন্দর কণ্ঠে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আবুবকর সিদ্দিক।

খাল কাটি এসো খাল কেটে, খাল খননের গানটি শুনলেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বীরেন্দর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী আট বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি গতকাল নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের রপ্তানি খাতে চামড়ার শিল্প অন্যতম সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। তিনি গতকাল সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো জরুরি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। তিনি গতকাল সিলেটে এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য, ডিজিটাল লাইফলাইন, একটি সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা শক্তিশালী করা। ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তি অবকাঠামো যেন প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ বা যে কোনো বিপর্যয়ের পরেও টিকে থাকতে পারে এবং কেউ যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয় এ বার্তা ছড়িয়ে দেওয়াই এই দিবসের মূল লক্ষ্য। দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি। এ দিবসটির মূল উদ্দেশ্য হল রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হৃদরোগ ও স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি এড়াতে। দেশে ২০০৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ পালন করছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ২৭ মের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট ই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনায় টোল আদায়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইরান। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটি প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, শীঘ্রই এই পরিকল্পনা ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কোন শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে তেহরানকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। তাইওয়ান জানিয়েছে, তারা আগে থেকেই স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। গতকাল এই দ্বীপ রাষ্ট্রটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান তার বিদ্যমান অবস্থা বজায় রাখতে চায় আর সে কারণেই আনুষ্ঠানিকভাবে চীনের কাছ থেকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়ার কোন প্রয়োজন নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না দেওয়ার জন্য তাইওয়ানকে সতর্ক করেন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ২ উইকেটে ৫৭ রান করেছে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৭৮ রান করে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ইতিমধ্যে ১-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থিরভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ পঞ্চসুর অনুষ্ঠানে, পঞ্চকবির গানের অনুষ্ঠান। প্রথমেই অতুল প্রসাদ সেনের গান, শিল্পী অদিতি মহসিন।

পঞ্চকবির গান শুনছেন। এবারে শুনবেন কাজী নজরুল ইসলামের গান সালাউদ্দিন আহমেদের কণ্ঠে, মোর প্রিয়া হবে সুরানি দেব খোপায় তারার ফুল।

পঞ্চকবি গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান তানিয়া মান্নানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, পঞ্চশীল অনুষ্ঠানে পঞ্চকবির গান শুনছেন। এবারে শুনবেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান রণজিৎ কুমার মণ্ডলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পঞ্চকবি গানী অনুষ্ঠান পঞ্চসুর। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবেন পাপিয়া সারোয়ারের কণ্ঠে, আমি হৃদয়ে কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন। আপনার এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না।
2: সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
3: পকেট মেরে দিছে।
1: জিতু, কথা কি সত্যি?
4: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
2: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
4: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
4: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওই সময় ঠান্ডা আপনি খুব ভালো লাগে, ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: প্রিয় শ্রোতা, সবার জন্য একরাশ প্রীতিময় শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আছেন সুস্থ এবং সুন্দরও। আপনাদের ভালো থাকাই আমাদের সব সময়ের প্রত্যাশা। শৈশব মানে আনন্দ, স্বপ্ন আর সম্ভাবনার দিগন্ত। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল শিশুশ্রম। অসচেতনতা, দারিদ্রতা, অশিক্ষা শিশুশ্রমের ক্ষেত্রে যৌক্তিক কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ। আর জাতীয় উন্নতির ক্ষেত্রে শিশুশ্রম বন্ধ করে শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে হতে হবে সচেতন। প্রিয় শ্রোতা, এখন শুনবেন শিশু নির্যাতন ও শিশুশ্রম প্রতিরোধে সরকারের নির্দেশনা সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার প্রদানে মুখলিসুর রহমান, সাক্ষাৎকার গ্রহণ করেছেন লালটু হোসাইন।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতিময় শুভেচ্ছা সকলের জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় শিশু নির্যাতন ও শিশুশ্রম প্রতিরোধে সরকারের নির্দেশনা। এ বিষয়ে বলবার জন্য স্টুডিওতে এসেছেন সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুখলিসুর রহমান। তো আমরা আজকের বিষয়ে প্রবেশ করবার পূর্বেই আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, শিশুদের অধিকার রক্ষার জন্য আমাদের সংবিধান তথা মূল আইনে কোনো কিছু বলা আছে কিনা?
3: বাংলাদেশ সংবিধানের 28(4) অনুচ্ছেদে নারী ও শিশুদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির বিষয়ে বলা হয়েছে, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত করবে না। সেমতেই পরবর্তীতে 1974 সনে করা হয় শিশু আইন, এরপর 1994 সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন করা হয়। শিশুর মৃত্যুর হার কমাতে, শিশুর শিক্ষাদান নিশ্চিতে, বিদ্যালয় হতে শিশুদের ঝরে পড়ার হার কমাতে, শিশুদের দারিদ্রতা বিমোচনে, শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদানে, শিশুদের নিরাপদ আশ্রয় প্রদানে, শিশুশ্রম বন্ধ করতে, শিশু নির্যাতন বন্ধ করতে সরকার জাতীয় শিশু নীতি 2011 প্রণয়ন করেন, যা বাংলাদেশের শিশুদের বর্তমান ও ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুদূরপ্রসারী রূপকল্প।
2: তাহলে আমরা জাতীয় শিশু নীতিমালা, যেটি 2011 সালে, এটি হচ্ছে সর্বশেষ এবং সর্বশেষ আপডেট হয়েছে, এখানে শিশুদের জন্য আসলে কি কি মূলনীতি রয়েছে যদি সংক্ষেপে একটু বলেন?
3: বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিত করা, শিশু দারিদ্র বিমোচন, শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ, কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ, শিশুর সর্বাধিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের বিষয়ে শিশুদের অংশগ্রহণ ও মতামত গ্রহণ করা,
2: এই দিক নির্দেশনা সরাসরি সেখানে রয়েছে। শিশু অধিকার বা শিশু নির্যাতন, শিশুশ্রম নানা বিষয়ে জাতীয় পদক্ষেপ তো রয়েছে নীতিমালাতে। এর বাইরে আমরা দেখতে পাই যে বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিক নানান সংস্থাও কিন্তু কাজ করে, আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি, অনলাইনে দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে শিশু অধিকার রক্ষায় জাতিসংঘের কোনো ভূমিকা আছে কিনা?
3: হ্যাঁ, অবশ্যই ভূমিকা আছে। সেটি হলো, একটু পিছনে ফিরে যেতে হয়, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ও পরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় ব্যাপক হত্যাযজ্ঞ ও হানাহানি, দুর্ভিক্ষ ও শিশুদের নির্যাতন, যুদ্ধে ও অপরাধে শিশুদের ব্যবহার করার, শিশুদের বিচার ও কারারুদ্ধ করার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করে গোটা বিশ্বের মানুষ অত্যন্ত ব্যথিত ও স্তম্ভিত হয়ে ওঠে। সে সময় অন্যান্য সবার সাথে শিশুরাও দারুণভাবে নির্যাতন, নিপীড়ন ও দুর্দশার মুখে পতিত হয়। শিশুদের ওই করুণ পরিস্থিতি ও অগণিত শিশুর অকাল মৃত্যু পৃথিবীর সকল বিবেকবান মানুষকে চরমভাবে নাড়া দেয়। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি, সংগঠন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় 1989 জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশুদের অধিকার সম্বলিত একটি পূর্ণাঙ্গ দলিল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা জাতিসংঘ শিশু অধিকার সনদ নামে অভিহিত।
2: ধন্যবাদ। আমরা আন্তর্জাতিক অঙ্গনেও যে শিশুদের স্বার্থ রক্ষায় বা শিশুরা ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারে সেজন্য কাজ করছে আমরা জানতে পেলাম। শিশুদের জন্য কিন্তু আইন বা নীতিমালা রয়েছে, আপনি যেহেতু জেলা বা দায়রা যাচ্ছিলেন, অতএব আইনের নানা মাধ্যম নিয়ে আপনার কাজ করা। তো একজন শিশু কোনো না কোনো ভাবে অপরাধে জড়িয়ে পড়লো বা কোনো চক্র তাকে জড়াল, সেক্ষেত্রে আদালতের যে মামলা বা অন্যান্য প্রক্রিয়া, সেটি কি সাধারণ মানুষের মতো নাকি শিশুদের জন্য আলাদা কোনো বিধিবিধান রয়েছে?
3: এখানে শিশুদের জন্য যে আইন করা হয়েছে সেখানে শিশুদের জন্য আলাদা কোর্টও করা হয়েছে, সেটা শিশু কোর্ট নামে পরিচিত বা শিশু আদালত নামে পরিচিত। এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তিনি এই কোর্টের বিচারক। এবং পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন যে আইন করা হয়েছে সেখানে বিচারকের দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ। এটা অনেক বড় ব্যাপার আর কি,
2: একেবারে আলাদা
3: আলাদা। তবে এখানে বিচারের যে পদ্ধতি, এটা মানে সাধারণ মানুষের যে বিচারের যে পদ্ধতি, এটা তো সম্পূর্ণ ভিন্ন। এটা আমরা অনেকে হয়তো জানি না
2: সেটা কেমন, শ্রোতাদেরকে কোনো উদাহরণ দিয়ে সংক্ষেপে বুঝিয়ে
3: দাও। হ্যাঁ, কিছুটা বলা যায়। সেটি হলো শিশু এবং কোনো একটা ঘটনার সঙ্গে যদি কোনো বয়স্ক লোক এবং একটা শিশু যদি জড়িত থাকে, তাহলে এখানে তাদের চার্জশিট সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে পুলিশকে।
2: বয়স্ক লোককে আলাদা,
3: শিশুকে আলাদা, একই চার্জশিটে দেওয়া যাবে না। এটা হলো আইনগত একটা দিক। আর ট্রায়ালের যে দিকটা, সেটা হলো যে আমাদের যে স্পেসিফিক যে কোডগুলো রয়ে গেছে, সেখানে লাল সালুর বিধান রয়ে গেছে, উকিলরা ড্রেস পরে যাবে, সে স্টাফ আছে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, জজ সাহেবরা এজলাসে বসে থাকবেন লাল সালুর মধ্যে, এই জিনিসগুলো এখানে বাড়িত করা হয়েছে। এখানে সম্পূর্ণ আলাদা কোনো রুমে বিচার করতে হবে, যেখানে কোনো লাল সালুর প্রভিশন থাকবে না, এখানে কোনো পুলিশ কোর্টের যে লাল পাগড়ি টাগড়ি ইত্যাদি পরা থাকে, এগুলো কোনো কিছুই থাকবে না,
2: সাধারণ একটু
3: অফিস রুমের মতো বুঝতে দেওয়া যাবে না। আরেকটি বিষয় হলো যে এখানে শিশুদের মানে অধিকার রক্ষার জন্য যে পুলিশ, যে আইনগত যাদের প্রবেশন কর্মকর্তা এবং যে পুলিশ এদের দায়িত্ব দেওয়া থাকে, তারা মানে শিশুদেরকে সবসময় কাছাকাছি রাখবে। এখানে শিশুদেরকে আসামি হলেও তাদের যে দূরে রাখবে তা নয়, তাদের অভিভাবক যারা থাকবে, পিতা মাতা বা যাই হোক উকিল, তারা শিশুদের পাশেই বসে থাকবে। ওদের বুঝতে দেওয়া হবে না যে এখানে তাদের কোনো বিচারে কাট করায় বিচারের সম্মুখীন করা হয়েছে। অত সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস।
2: তারপরে শিশুরা যখন আদালতে যাচ্ছে সেটি নিয়ে বাবা মা বা অভিভাবকদের কোনো কারণেই ভীত হওয়ার কোনো
3: কারণ নেই।
2: অনেক ধন্যবাদ। আমরা জেনেছি শিশু আইন 2013 এটি প্রণীত হয়, এইখানে শিশুদের নিয়ে কি বলা হয়েছে?
3: 2011 থেকে অনেকটা উন্নতি করে মানে এটা পরবর্তী 2013 এটি নতুন আইন করা হয়েছে, যেখানে বিশেষ করে আছে প্রবেশন কর্মকর্তা নিয়োগ করতে হবে, এই আইনে বলা হয়েছে। আর প্রবেশন কর্মকর্তা হলো সরকার কর্তৃক প্রত্যেক জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকায় এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবে। তারপর এই প্রবেশন কর্মকর্তার দায়িত্ব হলো যে আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে থানায় আনা হলে তার কারণ জানা এবং শিশুদের যে অভিভাবক থাকে তাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা এবং তাদের মামলা যাতে জামিন হয় সে ব্যবস্থা করা এবং তাদেরকে নিরাপদ আশ্রয় রাখার দরকার হলে তা রাখা হচ্ছে কিনা, এলে সব ব্যাপারে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব রয়ে গেছে। এই আইনে আবারও বলা হয়েছে যে এখানে একটা জাতীয় শিশু কল্যাণ বোর্ড গঠন করতে হবে এবং সেখানে সভাপতি থাকবেন, আর অন্যান্য সদস্য তো রয়ে গেছে। শিশু কল্যাণ বোর্ডের দায়িত্ব হল শিশু উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম তদারকি মূল্যায়ন করা, সুবিধা বঞ্চিত শিশুদের পুনর্বাসন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন, শিশুদের সার্বিক মঙ্গলার্থে করণীয় সম্পর্কে সরকারকে পরামর্শ দেওয়া, জেলা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নিকট প্রতিবেদন সংগ্রহ এবং তাদের সাথে সভা করা। এরপরেও এই আইনে বলা হয়েছে যে শিশু বিষয়ক ডেস্ক থাকবে, অর্থাৎ এখানে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা আলাদাভাবে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টর নিচে নন এমন কর্মকর্তাকে এই দায়িত্ব দিতে হবে। আর এই পুলিশ কর্মকর্তার দায়িত্ব হল শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি সংরক্ষণ করা, শিশুকে থানায় আনা হলে তা প্রবেশন কর্মকর্তাকে অবহিত করা, শিশুর পিতামাতাকে অবহিত করা এবং আইনানুগ অভিভাবককে তা জানানো, তারপর শিশুর মানসিক ও শারীরিক সেবা দান, শিশুর বয়স নির্ধারণ করা, জামিনের ব্যবস্থা করা।
2: এই আইনে একজন শিশু যেন যথাযথ আইনের মুখোমুখি হতে পারে এবং সুবিচার পেতে পারে এবং সেটি খুব কঠোর অবস্থানে থেকে না, শিশু সুলভ পরিবেশ রক্ষা করে সেই সকল বিধিবিধান এই আইনে দেওয়া
3: হয়েছে, মানে আইনে কোনো গ্যাপ নেই।
2: অনেক ধন্যবাদ। তো এখনো আমরা দেখতে পাই শিশুশ্রম অনেকখানি হয়তো কমে, কিন্তু শিশুশ্রম এখনো হয়তো কলকারখানাতে চলছে, বিভিন্ন জায়গাতে চলছে নানান কৌশলে। সর্বোপরি আপনার কাছে সাধারণ অর্থে আমরা আইনের নানাবিধ বিষয় নিয়ে কথা বললাম। শিশু নির্যাতন ও শিশু শ্রম প্রতিরোধে সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা কতটা সফল সংক্ষেপে যদি বলেন শ্রোতাদের?
3: এটা শুন, আইনের দিক থেকে সফল, আইন করার দিক থেকে সফল, কিন্তু আইনকে বাস্তবায়ন করার মধ্যে কিছুটা সমস্যা সবসময় থেকেই থাকে। এখানে যে শুধু আইন প্রণেতাদের দোষ তাও না, সরকারের দোষ তাও না,
2: সবাই মিলেই,
3: সবাই মিলে আমরা কিছু কিছু ভুল করি, আমাদের মধ্যে অসম্পূর্ণতা থেকেই যায়।
2: সেই জায়গা থেকে শ্রোতাদের কোনো পরামর্শ দিবেন?
3: হ্যাঁ, সেটা হলো যে আমরা হয়তো সবাই আইন জানি না, এটা ঠিক। আমাদের আইন কোনো মামলায় শিশুদের নিয়ে কোনো মামলায় জড়িত হলে আমাদেরকে উকিলের কাছে যেতেই হয়। সেগুলো সঠিক পরামর্শ নিয়ে সঠিক জায়গায় ঠিক মতো যোগাযোগ করা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। যে অপরাধ কারা করে, শিশুদেরকে নিয়ে অপরাধ কারা করছে, আমরা যারা বয়স্ক তারাই কিন্তু আমরা, আমরাও কিন্তু যারা এই কাজগুলো করছে, অপরাধ করছি, অপরাধের সাহায্য করছে, আমরা কিন্তু কোনো শিশুর পিতা বা কোনোভাবে কোনো আত্মীয় স্বজন। কিন্তু আমরা যখন তাদের দিয়ে কোনো কাজ করায় শ্রম নেই শিশুদের, তখন কিন্তু ওই জিনিসগুলো আমরা দেখি
2: এবং সেটা ঝুঁকিপূর্ণ শ্রম,
3: ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, যেমন আইনে স্পষ্টভাবে বলা আছে শ্রম আইনে যে শিশুদেরকে কোনো
2: ঝুঁকিপূর্ণ
3: কাজে দেয়া যাবে না, তারপর আমরা দিচ্ছি, দেয়াচ্ছি।
2: অতএব আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছে, প্রাপ্তবয়স্ক যারা বুঝে, তারা কোনোভাবেই আমাদের

0: শুধু সরকারকে দায়ী করলে চলবে না।
1: অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেবার জন্য। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি শিশু নির্যাতন এবং শিশুশ্রম, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম পুরোপুরি বন্ধ হোক এবং শিশুরা একটি উর্বর পরিবেশ পাক দেশের সুনাগরিক হয়ে ওঠার জন্য।
2: সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়ছে আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমাদের ভুলে গেলে চলবে না। অধিক জনসংখ্যা বৃদ্ধির কুফল আমাদের নাগরিক জীবনে মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। এছাড়াও খাদ্য, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও সকল নাগরিক সুযোগ সুবিধা, কর্মসংস্থান সুবিধাকেও চাপের মধ্যে ফেলতে পারে জনসংখ্যা সমস্যা। আর আমরা সবাই যদি একটু সচেতন হতে পারি, তবেই জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারি। আমরা চাই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী সম খায়রুল ইসলাম, গানের কথা লিখেছেন এ এস এম মশিউর রহমান, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

ফুরায় না। আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবার সুখী ও সচ্ছল করার ক্ষেত্রে পরিকল্পিত পরিবার গঠনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান সংখ্যা সীমিত রেখে পরিকল্পিত পরিবার গঠন করে, অর্থাৎ পরিবার ছোট রেখে সংসার সুখী সমৃদ্ধ ও আনন্দময় করা সম্ভব, যা আমরা একটু সচেতন হলেই নিশ্চিত করতে পারি। বড় আনন্দ ছোট পরিবারে, এ বিষয়ে এখন শুনবেন কথিকা, বলছেন ইসমাত আরা পলি।

0: সংক্রান্ত সাধারণ ধারণা থাকা প্রয়োজন। মা বাবা সন্তান সবার জানা থাকলে সচেতনভাবে প্রতিদিনের খাদ্য তালিকাতে পুষ্টিযুক্ত খাবার, যাতে সুষম খাবার বলা হয়, তা রাখা সম্ভব হবে এবং কিশোর কিশোরীরা সুন্দর ও সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠবে। জীবনচক্রের প্রতি গুরুত্বপূর্ণ সময় হল শিশুকাল, শৈশব, কৈশোর, বয়ঃসন্ধিকাল ও গর্ভাবস্থা। বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা ও দৈহিক কাজকর্ম অনুযায়ী মানুষের খাদ্য চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রয়োজনের অতিরিক্ত বা কম অথবা অনিরাপদ খাদ্য গ্রহণ অপুষ্টিজনিত বিভিন্ন রোগের কারণ হতে পারে। তাই জীবনের সব পর্যায়ে আমাদের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ অতীব জরুরি। শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় মানুষের খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক ও পরিশোধনের মাধ্যমে দেহের যে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি উৎপাদিত হয় তাকে পুষ্টি বলে। অর্থাৎ যে খাদ্য শরীরের তাপ ও শক্তি যোগায়, দেহের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে এবং শরীরকে সবল ও রোগমুক্ত রেখে কর্মক্ষম জীবনযাপনে সহায়তা করে, তাই পুষ্টি। আমাদের দেহ বিভিন্ন উপাদান থেকে পুষ্টি পেয়ে থাকে। সঠিক ধারণার অভাবে এ সময় কারো কারো বৃদ্ধি ব্যাহত হয়, কারোরও দেখা দেয় রক্তশূন্যতা, ভিটামিনের অভাব। তাই কিশোরীর পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার। কৈশোরে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির চূড়ান্ত পরিণতি ঘটে বলে এ সময় বেশি সুষম খাবার খাওয়া প্রয়োজন। এ খাবারে থাকতে হবে আমিষ, শর্করা, চর্বি, খনিজ লবণ ও ভিটামিন। আজকাল দেখা যায় যে এ বয়সের ছেলেমেয়েরা বাইরের খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়। এ খাবারগুলোতে তেল, চর্বি, লবণ অনেক বেশি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। এসব খাবার গ্রহণে কিশোর কিশোরীদের মধ্যে মুটিয়ে যাওয়ার প্রবণতা এবং অপুষ্টির সমস্যা দেখা দেয়। কৈশোরে সুস্বাস্থ্যের ভিত মজবুত না হলে এর সুদূর প্রসারী প্রভাব পড়ে পরবর্তী জীবনে। অথচ এ বয়সে পড়াশোনার চাপ, ব্যস্ততা, অবহেলার কারণে অনেকেই নিজের দিকে খেয়াল করেন না। কৈশোরে শারীরিক মানসিক বৃদ্ধির চূড়ান্ত পরিণতি ঘটে বলে এ সময় সুষম খাবারের প্রয়োজন। মেয়েদের বেলায় আয়রনের ঘাটতি প্রায় হয়ে থাকে, এজন্য কিশোরীদের নিয়মিত ডিম, মাংস, কলিজা, সামুদ্রিক মাছ ইত্যাদি খেতে হবে। এছাড়া কিশোরীদের হাড়ে ক্যালসিয়ামের সমস্যা দূরীকরণে ছোট মাছ, দুধ, দই, দুধের তৈরি খাবার যেমন নিয়মিত খেতে হবে, তেমনি নানা ধরনের ভিটামিনের জন্য কচু শাক, পুঁই শাক, লাল শাক, ধনে পাতাসহ বিভিন্ন দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কিশোর কিশোরীদের খাদ্য এমন হতে হবে যাতে তাদের দেহের বৃদ্ধি, গঠন, ক্ষয়পূরণ ও কর্ম শক্তি ও মনন শক্তি বিকাশ হতে পারে। দেখা যায় প্রতিদিনের খাবারে পুষ্টির উপাদানের অভাবেই শিশুদের অপুষ্টির দিকে ঠেলে দেয়। আসলে পেট ভরলেই পুষ্টি পূরণ হয় না। আবার অপুষ্টি মানে অনাহার বা অর্ধাহার নয়, অসম পুষ্টি অপুষ্টি ঘটায়। পেট ভরে খেয়েও প্রোটিনের নিরন্তর ও দীর্ঘ ঘাটতি হলে শিশু লম্বায় বাড়বে না, শরীর হবে অগঠিত ও রুগ্ন। শর্করা স্নেহের অভাবে ঘাটতি পড়বে শক্তির, ওজন বাড়বে না, দেহ হবে দুর্বল। কিশোরীর পুষ্টি বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং টেকসই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। যেহেতু খাদ্যাভ্যাস গড়ে ওঠে শৈশব ও বাল্য বয়স থেকে, এ কারণে স্কুলের পাঠ্য স্বাস্থ্য ও জীববিজ্ঞানের সঙ্গে পুষ্টিবিজ্ঞানও আবশ্যক হওয়া উচিত। পুষ্টি বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে। স্বাস্থ্যই যদি সকল সুখের মূল হয়ে থাকে, তাহলে পুষ্টি হচ্ছে স্বাস্থ্যের মূল উপাদান। শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল আদম্য কর্ম স্পৃহা সম্পন্ন তরুণ প্রজন্মই আমাদের আগামী দিনের কাণ্ডারী। তাই জাতীয় পুষ্টিনীতিতে বর্ণিত দায়িত্বগুলোকে এগিয়ে নিতে সরকারি কার্যক্রমের পাশাপাশি ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সুধীমহল সহ সমাজের সর্বস্তরের ব্যক্তিদের সমন্বিত উদ্যোগ দরকার।
1: প্রিয় শ্রোতা, আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি এবং তা বাস্তবায়ন হোক এমনটাই কিন্তু আমরা সবাই চাই। আর স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করা। নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি এবং উপভোগ করতে পারি একটি সুস্থ ও স্বাভাবিক জীবন। প্রিয় শ্রোতা, আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
2: তুমিও
3: না ভাবি, কইলাম তো পরে কমো।
2: আইসা কত পোলাটা কি কাজ করে রে?
3: হেইডা জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর, একদম
2: ওই জায়গা পুরাই গাইলাম কি কাম করে
3: তা তো জানি না।
2: জানোস না মানে কি?
3: ফেসবুকে পড়িস, সব কথা হনো জানা হয় নাই।
2: সব কিছু না যাই নাই, পুরো দেওয়া না হইয়া বইয়া রইছ।
3: না সব কিছু মানে খালি এই কথাটাই জানা হয় নাই।
2: আসল কথাটাই তো জানা হয় নাই।
3: সে আমার ছবি দেখা পাগলের মতো পছন্দ করছে।
2: বাবা, এক হাতে তালি বাজে না, সে একাই পাগল হইছে আর তুই মনে হয় ছবির মতন ঝুইলা রইছস দেওয়ালে। হন মিনু, এইসব পাগলামি কইরা আবার কোনো বিপদে পড়িস না।
3: সে সেই রকম ছেলে না।
2: মা গো, ভাবি দেহি গদু গদু সে। এই রকম বহুত সে আছে রে দুনিয়ায়, কি দেখা কেন পাগল হয়, সময়ের আগে তা টের পাওয়া যায় না। এই যে আমার বইনটাও এরকম ফেসবুক মার্কা প্রেম কইরা বিয়া করছিল, পরে দেখা গেল তার কিছুই নাই, উল্টা চাপ দেয় বাপের বাড়ির থেকে ব্যবসার টাকা নিতে। মা গয়না বেচে টাকা দিছে, সেই টাকা যে কই গেছে তার হিসাব নাই। এখন বই না মার চোখের পানি নাকের পানি এক করতেছে।
3: আমি এত কাঁচা মাইয়া না ভাবি।
2: হ হা, তুমি তো বেশি পাকড়া মাইয়া, মনে রং লাগলে সবাই আসলে একই কথা ভাবে। যাক, যাই করুস, যাচাই।
4: কি যাচাই করো গো?
2: টিকার তারিখ আর বড়ডারে কেডাই দেখবো তাই সাথে নিয়ে গেছে।
4: ও, সংসারের কামে মনোযোগ দিছে তাইলে?
2: না দিয়া উপায় কি কন্ত, আমি তো ব্যস্ত এই টুকরি বানাইতে, হাটবার না মহাজন হইব মাল নিতে, ঋণের কিস্তি ঠিক রাখুন লাগবো তো, আমার তো কোনো জিরান নাই। একটাই দুধ সারতে না সারতেই আরেকটা খাওয়া শুরু করছে, কেমনে যে কি করি খালি আমিই জানি।
4: এই কামটা ঠিক হয় নাই, সমিতি করো, এইটা করো, হেইটা করো, অথচ পরপর দুইটা বাচ্চা নিলা, একটা গ্যাপ দিতে পারল না।
2: চেষ্টা করছিলাম, কেমনে জানি কি হইল বুঝি নাই, অহন্ত নিত্য ভয়ের মধ্যে থাকি।
4: তোমার তো স্থায়ী ব্যবস্থা নেওয়া উচিত তোমার আফার মতন।
2: না অহনিয়া তো শক্ত চিন্তা করতেছি না দুলাভাই,
4: পরিবার কল্যাণ অফিসে পরামর্শ কইরা আইইউডি করাইতে পারো, অস্থায়ী কিন্তু দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ ব্যবস্থা।
2: আইইউডি?
4: হ্যাঁ, আইইউডি।
3: আমি অহন যাই ভাবি।
4: আহারে যাইবা কেন, বসো বসো বসো। শুনো, জানো স্কুল কলেজে তো আজকাল প্রজনন স্বাস্থ্য পড়ানো হয়। হ্যাঁ, যা কইতেছিলাম, আইইউডি একটা সহজ, নিরাপদ আর দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি, এক টানা 10 বছরের জন্য কার্যকর। জরায়ুতে পড়াইয়া দেওয়া হয়, কয়েক মিনিট মাত্র সময় লাগে, কোনো কাটা ছিঁড়া নাই, ব্যথা বেদনা নাই, আবার কেউ বাচ্চা নিতে চাইলে যে কোনো সময় খুইলাও ফেলাইতে পারে। কপার্টি নামেই বেশি চিনে মানুষে, দাম্পত্য জীবনে বিন্দুমাত্র প্রভাব পড়ে না, একদম স্বাভাবিক গতিতে চলে।
2: আহ দুলাভাই, আর একটা ভরসা পাইলাম।
1: বেতার কার্টুনটি শুনলেন আর এর সাথেই শেষ হয়ে এলো একে একে আমাদের সবকটি আয়োজন। তবে এবারে বলবো একটু সচেতনতার কথা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গুর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আমরা করতে পারি। এডিস মশা দমনে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যেমন বাসগৃহে ফুলের টব, গাড়ির টায়ার, ডাবের খোসা, ড্রাম ইত্যাদি স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে, তাই এসব পানি জমার স্থান ধ্বংস করতে হবে। বাড়ির আশপাশের ঝোপঝাড় ও আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে। গাড়ির টায়ার, ফুলের টব, ডাবের খোসা, নারকেলের মালা, বাঁশের গিটের গর্ত ইত্যাদি স্থানে পানি জমতে দেয়া যাবে না। বাড়ির ছাদে, উঠোনে, দুই দালানের মাঝখানে পানি জমতে দেয়া যাবে না বা স্যাঁতস্যাঁতে করে রাখা যাবে না। দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এডিস মশা দমনে নিজে সচেতন থাকতে হবে, অন্যকেও সচেতন করতে হবে। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগে? আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগা, না লাগা অথবা অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত ও পরামর্শ জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক ডাকবাক্স, প্রযত্নি পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য উপুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইল করতে পারেন। ইমেইল অ্যাড্রেস betarphnc1207@gmail.com। তো প্রিয় শ্রোতা, সময়ের সাথে সাথে শেষ হয়ে এলো আমাদের সব পরিবেশনা, আর তাই নিতে হবে বিদায়। তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

কিশোর বয়স ছেলে মেয়ে উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনকে সুষ্ঠুভাবে হতে দেওয়ার জন্য খাবারের গুরুত্ব অপরিসীম। প্রতিদিনের খাবারের তালিকাতে পুষ্টি সমৃদ্ধ খাবার রাখার জন্য পুষ্টি ও খাদ্য সংক্রান্ত

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার প্রাককালে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। তিনি দেশের ব্যবসায়িক অঙ্গনে অসামান্য অবদান রাখেন। উল্লেখ্য, শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মিজানুর রহমান সিনহা মারা যান। তিনি মুন্সিগঞ্জ ২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মিজানুর রহমান সিনহাকে তার গ্রামের বাড়ি লৌহজং উপজেলার ডহুরি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৮ বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি গতকাল নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের রপ্তানি খাতে চামড়া শিল্প অন্যতম সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। তিনি গতকাল সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো জরুরি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। তিনি গতকাল সিলেটে এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ২৭ মের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট ই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল লাইফলাইন, একটি সংযুক্ত বিশ্ব স্থিতি স্থাপকতা শক্তিশালী করা। ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তি অবকাঠামো যেন প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ বা যে কোনো বিপর্যয়ের পরেও টিকে থাকতে পারে এবং কেউ যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়, এ বার্তা ছড়িয়ে দেওয়াই এ দিবসের মূল লক্ষ্য। দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনায় টোল আদায়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইরান। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটি প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, শীঘ্রই এ পরিকল্পনা ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে তেহরানকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৪ উইকেটে ৯১ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৭৮ রান করে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে ১-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে 1 থেকে 2 ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টকর। থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়। কেবলমাত্র বাবা মা উভয়ই এই রোগের বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোনো বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না, তবে ক্ষেত্রবিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধামন্দা, জন্ডিস ভাব, প্লীহা বড় হয়ে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, খিটমিটে মেজাজ, ঘন ঘন ইনফেকশন, মাথা মুখের হাড়ের বিকৃতি, চেহারার পরিবর্তন, শারীরিক দুর্বলতা। প্রতিরোধের উপায়। বাহকে বাহকে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। এজন্য বিয়ের আগে আপনি বা আপনার হবু স্বামী স্ত্রী থ্যালাসেমিয়ায় বাহক কিনা অবশ্যই জেনে নিন। কোনো অবস্থাতেই একজন থ্যালাসেমিয়ার বাহক অপর একজন থ্যালাসেমিয়ার বাহককে বিয়ে করা উচিত নয়, কারণ তা আপনার এবং আপনার অনাগত সন্তানের ভবিষ্যৎ জীবনকে শারীরিক, মানসিক, আর্থিক সকল দিক থেকে দুর্বিষহ এবং অভিশপ্ত করে তুলতে পারে।
1: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হয়ে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধ আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন তাই বেশি বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন, যেখানে সেখানে গাছ কাটবেন না। বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ করে দিন।
2: এই গরমে আপনার শিশুকে যতটা সম্ভব প্রচণ্ড রোদে বের করবেন না। শিশুদের স্যালাইন, ডাব ও পানি সমৃদ্ধ খাবার খাওয়াবেন। জ্বর থাকলেও শিশুর শরীর ভেজা কাপড় দিয়ে বারবার মুছে দেবেন। দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন। এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz এবং FM 102 MHz এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস রংপুর পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময় ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইশুগড়ি ছোট পরিবার বিকেল 4:05 শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনতে পাবেন রাত 10:00 এখন জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি
2: আর নয় থ্যালাসেমিয়া নিজে জানুন অন্যকে জানান আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য কিন্তু এই প্রতিরোধে পদে পদে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে ব্যক্তিগত সামাজিক পারিবারিকভাবে এবং সরকারিভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে থ্যালাসেমিয়া প্রতিরোধ একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব আসুন থ্যালাসেমিয়া বিষয়ে আমরা সচেতন হই অন্যকেও সচেতন করি
1: বাংলাদেশ বেতার ঢাকা গরমে আমাদের জন্য করণীয় বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না বিশেষত যারা হৃদরোগ লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার বিশেষত তরমুজ ডাব পাকা কলা শশা স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন এই গরমে আপনার শিশুকে যতটা সম্ভব প্রচন্ড রোদে বের করবেন না শিশুদের স্যালাইন ডাব ও পানি সমৃদ্ধ খাবার খাওয়াবেন জ্বর থাকলেও শিশুর শরীর ভেজা কাপড় দিয়ে বারবার মুছে দেবেন
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন আজকের বিষয় আইন পেশায় ক্যারিয়ার গঠন, সঞ্চালনায় রহমান রাশেদ।

0: শ্রোতা বন্ধুরা, আজ 17 মে 2026 রবিবার বেলা 2:20। আপনারা শুনছেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। আপনাদের সবার পছন্দের আয়োজন প্রবাসী কল্যাণ এবং ক্যারিয়ার লাইন। স্বাগত জানাচ্ছি, আমি রহমান রাশেদ, সঞ্চালনায় রয়েছি। এবং আজকে আমরা নির্ধারণ করেছি যে আমাদের শ্রোতা বন্ধু যারা কিনা আইন পেশায় ক্যারিয়ার গঠন করতে চান এবং এই বিষয়ে আগ্রহ রাখেন, আমরা সেই বিষয়ের উত্তরগুলো খোঁজার চেষ্টা করছি। আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব মুনতাসির মাহমুদ রহমানকে, তিনি অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টে কাজ করছেন। মুনতাসির মাহমুদ রহমান, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ।
1: আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে।
0: জি, আমরা আইন পেশায় ক্যারিয়ার গঠন বিষয়ক নানা আলোচনায় থাকবো। প্রাসঙ্গিকভাবে শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবে এবং আপনাদের মনের যত প্রশ্ন সব নিয়ে নিশ্চয়ই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। জানিয়ে রাখি শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে বা যদি বিষয় সম্পর্কে কোন রকমের প্রশ্ন থাকে আমাদেরকে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন। 4481 3268 এই নম্বরে পাবেন, 4481 3269 এই নম্বরে, 4481 3270, 4481 3277, 4481 3278 এবং 4481 3279 এই নম্বরগুলোতে আমরা আলোচনা শুরু করতে চাই। তবে শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে শুনবেন এবং আমরা আলোচনার এক পর্যায়ে প্রশ্নগুলো পর্যায়ক্রমে নেওয়া শুরু করব। জনাব মুনতাসির মাহমুদ রহমান, স্বাগত আরো একবার। আমি আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে আইন পেশাকে আপনি কিভাবে দেখছেন?
1: বাংলাদেশ এবং বৈশ্বিক পরিমণ্ডলে আইন পেশাটা আসলে অনেক বেশি রেসপেক্টেড, অনেক শ্রদ্ধার জায়গা থাকে এবং আইন পেশাতে সাধারণ মানুষকে অনেক বেশি আইনগত সেবা দেওয়া যায়। এর পাশাপাশি যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে, সাংবিধানিক প্রয়োজন হোক, রাষ্ট্রীয় প্রয়োজন হোক, রাজনৈতিক প্রয়োজন হোক, সব জায়গায় আইনজীবীরা তাদের ভূমিকা পালন করতে পারে।
0: চমৎকার। একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এখন অনেক তরুণরা বিভিন্ন পেশায় ছড়িয়ে গেছেন এবং তারা চেষ্টা করছেন যে সেই অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করতে এবং একই সাথে সেই মোতাবেক ক্যারিয়ার গঠন করতে। সেই জায়গা থেকে আপনার পর্যবেক্ষণ কি বলে যে বাংলাদেশের তরুণদের মধ্যে আইন বিষয়ে পড়াশোনা করা বা আইনে ক্যারিয়ার গঠন, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখেন আপনি?
1: অনেক বেশি আগ্রহ দেখি, অনেক বেশি আগ্রহ দেখি এবং হচ্ছে যে অনেক তরুণেরই আইন পেশায় দিন দিন আরো আগ্রহী হচ্ছে। আইন পেশার বিভিন্ন ক্যারিয়ার পাথ বা আইন পেশাতে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরে বিভিন্ন যে কাজ করার সুযোগ আছে, সেই কারণে হচ্ছে তরুণদের মধ্যে অনেক বেশি আগ্রহ দেখি। এ পাশে অনেক বেশি চ্যালেঞ্জও আছে, সেগুলি হয়তো পর্যায়ক্রমে আমাদের আলোচনায় আসবে।
0: নিশ্চয়ই। তাহলে সেই ক্ষেত্রে কোন শিক্ষার্থী যদি আইন নিয়ে পড়তে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে মোটা দাগে একজন HSC বা সমমানের পরীক্ষা পাশ করার পরে তিনি আইন বিষয়ক পড়াশোনা শুরু করতে পারবেন, তাই তো? মানে এটা ছাড়া কি কোনো ব্যতিক্রম আছে?
1: হ্যাঁ, আসলে HSC বা A-levels এর পরে যে কোনো ব্যক্তি আইন পেশাতে আইন বিষয়ে পড়াশোনা শুরু করতে পারেন। তিনি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন, তিনি বিদেশি কোনো বই স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের যে বাংলাদেশের বিভিন্ন অনলাইন কোর্স আছে ইউনিভার্সিটি অফ লন্ডনের, সেখানে উনি পড়তে পারেন। আবার আমি ওটাতে যাচ্ছি যে দুই ধরনের বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে আমাদের দেশে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এই দুইটা ইউনিভার্সিটিতে আমাদের 4 বছরের LLB অনার্স করানো হয়।
0: আচ্ছা।
1: আর ইউনিভার্সিটি অফ লন্ডন বা বিদেশে যে ইউনিভার্সিটিগুলো অনলাইন কোর্স বাংলাদেশে আছে দূরশিক্ষণ, সেগুলি সাধারণত 3 বছরের কোর্স থাকে। এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স। ইউনিভার্সিটি লন্ডনের বিভিন্ন কোর্স বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই পড়িয়ে থাকে। আর একটা যে বিষয়, সেটা হচ্ছে যে সেকেন্ড গ্র্যাজুয়েশন হিসেবেও কিন্তু আসলে LLB করা যায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন LLB কখনোই ফার্স্ট ডিগ্রি না, ওদের কোন একটা সাবজেক্টে পড়াশোনা করে দেন সেকেন্ড ডিগ্রি হিসেবে LLB করতে হয়। ওদের দেশে LLB অবশ্য LLB বলা হয় না। তো আমাদের দেশে LLB যারা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2 বছর বয়সে একটা পাস কোর্স আছে, ওইটাতে যে কোনো ব্যক্তি গ্র্যাজুয়েশন করে, কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশনের পরে 2 বছর পাস কোর্স করেও তিনি আইন পেশায় আসতে পারেন।
0: চমৎকার। তাহলে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন করি, এটা মনে হয় যে শ্রোতা বন্ধুরা আগ্রহ রাখেন তারা ভালো বুঝবেন যে অন্য যে বিষয়ে তিনি ইতিমধ্যে স্নাতক শেষ করেছেন বা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তার ক্ষেত্রে তিনি কোন কোন সাবজেক্টের শিক্ষার্থীরা আসলে আইনে আসতে পারেন, যেটা বলছেন যে সেকেন্ড গ্র্যাজুয়েশন শুরু করা যায়?
1: আসলে প্র্যাকটিক্যালি এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট পড়েই উনি LLB করতে পারেন, যদি উনি চান যে ওনার নিজস্ব যে সাবজেক্ট সেটা বাংলা হতে পারে, পদার্থবিজ্ঞান হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, ওইটাতে পড়ে তিনি যদি LLB পাস কোর্স করতে চান, সেটা 2 বছরের উনি কোর্স করতে পারেন। আমাদের যে ল কলেজগুলো আছে, আইন কলেজগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, ওখানে তিনি LLB করতে পারেন, 2 ইয়ার্স পাস কোর্স।
0: চমৎকার। ক্যারিয়ার বিষয়ক একটা শক্ত প্রশ্ন আমার মনে আসছে, আপনি বলছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়ায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আপনি বলছেন যে যুক্তরাজ্যের কিছু অনুমোদিত যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনি বলছেন যে আন্তর্জাতিক বা যুক্তরাজ্যের যেই অনুমোদিত যেই ইনস্টিটিউটগুলো বা প্রতিষ্ঠানগুলো সেখানে তিন বছরের পড়াশোনা, এই যে তিন বছরের পড়াশোনা বা চার বছরের পড়াশোনা, তাতে কি কোনো গুণগত পার্থক্য থাকে বা ক্যারিয়ার গঠনে কোনো রকম পার্থক্য তৈরি হয়?
1: গুণগত, আমি খুবই জিনিসটা খুবই প্র্যাকটিক্যালি বলবো জিনিসটা, সেটা হচ্ছে যে গুণগত পার্থক্য সত্যিকার অর্থে নির্ভর করে হচ্ছে শিক্ষার্থীর উপরে। তো আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে একটা ডিগ্রি পেলে, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে যদি কেউ ডিগ্রি নেয়, সেটার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাটা অবশ্যই বেশি। আবার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিগ্রি নিয়ে বারেট ল কোর্সের জন্য জিনিসটা খুব সহজ হয়, যেটা আমাদের, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি পড়ে এসেছি বা বাংলাদেশে যারা পাবলিক ইউনিভার্সিটিতে চার বছরের যে কোর্স আছে সেখান থেকে তো আবার সরাসরি বারেট ল করা যায় না। তো বারেট লটা আসলে কিন্তু খুব বেশি, এটা কিন্তু একটা একটা বাড়তি প্রফেশনাল ডিগ্রি, এটা কিন্তু ম্যান্ডেটরি কিছু না। আর আমাদের দেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, এগুলি অনেক ভালোভাবেই পড়ানো হয় এলএলবি কোর্সটা, এবং দীর্ঘদিনের কোর্স আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অনেক ভালো প্রাইভেট ইউনিভার্সিটি এখন অলরেডি অনেক ভালো পড়াশোনা করছে
0: বা তারা ভালো করছে,
1: ভালো করছে,
0: চমৎকার। আমরা আলোচনা শুরু করেছি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন। আমরা একটু প্রশ্ন নিতে চাই কয়েকজনের কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
2: আমাদের প্রায় সমাজে অনেকে দৃষ্টি প্রতিবন্ধী আছে, তো তারা অনেকে শিক্ষিত আছে, শিক্ষিত ক্ষেত্রে যাদেরকে মানে যে মানে ক্যারিয়ার গঠনের জন্য প্রশিক্ষণের কোন আওতায় আনা যায় কিনা এবং তাদের কি এই আইন ব্যবসা করার জন্য কোন উপযোগী আছে কিনা, এই ব্যাপারে যদি আলোচনা করতেন। আর বিস্তারিত এবং সানর রায়কে ধন্যবাদ।
0: জি, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা প্রশ্নটি রাখছি, আরেকটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: সোহেল রানা বলছিলাম, সখীপুর উপজেলা, টাঙ্গাইল জেলা।
0: জি,
3: আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা সেই ব্রিটিশ আমলে থেকে শুনে আসতেছি যে লন্ডনে থেকে ব্যারিস্টারি করতে হয়, তো ব্যারিস্টারি করার জন্য লন্ডন ছাড়া অন্য কোন জায়গায় করা যায় কিনা? আরেকটা প্রশ্ন করছি এটার সাথেই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ল করার পর যে ব্যারিস্টারি করার জন্য যায়, এটা কি আসলে যার পয়সা আছে তিনি শুধু যে ব্যক্তিগত উদ্যোগে যাবে না স্কলারশিপ নিয়ে যাবে, এটা কত বছরের কোর্স যদি একটু বলে?
0: চমৎকার, আমাদের সাথে থাকুন, আরেকটা প্রশ্ন নেই, তারপরে উত্তরগুলো নিচ্ছি। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
4: আসসালামু আলাইকুম।
0: জি, ওয়ালাইকুম আসসালাম।
4: আমি মোহাম্মদ লুৎফর জব্বার, বড়খলা, পাংশা, রাজবাড়ী।
0: জি, প্রশ্নটি করবেন।
4: মিন্টু ভাইকে ভালো প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে আমরা যে কোর্সটা করবো বুঝছেন, এই দুই বছরের ভিতরে কোর্সটা করে হইলে কি আমরা কি করতে পারবো না চার বছর লাগবে?
0: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এক এক করে উত্তরগুলো নিচ্ছি, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। চাঁদপুর থেকে আমাদের শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আইনে পেশার সুযোগ দেখেন কিনা বা আছে কিনা।
1: হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বা যে কোনো প্রতিবন্ধীর জন্য আইনের সুযোগ আছে, এবং হচ্ছে যে তিনি যদি ঠিকমতো পড়াশোনা করে প্রতিযোগিতামূলকভাবে পাশ করে পরবর্তী স্টেজে যেতে পারেন তাহলে অবশ্যই তার সুযোগ আছে। আমি একটি উদাহরণ দিয়ে বলবো, আমার নিজের বিশ্ববিদ্যালয়ের আমার এক বছর সিনিয়র যিনি ছিলেন আমাদের এক বড় ভাই, উনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, তো উনি শ্রুতি লেখকের সাথে সাহায্যে আপনার পুরো অনার্স মাস্টার্স করেছেন, ক্রিমিনোলজিতে একটা একটা আলাদা মাস্টার্স করেছেন, উনি পরবর্তী সময় আইনজীবী হয়েছেন এবং পরবর্তী সময় উনি ইভেন আইন মন্ত্রণালয়ে যিনি লেজিসলেটিভ ড্রাফটিং উইং আছে ওখানে তিনি এখন খুব সম্ভবত সিনিয়র সহকারী সচিব বা ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। তো আসলে এটা আইন, যিনি দৃষ্টি প্রতিবন্ধী তিনি যদি পড়াশোনা ঠিকমতো করে পরবর্তী স্টেজগুলো পার হতে পারেন অবশ্যই এটা সুযোগ আছে শ্রুতি লেখকের মাধ্যমে।
0: জি, অনেক ধন্যবাদ। টাঙ্গাইল থেকে আমাদের আরেকজন শ্রোতা বন্ধু সোহেল রানা, তিনি যেমন প্রশ্ন করেছেন যে প্রায় ছোটবেলা থেকে শুনে বড় হয়েছেন যে আইনে বা ব্যারিস্টারি পড়তে লন্ডন যায়, এখন প্রশ্ন তার হচ্ছে যে কেউ যদি ব্যারিস্টারি পড়তে চায় বা আইনে পেশা ক্যারিয়ার করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে যুক্তরাজ্যই কেন বা লন্ডনেই কেন বা এটা ছাড়া অন্য কোন গন্তব্যে এই সুযোগ রয়েছে কিনা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সেই ক্ষেত্রে কি ব্যক্তিগতভাবে খরচ করে যেতে হবে নাকি স্কলারশিপের ব্যবস্থা আছে?
1: আচ্ছা, শেষেতে আগে বলি, বায়োলজি লর ডিগ্রিতে কোন ধরনের কোন স্কলারশিপে কিছু নেই, এটা সম্পূর্ণই ব্যক্তিগত অর্থায়নে যেতে হবে। আর প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে ব্যারিস্টার্ড ল বা বায়োলজি লর ডিগ্রিটা হচ্ছে ইউকের আইনজীবী সনদ, সহজ কথা যদি বলি। এই কোর্সটা হচ্ছে 9 মাসের একটা কোর্স, বিভিসি বার ভোকেশনাল কোর্স। এটা খুবই ভালো একটা কোর্স, বাট এটা আসলে আইন পেশার জন্য ম্যান্ডেটরি কিছু না। এবং যিনি বায়োলজি লর করে আসছেন, ওই 9 মাসের যে কোর্সটা বায়োলজি লর বিভিসি কোর্স, এটা খুবই ভালো একটা কোর্স ইন টার্মস অফ, যদি আমরা চিন্তা করি যে পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে খুবই ভালো একটা কোর্স। কিন্তু যিনি ব্যারিস্টার্ড ল করে আসছেন, তাকে কিন্তু বাংলাদেশে এসে বার কাউন্সিলের অধীনে যে কোনো একজন আইনজীবী 10 বছর যার প্র্যাকটিস আছে জজ কোর্টে, তার অধীনে শিক্ষানবিশকাল পার করে বার কাউন্সিলের যে আপনার MCQ এবং লিখিত এবং ভাইভা পরীক্ষা আছে, সেই একই প্রক্রিয়া পার হয়ে তাকে কিন্তু বাংলাদেশের সন্দপ্রাপ্ত আইনজীবী হতে হচ্ছে। তো আসলে বায়োলজি লর ডিগ্রিটা একজন আইনজীবীর জন্য হয়তো বা একটা অ্যাডেড কোয়ালিফিকেশন হতে পারে, কিন্তু এটা কিন্তু মূল কোয়ালিফিকেশন না। সো একজন আইনজীবী হতে হলে তিনি বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করুক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করুক অথবা ইউনিভার্সিটি লন্ডন থেকে পড়াশোনা করুক, উনি আগে বার কাউন্সিল থেকে যদি সনদটা গ্রহণ করেন, আইনজীবী সনদটা, এইটা হচ্ছে ওনার ওকালতির জন্য মূল লাইসেন্স। আর বায়োলজি লর হচ্ছে একটা অ্যাডেড, ডেফিনেটলি একটা অ্যাডেড ডিগ্রি বা অ্যাডেড অ্যাডভান্টেজ ইন টার্মস অফ প্র্যাকটিস।
0: আচ্ছা, চমৎকার। এখন আপনি যেটা বলছিলেন যে এই যে যে অ্যাডেড ডিগ্রি বা একটা উচ্চতর পড়াশোনার জন্য একটা 9 মাসের প্রশিক্ষণের জন্য কাউকে যুক্তরাজ্যে যেতে হচ্ছে, এবং সেটা 9 মাসের প্রশিক্ষণ এবং এটা একেবারে ব্যক্তিগত খরচে যেতে হবে, ওখানে সেটাখানে কিরকম খরচ, এক? আর দুই নম্বর হচ্ছে, কোনো একজন শিক্ষার্থী বাংলাদেশে আইন বিষয়ক যদি পড়াশোনা করতে চান, তার সার্বিকভাবে কিরকম খরচ পড়ে? আমি ধরে নিচ্ছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো খরচ স্বাভাবিকভাবেই সরকারি খরচ অনেক কম, যদি বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে চায় অথবা যদি যুক্তরাজ্যের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পড়তে চায়, তাহলে খরচটার কিরকম একটা ধারণা দিবেন আমাদের?
1: এইটা আসলে আমার অনেক আগে পড়াশোনা করেছি, আসলে খুব বেশি আইডিয়া নেই,
0: মোটামুটি একটা ধারণা দিলে।
1: পাবলিক বিশ্ববিদ্যালয় তো আসলে কোনো খরচ নেই, বরং আমরা অনেকেই হয়তো বা একটু ফ্রি পড়েছি, স্কলারশিপ পেয়েছি। আর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এটা নির্ভর করে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির উপরে। আমি যতটুকু জানি এটা 4-5 লাখ টাকা থেকে, 4 বছরের কোর্সের কথা বলছি, 4 বছরের মোট 4-5 লাখ টাকা থেকে শুরু করে একদম খুব ভালো বিশ্ববিদ্যালয় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, এখানে আমার মনে হয় 12-13 লক্ষ টাকা হয়তো বা 4 বছরের
0: সব মিলিয়ে খরচ হয়। এটা হচ্ছে LLB যেটা বলছি আমরা, না
1: LLB অনার্স, যেটা
0: LLB অনার্স যেটা। আচ্ছা, লুৎফর জোদ্দার পাংশা আমাদের এক শ্রোতা বন্ধু, নিয়মিত শ্রোতা বন্ধু, তিনি যেমন প্রশ্ন করেছেন যে 4 বছরের একটা স্নাতক আছে, পর স্নাতকোত্তর থাকে স্বাভাবিকভাবেই, এটা ছাড়া অন্য কোনো 2 বছর মেয়াদি বা অন্য কোনো কোর্স আছে কিনা, তাদের ক্ষেত্রে কি সমাধান বা কি উত্তর হবে?
1: ওই যেটা বলেছিলাম যে ল কলেজগুলোর অধীনে 2 বছরের পাস কোর্স আছে, অন্য কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন অথবা অনার্স করে যে কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ল কলেজে পাস কোর্সে ভর্তি হতে পারে। ইনফ্যাক্ট যদি কেউ অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্য সাবজেক্টে অনার্স করে, তাহলে তিনি LLB পাশ করে জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে জুডিশিয়ারি পরীক্ষা হয়, যার মাধ্যমে জজ সাহেবদের নিয়োগ হয়, ওই পরীক্ষাটাও কিন্তু উনি অ্যাপিয়ার করতে পারেন। অর্থাৎ নিয়মিত যারা যারা পরীক্ষার্থী আছেন, যারা LLB অনার্স করেছেন, ওনাদের পাশাপাশি যারা পাস কোর্স করেছেন, তাদের যদি পাস কোর্সের পূর্বে যদি কোনো অনার্স থাকে অন্য কোনো সাবজেক্টে, তারাও হচ্ছে যে জুডিশিয়াল সার্ভিস কমিশনে সিভিল জাজ হিসেবে বা জজ সাহেব হিসেবে যে পরীক্ষাটা হয়, সেখানে তারা ওখানে অ্যাপিয়ার করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে শ্রোতা বন্ধুরা আরো কয়েকজন যুক্ত হতে চাইছেন, আমরা উত্তর প্রশ্নগুলো নিতে চাই। আসসালামু আলাইকুম, নাম পরিচয়?
5: ওয়ালাইকুম
0: আসসালাম।
5: মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিবন্ধু পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদীপ পাবনা থেকে। ভালো আছেন ভাই?
0: জি ভালো আছি, ভালো আছেন আশা করছি।
5: আমার জানার ইচ্ছা যে আমরা যদি আইনের কোন প্রশিক্ষণ নিতে চাই বিশ্বতে, মানে বাংলাদেশ বাদে আমরা বিশ্বের কোন রাষ্ট্রতে, তাহলে পর সরকারের থেকে আমরা কোন স্পেশাল ভাবে সহযোগিতা পাবো কিনা? আর এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের কতটুকু সুযোগ আছে, যারা লেখাপড়া করছে তাদের বাইরে আইন সরকার নিয়ে মানে প্রশিক্ষণ নেওয়ার জন্য কতটুকু সুযোগ আছে, এটা একটু জানালে খুশি হতাম।
0: জি অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। সালাম আলাইকুম নাম পরিচয় প্রশ্ন করুন, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং পরবর্তীতে প্রশ্নের জন্য আবার চেষ্টা করবেন আমাদেরকে। সানোয়ার হোসেন আমাদের আরেকজন শ্রোতা বন্ধু পাবনা থেকে, উনি টেলিফোনে জানতে চেয়েছেন যে প্রশিক্ষণ কেউ যদি নিতে আগ্রহী হন সেই ক্ষেত্রে সরকার থেকে কোনো সহযোগিতা করা হয় কিনা এই আগ্রহীদেরকে বা শিক্ষার্থীদেরকে।
1: আসলে আমি দুঃখিত যে আসলে এভাবে কোনো আমার জানা মতে কোনো কিছু নেই। আর হচ্ছে যে প্রশিক্ষণ নেবার আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই সাবজেক্টটা পড়লে পরে পাশ করে
0: আসলে পুরো কারিকুলামের পড়াশোনা শেষ করে শুধু প্রশিক্ষণ
1: শুধু প্রশিক্ষণ করে আসলে আইন পেশা আসা যাবে না।
0: তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো বলছিলেন সেগুলোকে কি প্রশিক্ষণ বলবো?
1: না না, সেটা একটা ফুল টাইম কোর্স,
0: ফুল টাইম কোর্সই বলবো, কিন্তু সেটাও কমসে কম দুই বছর। আচ্ছা,
1: আর অন্য একটা বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে আইন পেশা, আইন পেশাতে যুক্ত হওয়ার পরে বিভিন্ন জায়গাতে অনেক প্রশিক্ষণ আছে, পাঁচ দিনের, সাত দিনের, এক মাস, দুই মাস, ওটা দিয়ে হয়তোবা কারো দক্ষতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু ওই প্রশিক্ষণ দিয়ে আসলে আইন পেশাতে আসার কোনো সুযোগ নেই।
0: পেশা ছাড়াও একজন নাগরিকের অন্য বিষয়ে পড়াশোনা করেছেন এবং তিনি তার পেশায় সাফল্যের অবদান রেখেছেন বা সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন, তার জন্য আইন বিষয়ক কোনো শর্টকোর্স বা আইন জানাটা কতটুকু জরুরি বলে মনে করেন আপনি?
1: আইন জানাটা তো খুবই জরুরি, এবং হচ্ছে এটা আসলে কোনো কোর্স ছাড়াই জানার সুযোগ আছে। বাংলাদেশের সরকার যখন বিভিন্ন আইন পাশ করে, এগুলি গেজেট হয়, সরকারি গেজেট হয়, বিডি লজ যেটা একটা আমাদের ওয়েবসাইট আছে সেখানে আইনগুলো পর্যায়ক্রমে ওখানে আপলোড করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আইন সম্পর্কে জানতে চান তার জানার বিভিন্ন ধরনের স্কোপ আছে। কিন্তু আসলে ওই যেটা বলছিলাম যে যার যার সাথে রিলেটেড যে বিভিন্ন কোর্স হয় সেটা পরে তার ওই পার্টিকুলার হয়তোবা কাজের ক্ষেত্রে একটু সুবিধা হতে পারে। যেমন কেউ হয়তোবা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে তিনি লেবারের উপর কোন একটা লেবার লয়ের উপর একটা কোর্স করতে পারেন। ওইটা দিয়ে উনি লেবার আইনজীবী হতে পারবেন না, কিন্তু ডেফিনেটলি ওনার যে পেশাতে উনি আছেন সেটার কর্মদক্ষতা তো অবশ্যই বাড়বে,
0: তাকে
1: সাহায্য করবে।
0: আচ্ছা, যারা পড়াশোনা করছেন আইন বিষয়ক, খুব স্বাভাবিকভাবে অন্য বিষয় এরকম আমরা বলি যে মেজর থাকে নির্দিষ্ট একটা সাবজেক্টে, আইনের ক্ষেত্রে পেশারও নিশ্চয়ই শাখা উপশাখা আছে বা কে কোন সেক্টরে যেতে চান, এটা নিয়ে একটু আমাদেরকে ধারণা দিবেন?
1: আসলে আমাদের দেশে আইন কোর্সগুলো মোস্টলি হচ্ছে ইন্টিগ্রেটেড, একটা কোর্স সবাই একই জিনিস পড়ে। মাস্টার্স লেভেলে গিয়ে বা LLM যেটাকে বলা হয় আইনের মাস্টার্স, সেখানে গিয়ে যার যার একটা স্পেশালাইজেশনের একটা সুযোগ আছে। বাট আমাদের দেশে ওভারঅল সব LLB কোর্সটা ইন্টিগ্রেটেড, একটাই কোর্স সবাই ওভাবে পড়ছে।
0: আচ্ছা, তাহলে স্নাতক পর্যায়ে হচ্ছে সবাইকে একই পড়াশোনা করতে,
1: একই পড়াশোনা করতে হচ্ছে,
0: তারপরে যদি কেউ কোনো স্পেশালাইজেশনে যায় বা বিশেষ করে দক্ষতা অর্জন করতে চায়
1: তখন যার যার লেভেলে কেউ মাস্টার্স করতে,
0: সেটা হচ্ছে স্নাতকোত্তর বা মাস্টার্স সমপরিমাণ, যেটা LLM
1: বলা। এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের খুবই সম্প্রতি আমার জানা মতে দুইটা বিশ্ববিদ্যালয় আছে যারা অনার্স লেভেলে একটু স্পেশালাইজেশন করেছে। একটা হচ্ছে ম্যারিটাইম ইউনিভার্সিটি, ওখানে খুব সম্ভবত LLBটার ম্যারিটাইম লয়ের উপরে অনেক বেশি জোর দেওয়া হয়, মানে সামুদ্রিক যে আইন আছে সেটার উপরে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত ভূমি আইনের উপরে LLB কোর্স আলাদা দেওয়া হয়, ওখানে ভূমি আইন বা ল্যান্ড লজের উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। বাট এই দুটো ইউনিভার্সিটি ছাড়া আমার জানা মতে সব জায়গায় একটাই ইন্টিগ্রেটেড কোর্স, দ্যাট ইজ LLB অর LLB অনার্স।
0: আচ্ছা, আইন বিষয়ক মানেই হচ্ছে সবাই এটাকে ইংরেজিতেও আমরা অনেক শুনেছি, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরাও জানেন যে জুডিশিয়াল সার্ভিস বলে, এটা ছাড়া কেউ কেউ শিক্ষকতাও যেতে পারে বা আমরা এটাও দেখেছি যে কর্পোরেট আইন নিয়েও পড়াশোনা করে। একটু ধারণা দিবেন আমাদেরকে বিস্তারিত যে কেউ যদি আইন বিষয়ে পড়াশোনা শুরু করে কোন সেক্টরে ক্যারিয়ার করলে বেশি সাফল্য আসতে পারে বা চ্যালেঞ্জগুলোই বা কি বা সুযোগগুলো কি দেখেন আপনি?
1: এটা আসলে সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক একটা বিষয়। আইন পড়ে অনেক কিছু করার সুযোগ আছে। আইন পড়ে সবচেয়ে আমাদের দেশে যেটা অনেকেরই একটা স্বপ্ন থাকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হওয়া, বা আমরা যাদেরকে আমরা সাধারণ মানুষের ভাষায় যেটা বলি জজ সাহেব, সো এটা খুবই সম্মানের একটা চাকরি। এবং ওনারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত হন, সেটা সবচেয়ে অবশ্যই সবচেয়ে সম্মানের। ওখান থেকে পর্যায়ক্রমে প্রমোশন পেয়ে, পদোন্নতি পেয়ে সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ হতে পারেন। ওখান থেকে ভবিষ্যতে আমাদের সংবিধান অনুযায়ী হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয় হতে পারেন ওনারা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইন পেশা, ওকালতি আমি যে পেশাতে আছি এটা খুবই চ্যালেঞ্জের একটা পেশা, আবার খুবই সফলতারও একটা সম্ভাবনা আছে, স্বাধীন পেশা। এটা ছাড়া অনেকে কর্পোরেট প্র্যাকটিসে যায় বা কর্পোরেট প্র্যাকটিস বলবো না, কর্পোরেট কাজে চলে যায়। এটা এটা বেসিক্যালি বাংলাদেশের যে বিভিন্ন কর্পোরেট বডিজ আছে বা ব্যাংকস, NBFI, ওইখানে অনেকে যারা ইনহাউস লয়ার হিসেবে কাজ করেন, এটা ছাড়া আছে আইন বিষয়ে অনেক কনসালটেন্সির সুযোগ আছে, যারা বিদেশি এফডিআই যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা বিদেশে বাংলাদেশে বিদেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট বা অন্যান্য বিষয়ে কোনো স্থাপন করতে চাচ্ছে, তাদের বিভিন্ন অ্যাডভাইজারি জিনিসপত্র প্রয়োজন হয়। ওইটা সাধারণত যারা আমাদের আইনজীবীদের মধ্যে যারা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ট্রানজাকশনে একটু পারদর্শী তারা ওই সার্ভিসগুলো দিয়ে থাকেন, তাকে আইনজীবী হতে হবে। যে কোনো একটা আইন বিষয়ে যে কোনো পরামর্শ আনুষ্ঠানিকভাবে দিতে গেলে তাকে অ্যাডভোকেট হতে হবে বার্মা বাংলাদেশ বার কাউন্সিল থেকে।
0: ইনকাম ট্যাক্সের সাথে যারা কাজ করেন বা কর আইন নিয়ে কাজ করেন তাদেরকেও কি ওই আইনজীবী হয়ে আসতে হয় নাকি যে কোনো পেশা থেকে সেটা করা সম্ভব?
1: যে কোনো আইনজীবী আইনজীবী তিনি যে আইনজীবী ওই ওই ক্যাপাসিটি থেকেই তিনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতে পারেন, কিন্তু যারা আইনজীবী না তারা যদি এলএলবি অথবা অন্য যে মানে এমবিএ বা এমবিএস ডিগ্রি যদি থাকে অর্থাৎ কমার্সের যদি কোনো ডিগ্রি থাকে অথবা এলএলবি ডিগ্রি থাকে তিনি বার কাউন্সিল আইনজীবী হচ্ছেন না, তিনি এনবিআর এর অধীনে একটা পরীক্ষা হয় আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, সেটা অনুযায়ী তিনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে বা কর পেশাজীবী হিসেবে নিবন্ধিত হয়ে তিনি আইন ট্যাক্স পেশাটা করতে পারেন। তিনি বাংলাদেশের এনবিআর এর যে কোনো ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে কর আইনজীবী হিসেবে উনি মুভ করতে পারেন।
0: সেটা কত সময় ব্যাপী বা কত সময় লাগে?
1: ওইটাতে আসলে এনবিআর সাধারণত আপনার দুই বছর বা তিন বছর বা চার বছর পর পর এই আইটিপি পরীক্ষাটা গ্রহণ করে থাকে। ওই পরীক্ষাটা শুধুই এনবিআর এর অধীনে এবং যে কোনো এলএলবি পাস অথবা বিবিএস এমবিএস করা অথবা বিবি এমবিএ করা যে কোনো ব্যক্তি আইটিপি পরীক্ষা পাশ করে কর পেশাজীবী হিসেবে শুধু ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতে পারেন। ওনারা যতদিন পর্যন্ত আইনজীবী না হচ্ছেন ততদিন উনি কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না, শুধু এনবিআর এ প্র্যাকটিস করতে পারবেন।
0: জি, নাগরিকদের যে আইন ইনকাম ট্যাক্স সংক্রান্ত কাজ। আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছেন, আর অপেক্ষা না করে আসসালাম আলাইকুম, নাম পরিচয় দিয়ে
6: প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী সংস্থার সভাপতি।
0: জি,
6: ঠিক আছে। আমি তো জানতে চাচ্ছি স্যারের কাছে যে আমরা যদি প্রশিক্ষণ এই লেখাপড়া করে চার বছর কোর্স করলাম, কোর্স করার পরে সরকারি ভাবে যদি আমাদের নিয়োগ নিতে হয় বা সরকারি চাকরি করতে হয় লয়ার পোস্টে, তারপর আমাদের কি কি কাজ আছে এটা একটু জানাবেন।
0: জি, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আর শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই যারা অপেক্ষা করছেন একটু সময় নিব আমরা, তারপর প্রশ্ন করতে যাবো। আচ্ছা, আর একটা প্রশ্ন নিই আমরা। না, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
7: ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
0: জি, ওয়ালাইকুম আসসালাম।
7: সোহেল রানা বলছিলাম আবারও টাঙ্গাইল থেকে। তো আমার একটা বিষয় জানা আছে, যারা পড়াশোনা করে আইন বিষয় তারা তো জানি, কিন্তু আমরা তো জানি। সেটা হচ্ছে যে কেউ যদি মানে এলএলবি অনার্স মাস্টার্স করার পর কেউ যদি মনে করে যে আমি জেলা দায়রা জজে বা জজ কোর্টে কাজ করব না, আমি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করব, তাহলে তার কি করণীয় যদি একটু বলেন।
0: জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আর একটা প্রশ্ন নেই, তারপরে উত্তরে চলে যাবো। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
8: ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ ভালুকা ময়মনসিংহ বলছি।
0: জি, প্রশ্নটি করবেন।
8: আমার প্রশ্ন হলো যে আমরা দেখি যে আমাদের প্রতি জেলাতেই রাত্রেবেলায় ল কলেজ আছে, এগুলাতে ভর্তি হইতে গেলে বয়সের কোনো বাধ্যবাধকতা আসছে না।
0: অনেক ধন্যবাদ। জি,
8: আরেকটা প্রশ্ন হলো যে ব্যারিস্টারি পড়তে গেলে আমাদের দেশে পড়ার কোনো ব্যবস্থা আছে কিনা?
0: জি, অনেক ধন্যবাদ। আমরা উত্তরগুলো নেই এক এক করে। সানোয়ার হোসেন পাবনা থেকে প্রশ্ন করেছিলেন যে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হতে চাইছি, পড়াশোনা শেষ করেছি, এরকম কোনো ব্যক্তি বা শিক্ষার্থী কি পদ্ধতিতে আগাবেন বা তার আসলে পথ চলার প্রকৃতি বা গতিটা কেমন হবে?
1: যেটা বলছিলাম রাশেদ ভাই, যে আসলে সরকারি চাকুরিতে যেটা স্বাভাবিক যে কোটা সিস্টেম আছে বা যেটা বিদ্যমান যেটা থাকে ওইটার বাইরে আসলে এখানে বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়ার আসলে আমার জানা মতে নেই। যিনি দৃষ্টি প্রতিবন্ধী উনি যদি শ্রুতি লেখকের সাহায্য নিয়ে পড়াশোনা শেষ করতে পারেন, এবং হচ্ছে যে অনেক অনেক আছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একজন আছেন, উনি চোখে দেখতে পারেন না। ইভেন আমাদের বিজ্ঞ একজন সিনিয়র অ্যাডভোকেট আছেন যিনি ওনার চোখ আগে ভালো ছিল, এখন উনি দেখতে পান না। তো ওনারা কিন্তু এখন পর্যন্ত কোর্টে অন্য কাউকে একটু সাহায্য নিয়ে খুব ভালো মতোই আইন পেশাতে নিযুক্ত আছে। বাট সরকারিভাবে আসলে আমার জানা মতে কোনো বাড়তি সুবিধা এখানে নেই
0: না। কিন্তু সরকারিভাবে যদি নিয়োগপ্রাপ্ত হতে চায় তাহলে আসলে পদ্ধতিটা কি বলে? যেমন

0: সরকারের দ্বারা আইনে আসলে ওইটার পদ্ধতিটা কি বলে? তাহলে মানে কি
1: আমার জানা মতো একই পদ্ধতি এবং
0: জুডিশিয়াল সার্ভিস যেটা বলছেন?
1: না, মানে বিষয়টা হচ্ছে যে জুডিশিয়াল সার্ভিস হচ্ছে শুধুমাত্র বিচারক নিয়োগের,
0: বিচারক নিয়োগের ক্ষেত্রে।
1: তো একজন দৃষ্টি প্রতিবন্ধী উনি বিসিএস দিতে পারেন,
0: যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি বলি,
1: যে কোনো ব্যক্তি যে কোনো পেশার ক্ষেত্রে,
0: আইনের ক্ষেত্রে, বিসিএস একটা
1: বিসিএস একটা অপশন, বিসিএস আর কি কি আছে?
0: জুডিশিয়াল সার্ভিস আছে,
1: জুডিশিয়াল সার্ভিস যেটা মাত্র বললাম, আইন পেশা আছে, তারপরে কনসালটেন্সি আছে যেটা বলছি, এবং হচ্ছে যে টিচিং আছে আইন পেশাতে, শিক্ষকতা করা, ইভেন যারা হয়তোবা সনদ পাচ্ছেন না তারাও কিন্তু আপনার বিভিন্ন লেবার বা গার্মেন্টস অনেক কাজ করতে পারেন, কমপ্লায়েন্স রিলেটেড কাজ থাকে। ইভেন আমি এমনও দেখেছি বিভিন্ন পেশাজীবী যারা ব্যাংকে চাকরি করেন তাদের হয়তোবা আইনের সাথে প্রাথমিকভাবে কোনো কিছু নেই,
0: লিগাল ডিপার্টমেন্টগুলো,
1: লিগাল ডিপার্টমেন্ট আছে, কিন্তু যারা ক্রেডিটে কাজ করেন, যারা ঋণ বিতরণে কাজ করেন, তাদের আসলে মূলত পুরো সময়টাই হচ্ছে যে আইনের কাগজপত্র, টু বি আরো বেশি পার্টিকুলারলি যদি বলতে চাই যে ভূমি আইনের বিষয়পত্রগুলো দেখতে হয়। তো ওনারা কিন্তু অনেকেই ব্যক্তিগত উদ্যোগে পরবর্তী সময়ে এলএলবি পড়ছেন বা পাস কোর্সে এলএলবি করছেন।
0: আচ্ছা, আমাদের আরেকজন শ্রোতা বন্ধু সোহেল রানা, তিনি টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন, যেমন যে কোন শিক্ষার্থী বা তরুণ উদীয়মান শিক্ষার্থী যিনি কিনা শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা, কিন্তু তিনি চান যে শুরু থেকেই তিনি হাইকোর্টে প্র্যাকটিস করবেন, সুপ্রিম কোর্টে যাবেন। এটা একটা সরল প্রশ্ন হতেই পারে, তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেছেন, আমরা একটু জানতে চাইব যে সেটার আসলে ধাপগুলো কি হয় বা প্রক্রিয়া কি হয়।
1: প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো একজন আইনের ছাত্র আইন পাশ করার পরে তিনি জজ কোর্টের আইনজীবী যার 10 বছর হয়েছে তার অধীনে 6 মাসের শিক্ষানবিশি করবেন, তারপরে বাংলাদেশ বার কাউন্সিল থেকে যে পরীক্ষাটা হয় এমসিকিউ সেটাতে পাশ করে উনি লিখিত পরীক্ষা হবে, সেটাতে পাশ করার পর ভাইবা হবে, ভাইবাতে পাশ করার পর উনি বাংলাদেশের একজন সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে যে কোনো অধীনস্থ আদালতে, জেলা পর্যায়ের আদালতে অথবা যে কোনো ট্রাইব্যুনালে, ট্যাক্স ট্রাইব্যুনাল বা যে কোনো ট্রাইব্যুনালে উনি প্র্যাকটিস করতে পারবেন। আইনজীবী হওয়ার পরে যদি কারো এলএলএম ডিগ্রি থাকে তাহলে 1 বছর, আর এলএলবি ডিগ্রি না, এলএলএম ডিগ্রি না থাকলে 2 বছর আবার শিক্ষানবিশি করতে হবে, এবার হাইকোর্ট বিভাগের কোন সিনিয়রের আন্ডারে যার হাইকোর্ট বিভাগে 10 বছরের ওকালতির সনদ আছে। সো হাইকোর্ট ডিভিশনে যিনি 10 বছর প্র্যাকটিস করছেন তার অধীনে আবার এরকম 6 মাস, এবার হচ্ছে হাইকোর্টের শিক্ষানবিশ, সেখানে শিক্ষানবিশি করার পরে আবার বার কাউন্সিলে পরীক্ষা দিতে হবে একই প্রক্রিয়াতে, এবার হাইকোর্ট বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। হাইকোর্ট বিভাগে একজন যখন আইনজীবী অ্যাডমিটেড হবেন টু প্র্যাকটিস বিফোর দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন, এরপর তিনি হাইকোর্ট সহ অধীনস্থ সকল আদালত উনি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটাতে উনি কিন্তু প্র্যাকটিস করতে হলে আবার তাকে আপিল বিভাগের আইনজীবী হতে হবে, এবার আর বার কাউন্সিল নয়, এবার হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিগণ মিলে একটা সনদ প্রদান করেন যে তিনি আপিল বিভাগের আইনজীবী। আর আপিল বিভাগের যারা আইনজীবী তাদের মধ্য থেকে যারা আইনে সবচেয়ে বেশি ব্যুৎপত্তি লাভ করেছেন বা আমাদের দেশের আইন ব্যবস্থাতে অনেক বেশি ভূমিকা রেখেছেন এদের মধ্য থেকে যারা সবচেয়ে শ্রদ্ধেয় ওনাদেরকে সিনিয়র অ্যাডভোকেট পদবী দেওয়া হয়। এই সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে আমাদের আইনজীবীর সর্বোচ্চ পদমর্যাদা। তো আমার মনে হয় যিনি শ্রোতা বন্ধু তিনি বোধহয় অধস্থান আদালত বা জজ কোর্টের আইনজীবী হিসেবে পেশা শুরু করে তারপর পর্যায়ক্রমে উপরে আসলেই বোধহয় ভালো, এটাই নিয়ম।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ ভালুকা ময়মনসিংহ থেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে অনেক সময় দেখা যায় যে রাতের পড়াশোনা করায় বা কোর্স দেয় বা যে কারিকুলাম সেটা সাধারণত পেয়েছেন তিনি, যে রাতের ল কলেজগুলা, প্রশ্নটা এরকম ছিল, সেই ক্ষেত্রে কোনো বয়স কোনো বাধা হতে পারে কিনা?
1: ওইখানে বয়স কোনো বাধা নেই, কিন্তু যেটা হচ্ছে যে ওনাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আগে ল কলেজ থেকে পড়াশোনা করে অনেকেই আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন এবং অনেক ভালো করেছেন, এবং এখনও অনেকেই প্র্যাকটিসে আছেন যারা খুবই ভালো করছেন। এটা আসলে আইন পেশাটা ডিগ্রির চেয়ে মূল বিষয়টা হচ্ছে নিজের ব্যক্তিগত জ্ঞান, পরিশ্রম এবং অন্যান্য অনেক বিষয়গুলো। তো সেক্ষেত্রে ল কলেজে ভর্তি হতে আইনগত বয়সের কোনো বাধা নেই, কিন্তু ওনাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে।
0: যথার্থই বলেছেন। একটা প্রশ্ন, যে আইনে আপনি বলছিলেন যে শুধুমাত্র বিষয়ভিত্তিক জ্ঞানটাই গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে একজন ক্যারিয়ার করলেন, আমি এবার জানতে চাচ্ছি যে ক্যারিয়ার শুরু করেও ফেলেছেন শিক্ষার্থী, হ্যাঁ, বা তরুণ ব্যক্তি, ক্যারিয়ারে তার কাছ থেকে আসলে কি কি প্রত্যাশা থাকে একজন পেশাজীবী হিসেবে আইনজীবীর? শুধুমাত্র ব্যক্তিগত জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়া আর কোন কোন বিষয়, সেখানে সফট স্কিল হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, বা এই ক্যারিয়ারটা আসলে কতটুকু আপনাদের জন্য চ্যালেঞ্জ, সে কি কি চ্যালেঞ্জ আপনারা দেখেন?
1: চ্যালেঞ্জটা অনেক বেশি,

0: কজ এখানে হচ্ছে যে খুবই প্র্যাকটিক্যালি জিনিসটা হাতে কলমে শিখে তারপর কাউকে একটা অ্যাডভাইস দিতে হচ্ছে। তো যখন আসলে আমাদের সিনিয়ররা যেই কথাগুলো বলে আসছেন আমরা সেই কথাটাই এখানে বলবো, রিপিট করব যে একজন আইনের শিক্ষার্থীকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, তাকে অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে, তাকে ক্লায়েন্টের প্রতি তার ডেডিকেশনটা এবং ইন্টিগ্রিটিটা থাকতে হবে, এবং হচ্ছে যে কোর্টে নিয়মিত হাজির থাকতে হবে। এটা আসলে আইনজীবীর চ্যালেঞ্জটা অনেক বেশি এই কারণে যে অন্যান্য সকল পেশা বা অফিস, যেমন নয়টা পাঁচটা অফিস, আইনজীবী পেশা কিন্তু এটা না। আইনজীবী আমাদের 10টা থেকে হাইকোর্টে 4টা পর্যন্ত কোর্টে থাকতেই হচ্ছে, সকালবেলায় চেম্বার করতে হচ্ছে, 4টার পরে গিয়ে সব আইনজীবী চেম্বার করতে হয়, তো অনেক সময় রাত্র 8টা 9টা, অনেক ক্ষেত্রে অনেক বড় আইনজীবী রাত 10টা বেজে যায়। এইটার আসলে কোনো শেষ নেই, তো এইটার পরিশ্রম করেই একটা পর্যায়ে যেতে হয়, এবং যারা সিনিয়র তারা আমাদের চেয়ে হয়তো বেশি পরিশ্রম করেন, আমাদের চেয়ে বেশি অনেক বেশি চ্যালেঞ্জিং মামলা মোকদ্দমা তারা করে থাকেন।
1: তার মানে শারীরিক এবং মানসিক দক্ষতার জায়গায়ও
0: অনেক
1: বেশি, শক্তিমত্তার জায়গাতেও আসলে অনেক কাজ করতে হয়,
0: অনেক কাজ করতে হয়।
1: যারা শিক্ষার্থী তারা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে অন্য সাবজেক্টে যারা পড়ছেন, অন্য বিষয়ে যারা পড়ছেন, বলে যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস করা উত্তম, তো সেই ক্ষেত্রে যারা আইন বিষয়ে পড়াশোনা করেন, আমরা দেখেছি যে তারা মুট কোর্টে প্র্যাকটিস করেন বা মুট কোর্ট ক্লাসের একটা কারিকুলামের অংশ, এছাড়া ডিবেট হতে পারে বা বিতর্কে অংশগ্রহণ করার ব্যাপার আসতে পারে, পাবলিক স্পিকিং এ অংশগ্রহণ করা, এই বিষয়গুলো অর্থাৎ সিলেবাসের পড়াশোনার বাইরে এই কর্মকাণ্ডগুলোতে জড়িত হতে কতটুকু উদ্বুদ্ধ করবেন?
0: অবশ্যই এটা এই ধরনের কর্মকাণ্ডে যে যত বেশি উদ্বুদ্ধ হবে তার তো কথা বলা বা তার একটা জিনিস চিন্তা করার শক্তি তত বেশি বাড়বে, এবং কোনো সুনির্দিষ্ট বিষয়ে কথা বলার যে প্রয়োজনীয়তা আমাদের আইন পেশাতে থাকে সেটা তো অবশ্যই সেই দক্ষতাগুলো বাড়বে। কিন্তু আসলে এইটা কোনো একটা পার্টিকুলার দক্ষতার উপর নির্ভর করে না, এটা একটা সামগ্রিক দক্ষতার উপরেই নির্ভর করে। এবং আমার বয়সে এসে এটা আমি এখনও সেই পর্যায়ে যাইনি যে খুব স্পেসিফিকলি বলতে পারবো যে আমার 17 বছর ওকালতি চলছে, কিন্তু এখনও আমরা কিন্তু নিজেদেরকে জুনিয়ারই মনে করি। আমাদের পেশাটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, সিনিয়রের পিছনে কাজ করে শেখা, আস্তে আস্তে নিজের দক্ষতা বাড়ানো, নলেজ বাড়ানো, এবং যেই মামলাটা হাতে পাচ্ছি সেই মামলাটার কাগজগুলো ঠিকমতো পড়া। আমরা সবসময় হয়তো পুরোপুরি হয়ে ওঠে না, কিন্তু চেষ্টাটা অব্যাহত থাকতে হবে।
1: ইংরেজি ভাষায় কতটুকু দক্ষ হতে হবে?
0: ইংরেজি ভাষায় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দক্ষতা অনেক বেশি প্রয়োজন, বিকজ সাহায্য করে একটা বাইরের যে কোনো একটা জাজমেন্ট পড়তে গেলে বা বুঝতে গেলে বা মূল যে টেক্সটটা আছে সেটা খুবই গুরুত্ব দেয়। বাট ইংরেজি ভাষা না জানলে যে কেউ ভালো আইনজীবী হবেন না এটা কোনো কথা না আসলে, বিকজ তিনি যদি একটা নির্দিষ্ট পার্টিকুলার দক্ষতার উপরে নিজেকে গড়ে নিতে চান, ইংরেজি ভাষাটা আসলে তার জন্য প্রয়োজনীয় কিছু না, বাট ইংরেজি ভাষার দক্ষতাটা অবশ্যই হায়ার লেভেলে অনেক কাজে দেবে।
1: জি, একটা প্রশ্ন নিতে চাই, আমাদের শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, সংযোগটি হারিয়েছি আমরা, দুঃখিত, নিশ্চয়ই আরো একবার চেষ্টা করবেন। জনাব মুনতাসিম মাহমুদ রহমান, তাহলে একটা বিষয় একটু দাঁড় করানোর চেষ্টা করি যে একজন শিক্ষার্থী LLB পড়াশোনা শুরু থেকে LLM, আচ্ছা প্রশ্নটা কি নিয়ে নিব, আমাদের শ্রোতা বন্ধু আবার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন।
2: আমি মোহাম্মদ রিফাত কাটিয়া ভালো মিশিং থেকে। তো আমি জানতে চাচ্ছিলাম যে আমি তো ডিপ্লোমা করা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে, তো এই ডিপ্লোমা করার পর কি আইন বিভাগের কোন জায়গাতে আমি চাকরি নিতে পারবো, আমার জন্য কোনো অপশন রয়েছে কিনা?
1: আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন তিনি CSE বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করছেন, প্রশ্নটা এরকম যে উনি সেখান থেকে কি আইনে কনভার্ট করতে পারবেন কিনা, বা চাইলেই উনি আবার লিগ্যাল কোনো ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন কিনা।
0: ডিপ্লোমাটা যদি স্নাতক সমান ডিগ্রি হয় সেক্ষেত্রে বোধহয় উনি যে পাস কোর্সের সুযোগ আছে, বাট এটা যদি স্নাতক ডিগ্রির সমমানের না হয় তাহলে বোধহয় সুযোগ হবে না আমার জানা মতে।
1: বুঝতে পারছি। LLB আর LLM এর কথা যে বলছি, তাহলে হচ্ছে LLB হচ্ছে 4 বছর, আর তারপরে LLM কত বছর? অর্থাৎ মানে একজন শিক্ষার্থী একদম শুরু থেকে শুরু করলে তিনি সফলভাবে পেশা জীবনে প্রবেশ করতে তাহলে কত বছরের একটা হিসেব রাখতে হবে তার কাছে?
0: আমরা যে আমাদের বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে সবগুলোতেই 4 বছরের অনার্স, LLB অনার্স, এবং তারপরে কেউ 1 বছর LLM করতেও পারে, এটা পরেও করতে পারে। 1 বছর অনার্সটা করে ফেলে একবার, 1 বছরের LLMটা করে ফেলে একবারে ভালো, বিকজ এটা হাইকোর্টের এনরোলমেন্টের ক্ষেত্রে একটু সুবিধা দেয়। আর ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে যারা পড়াশোনা করে আসেন তাদের ডিগ্রিটা হচ্ছে 3 বছর, ওনাদের জন্য হচ্ছে যে 1 বছরের মাস্টার্স, বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি 1 বছর মাস্টার্স কোর্স অফার করে থাকেন, ওখানে উনি মাস্টার্সটা করতে পারেন।
1: আচ্ছা, আমরা কয়েকটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্নটি করবেন।
3: রোহান বলছি ঢাকা থেকে। আমি জানতে চাইছি যে আইন বিভাগে যদি কেউ এলএলবি করার পর সে যদি দেশের বাইরে চলে যায় কোনো কারণে, হ্যাঁ, তো আন্তর্জাতিক পর্যায়ে সে কিভাবে কাজ করতে পারবে, বা অন্য কোন দেশের আদালত থেকে সে এই আইন পেশায় নিয়োজিত হতে পারবে কিনা আন্তর্জাতিক পর্যায়ে?
0: অবশ্যই, চমৎকার। আর একটা প্রশ্ন নিব আমরা আয়োজনের প্রায় শেষ দিকে। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
4: ওয়ালাইকুম আসসালাম, আমি আবারও আবুল কালাম আজাদ ভালুকা ময়মনসিং থেকে।
0: জি, প্রশ্নটি করেন।
4: আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশে আপনার ওই ব্যারিস্টারি পড়ার কোন সুযোগ আছে কিনা?
0: আচ্ছা আচ্ছা,
4: আমার প্রশ্ন উত্তরটা আমরা জানাই।
0: অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য, আমরা এটা দুঃখিত, আমরা এটা এই উত্তরটা আপনার জন্য আমরা নিয়ে আসছি। বাংলাদেশে ব্যারিস্টারি পড়ার সুযোগ আছে কিনা, এই প্রশ্নটাই আমি উত্তর নিব আপনার। না, আসলে যেটা বলছিলাম যে ব্যারেট ল কোর্সটাই হচ্ছে ইংল্যান্ডের কোর্স, ইংল্যান্ডের যে আইনজীবী হতে হলে যে কোর্সটা করা দরকার হয় বিভিসি বার ভোকেশনাল কোর্স, সেটা করতে হলে ইংল্যান্ডেই যেতে হবে। ওখানে চারটা ইন আছে, লিঙ্কনস ইন, গ্রেজ ইন, মিডল টেম্পল আর ইনার টেম্পল, খুব প্রবাবলি চারটা ইন আছে, ওখানে মেম্বার হতে হবে। আর এমনিতে ওইটা, এটার পাশাপাশি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যারা সিনিয়র, যারা আইনজীবী হিসেবে একটা সময়কাল পার করেছেন, তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাদেরকে হয়তো বা কিছু কোর্স এক্সেমশন প্রদান করা হয়। তখন যারা ইংল্যান্ডের ব্যারেট ল প্রদানকারী সংস্থা, তারা অ্যাসেস করে দেখবেন যে এই আইনজীবীকে ওই বিভিসি কোর্সের কতগুলো কোর্স তাদেরকে এক্সেমশন বা তাদেরকে মৌকুফ করা যায়। মানে মূল সংক্ষেপে যদি বলি যে ব্যারেট ল বাংলাদেশে করার কোনো আইনগত, বাংলাদেশে করার কোনো সুযোগ নেই, এটা অবশ্যই যেহেতু এটা ইংল্যান্ডের কোর্স, ইংল্যান্ডেই করতে হবে জিনিসটা।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ। একজন তরুণ শ্রোতা বন্ধু, তিনি যেমন জানতে চেয়েছেন যে এলএলবি শেষ করেই তিনি বিদেশে চলে যেতে চান এবং আন্তর্জাতিকভাবে প্র্যাকটিস করতে চান বা ক্যারিয়ার করতে চান, সেই ক্ষেত্রে কোনো সাজেশন বা পরামর্শ?
0: আসলে প্রত্যেকটা দেশের তো আইন আলাদা, সো যেই যে দেশের আইন সেই দেশের আইনটাই সবাই ওখানে ফলো করবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের জানা মতে বা দেখা মতে এখান থেকে এলবি করে আইনের বুৎপত্তিটা তো হয়েই যায়, কিন্তু বিভিন্ন দেশে যারা যাচ্ছেন ওই দেশের আইনের উপরে পড়াশোনা করতে হয় বা ওই দেশের যে প্রফেশনাল এক্সামটা আছে, ওই দেশের যে বার কাউন্সিলের যে এক্সামটা আছে, সেখানে পাশ করেই তিনি ওই দেশের আইনজীবী হিসেবে হতে পারেন।
1: ছোট্ট একটা প্রশ্ন, মজার প্রশ্ন বলতে পারেন, যে আপনি যদি জ্যেষ্ঠ আইনজীবী বা আপনাদের যারা সিনিয়র কথা বলছিলেন বা একজন সফল আইনজীবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে কোন তিনটা গুণের কথা বলবেন, যে তিনটা গুণ আসলে এখন থেকেই চর্চা করা উচিত সবার?
0: আপনি যেহেতু মজা করে বলছেন, আমার সাথে 30টা গুণ বলতে পারবো। ওনাদের আসলে এত বেশি গুণী তারা, ওনারা ওনাদের দক্ষতা, ওনাদের কোর্টের টেম্পারমেন্ট, মাননীয় বিচারপতিদের প্রশ্ন বোঝার সক্ষমতা এবং ওনাদের বিষয়ভিত্তিক যে জ্ঞান, এটা অনেক বেশি অসাধারণ। এবং এক একজন সিনিয়র অ্যাডভোকেটের গুণ এক এক রকম। আমরা কাউকে দেখেছি যে উনি কোনো পার্টিকুলার বিষয়ে অনেক খুব সুন্দরভাবে কোর্টে প্রেজেন্ট করছেন, আবার কেউ কেউ হয়তো বা তার ওই বিষয়ে যাদের প্রিসিডেন্স বা নজিরের তার অনেক বেশি জ্ঞান। তো ওভারঅল আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা অনেক বেশি সম্মানিত এবং তারা অনেক বেশি পরিশ্রম করে একটা পর্যায়ে এসছেন এবং আমাদের আসলে অনেক কিছু শেখার সুযোগ আছে ওনাদের কাছ থেকে।
1: জি, আচ্ছা, আর তরুণদের উদ্দেশ্যে কোনো বার্তা আপনার জন্য, মানে আপনার তরফ থেকে?
0: আমার তরফ থেকে, আইন পেশা অনেক ভালো একটা পেশা, চ্যালেঞ্জিং একটা পেশা, যদি পরিশ্রম করার মানসিকতা থাকে এবং যদি সেই চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ মানসিকতা থাকে, এই পেশাতে অবশ্যই তিনি আসতে পারেন, মোস্ট ওয়েলকাম।
1: জি, জনাব মুনতাসিম মাহমুদ রহমান, অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আজকে যুক্ত হওয়ার জন্য এবং অনেক পরামর্শ দিয়েছেন।
0: আশা করি আপনাকে ধন্যবাদ এবং বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য,
1: অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেয়েছেন এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করব ক্যারিয়ার বিষয়ক আরও আরও আয়োজন সম্পন্ন করতে এবং রাখতে আগামী দিনে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো আপনাদের পছন্দের আয়োজন প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শেষ করছি। সবাই ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন প্রবাসী তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। সঞ্চালনায় ছিলেন রহমান রাশেদ, প্রকৌশল সহযোগিতায় লুৎফুন্নাহার মেরি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুন্নেসা চৌধুরী। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোক বার্তায় তারেক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্যখাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে নামাজে জানাজার প্রাক্কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। উল্লেখ্য, শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে মিজানুর রহমান সিনহা মারা যান। তিনি মুন্সিগঞ্জ দুই আসন থেকে 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে 2003 থেকে 2006 সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মিজানুর রহমান সিনহাকে তার গ্রামের বাড়ি লৌহজং উপজেলার জহুরি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। আজ রাজধানীতে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের এক সভায় তিনি একথা বলেন। চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, চামড়া শিল্পকে একটি লাভজনক খাতে রূপান্তর করতে হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় সবার সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে একটি কমিশন গঠনের চিন্তা করছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকা ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়। তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ প্রতিপালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য হল ডিজিটাল জীবনধারা, সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ 27 মে টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেসাস সতর্ক করে বলেন, বর্তমানে আক্রান্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়টি এখনও উল্লেখযোগ্যভাবে নিশ্চিত নয়। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া মাত্র তারা 8 উইকেটে 206 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 278 রান করে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ সন্ধ্যে 6টার পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Beta Dhaka. And you are tuning into World Music.

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন চঞ্চল খান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, মঞ্চে জানাচ্ছে আধুনিক গান শোনার শিল্পী সানিয়া সুলতানা লিজা।

আধুনিক গান শুনছেন সানিয়া সুলতানা আলিজার কণ্ঠে। এবারে গানে গীতিকার বায়েজিদ খুরশিদ রিয়াজ, সুর করেছেন শেখ সাদী খান।

দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সানিয়া সুলতান আলিজা। বাংলাদেশ বেতার ঢাকা। সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তৃতীয় পালার আয়োজন। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, আফরোজা আক্তার ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন। প্রিয় বন্ধুরা, আয়োজনমালে এবার রয়েছে ফ্যামিলি কার্ডের গান। গানটি শুনব আমরা সমবেত কণ্ঠে। গানের গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

শুনছিলাম ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। প্রচণ্ড গরমে আমাদের জন্য করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। উল্লেখ্য, শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে মিজানুর রহমান সিনহা মারা যান। তিনি মুন্সিগঞ্জ 2 আসন থেকে 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে 2003 থেকে 2006 সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় সবার সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে একটি কমিশন গঠনের চিন্তা করছে সরকার। তিনি আজ সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকা ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়, তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করা হবে। বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানানো হয়। এ সময় মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ জানান তিনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল ডিজিটাল জীবনধারা, সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজই 27 মে টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিকে ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ওই দিন বিক্রি হবে 31 মে টিকিট। 22 মে বিক্রি হবে 1 জুনের, 23 মে 2 জুনের, 24 মে 3 জুনের এবং 25 মে বিক্রি হবে 4 জুনের টিকিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেইসাস সতর্ক করে বলেন, বর্তমানে আক্রান্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়টি এখনও উল্লেখযোগ্যভাবে নিশ্চিত নয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে সফরকারী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1 উইকেটে 19 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 1 উইকেটে 19, পাকিস্তান 232। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: প্রিয় শ্রোতা, একরাশ প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য নিরাপদ পরিবেশ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিরাপদ পরিবার। নিরাপদ পরিবার বলতে আমরা বুঝছি সেই পরিবারকে যেই পরিবারের সদস্য সংখ্যা কম এবং সবার মৌলিক চাহিদাগুলো যেখানে সহজে পূরণ করা যায়। আমরা সবাই জানি ছোট পরিবার সুখী পরিবার। সুখী পরিবার গড়ে তোলার ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনের শুরুতে ছোট পরিবার সুখী পরিবার গড়ে তোলার ক্ষেত্রে স্বামী স্ত্রীকে একমত হতে হয়। মনে রাখতে হবে সন্তান ছেলে কিংবা মেয়ে যাই হোক, দুটির মধ্যে সীমাবদ্ধ রাখা চাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে বিষয়ভিত্তিক গান দিয়ে। তো আসুন বন্ধুরা একে একে শুরু করা যাক আপনাদের পছন্দের সব গান। বন্ধুরা, সুস্থ স্বাভাবিক নিরাপদ জীবন আমরা সবাই চাই, তার জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ। পরিবেশ ভালো না থাকলে আমাদের ফল ফসলও ভালো হবে না, তাই পরিবেশের ক্ষতি হয় এমন সব কাজ ও আচরণ করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আয়োজনের শুরুতে আপনাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ক একটি গান, শিল্পী মেলোডি সাধনা সারগাম।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুর্শিদগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোক বার্তায় তারেক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে নামাজে জানাজার প্রাক্কালে সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং

প্রিয় বন্ধুরা, যে কোনো দেশের জনসংখ্যা সে দেশের জন্য এক বিরাট সম্পদ, কিন্তু সে জনসংখ্যা হওয়া চাই দক্ষ, শিক্ষিত ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। আজকের যুগ বিজ্ঞানের যুগ, তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে জনসংখ্যা সীমিত পর্যায়ে রাখতে হবে, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন জনসংখ্যা বিষয়ক একটি গান, শিল্পী রাহাতারা গীতি ও এম এ।

প্রিয় শ্রোতা, বাল্যবিবাহ অধিক জনসংখ্যার অন্যতম কারণ। তাছাড়া বাল্যবিবাহের কারণে নানা ধরনের সামাজিক সমস্যা দেখা দেয়। অকালে প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। দেশের আইনেও বাল্যবিবাহ নিষিদ্ধ। ধীরে ধীরে বাল্যবিবাহ কমে আসলেও যেন একেবারে না থাকে সেদিকে আমাদের আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন একটি গান, শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস,

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এসো গড়ে ছোট পরিবারে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মা সুস্থ থাকা মানে একটি সন্তান সুস্থ থাকা। মায়ের স্বাস্থ্যের প্রতি আমাদের যত্নবান হতে হবে। মায়েরা যেন সুষম খাবার পায়, বিশেষ করে গর্ভকালীন সময়ে সেদিকে আমাদের আন্তরিকভাবে লক্ষ্য রাখতে হবে। মাতৃত্বকালীন সময় মাকে ঘুম, বিশ্রাম এবং পুষ্টিকর খাবার দিতে হবে, এতে মায়ের পাশাপাশি গর্ভের সন্তানও ভালো থাকবে। এখন শুনবেন নিরাপদ মাতৃত্ব সম্পর্কিত একটি গান, শিল্পী মোহিন, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব।

প্রিয় বন্ধুরা, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর শরীর মন ভালো থাকলে পৃথিবীর সবকিছুই ভালো লাগে। শরীর ঠিক রাখতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে এবং কিছু শারীরিক পরিশ্রম করতে হবে। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একটি গান, শিল্পী বাবুল রেজা ও মোর্শেদা শাহরিন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবারের একজন অভিভাবক কিংবা সচেতন নাগরিক হিসাবে মায়েদের প্রতি, বিশেষ করে গর্ভবতী মায়েদের প্রতি আমাদের আন্তরিকভাবে লক্ষ্য রাখতে হবে। গর্ভবতী মায়েরা যেন সময় মতো স্বাস্থ্যসেবা পায়, পুষ্টিকর খাবার পায় এবং পরিমাণ মতো বিশ্রামের সুযোগ পায়, তার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। একজন সুস্থ মা মানে একজন সুস্থ নবজাতক। এখন শুনবেন গর্ভবতী মায়ের যত্ন বিষয়ক একটি গান, শিল্পী ইকবাল হোসেন। গানের কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

প্রিয় বন্ধুরা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা সবাই চাই আমাদের আদরের ছোট্ট সোনামণিরা দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক। শিশুরা যাতে সুস্থ সুন্দর নিরাপদ পরিবেশে বড় হতে পারে, তার সব আয়োজন আমাদেরই করে দিতে হবে। এখন শুনবেন শিশু স্বাস্থ্য বিষয়ক একটি গান,

0: প্রিয় বন্ধুরা, বিশ্বভিত্তিক গানে গানে শেষ হইল আমাদের আজকের অনুষ্ঠানের সবকটি পরিবেশনা। এবার বিদায়ের পালা। যাবার আগে ডেঙ্গু জ্বর নিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। যেসব জায়গায় মশা জন্মায় সেসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শোবার সময় রাতে কিংবা দিনে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে এবং ডেঙ্গু জ্বর হয়ে গেলে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ মতো স্বাস্থ্যসেবা নিয়ে সুস্থ থাকবার চেষ্টা করতে হবে।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠান প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
2: ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন প্রচারিত হবে পবিত্র আসরের নামাজের আজান।
1: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন ভক্তিমূলক গান। গানের গীতিকার আব্দুল আজিজ ঢালী, শিল্পী এবং সুরকার সর্দার গিয়াসউদ্দিন আহমেদ।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। এই দেশ আপনার আমার সকলের, তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে যে যার জায়গা থেকে আমরা যদি সচেতন ভূমিকা পালন করি, নাগরিক দায়িত্ব পালন করি, তাহলেই কিন্তু আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যেতে পারব। সচেতনতার সৃষ্টি হোক নিজের ঘরের ভেতর থেকেই। আমরা দৈনন্দিন কাজে, ঘরে, বাইরে যেখানেই যাই, যাই করি, সবসময় যদি আমরা সচেতনভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমাদের নাগরিক হিসেবে যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো পালন করতে পারি, তাহলেই কিন্তু একটি ঘর, ঘর থেকে সমাজ, সমাজ থেকে জাতি তথা রাষ্ট্র, সবাই কিন্তু সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন প্রথমে সংবাদ ইংরেজিতে, এর পরে শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh Betar, the news read by Naushin Farhan Noor. Prime Minister Tariq Rahman has attended the Namazi Janaza of the former State Minister for Health and the Family Welfare and Munshiganj District, BNP convener Mizanur Rahman Sinha. The Namazi Janaza of Sinha was held at the South Plaza of the Jatiya Shamshad Bhavan this morning. After the Janaza, the Prime Minister paid tribute to Mizanur Rahman Sinha by placing a wreath on the coffin of the deceased. Earlier, in a condolence message, Tariq Rahman said, "The nation will remember Mizanur Rahman Sinha's contribution to the country's politics and the health sector with due respect." Before the Namazi Janaza, LGRD and the Cooperative Minister and the BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir and the Speaker of the Jatiya Shamshad, Major Retired Hafizuddin Ahmed B. Bikram, expressed deep respect and condolence to the deceased and said that the passing of Mizanur Rahman Sinha has caused an irreparable loss to the country's politics. "He made an outstanding contribution to the country's business arena," they added. Mizanur Rahman Sinha breathed his last at the age of 83 at the hospital in Singapore on Friday night. Sinha was elected a member of the parliament from Munshiganj 2 constituency in 1996 and in 2001 as a BNP candidate. He served as the State Minister for Health and the Family Welfare in the cabinet of the former Prime Minister Khalida Zia after the 2001 election. Information and Broadcasting Minister Zahiruddin Shopun has said the government is considering forming a commission on the basis of consensus after discussing with everyone on media management. He said this when members of the Television's Editor Council paid a courtesy call on the minister and the secretariat today. Zahiruddin Shopun said the current TRP of the television channels and the number of the printed copy of the newspapers are not realistic in many cases. Therefore, a reliable and the digital-based measurement system will be introduced in the future, he added. Industries and the Commerce Minister Khandakar Abdul Muqtadir has said all kinds of assistance will be provided to industry owners to preserve leather. He said this at a meeting of a task force form to formulate recommendations and determine an action plan for the development of the leather industry sector in the capital today, mentioning that there is a huge opportunity for employment creation in the leather industry. The minister said the government is working to sustainably advance the sector. The Dubai taxi company will recruit 6,000 Bangladeshi drivers this year, with the initial screening and the selection process starting tomorrow. The announcement came during a courtesy call by a delegation from the Dubai taxi company to expatriates' welfare and the overseas employment minister, Arful Haq Chaudhary, at his office in the capital today. During the time, the minister urged the company to make arrangement to pay salaries and allowances to its employee during the training period after going to Dubai. He also requested to recruit other professional staff, including doctors and nurses from Bangladesh. The World Telecommunication and Information Society Day is being observed in the country today, like elsewhere in the globe. The theme of the day this year is Digital Lifeline, Strengthening Resilience in a Connected World. Marking the day, post-telecommunication and information technology minister Fakir Mahbub Anam at a program in the capital said the government is working to provide a safe digital service to the marginalized communities of the country. He further said free broadband internet service has been introduced for passengers at Hazrat Shahjalal International Airport in Dhaka from today. Measles cases are beginning to decline in 30 upajilas under 18 districts identified as hotspot due to the government's accelerated drive to contain the spread of the measles infection. According to the Director General of the Health Service, measles infection among the children has significantly decreased in the areas where vaccination campaigns were initially conducted. Under the special campaign launched of April 5, children aged 5 months to 59 months were vaccinated, resulting in a noticeable reduction in a new measles case in high-risk areas. The World Health Organization, WHO, has declared an Ebola outbreak in the Democratic Republic of Congo as a public health emergency of international concern. The WHO added that the outbreak in eastern Ituri province, with around 246 suspected cases and 80 deaths reported, does not meet the criteria of a pandemic emergency. WHO Director General Tedros Adhanom and Ghebreyesus warned that there are the currently significant uncertainties to the true number of the infected persons and the geographic spread of the outbreak. Cricket. And Bangladesh were 87-1 in their second innings on the second day of the second and the last test against visiting Pakistan at the Sylhet International Cricket Stadium when reports last came in. Bangladesh Betar is hearing the running commentary of the match. And scores so far, Bangladesh 278 and 87-1 and Pakistan 232. Bangladesh are leading the two-match test series by 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershower with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Jessore, Kushtia and Faridpur. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রুজিনা সুলতানা। বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসাবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানানো হয়। এ সময় মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ জানান তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক বাজারে মাংস রপ্তানিকে উৎসাহিত করার ব্যাপারে সরকার গুরুত্ব দিচ্ছে। আজ পাবনায় বেঙ্গল মিট প্রসেসিং কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উৎপাদিত পণ্য ও খামারভিত্তিক উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের চাহিদা পূরণের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেঙ্গল মিট কর্তৃপক্ষ অত্যন্ত বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাত করছে এবং সীমিত আকারে রপ্তানিও করছে। পরে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানা পরিদর্শন করেন। ঈদ উল আজহাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ ছিল শেষ দিন। আজ বিক্রি হয়েছে 27 মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন নের টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। এদিকে ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ওই দিন বিক্রি হবে 31 মের টিকিট। 22 মে বিক্রি হবে 1 জুনের, 23 মে 2 জুনের এবং 24 মে 3 জুনের এবং 25 মে বিক্রি হবে 4 জুনের টিকিট। দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 228টির এবং অপরিবর্তিত ছিল 45টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট কমে অবস্থান করছে 5,226 পয়েন্টে। ডিএসইতে আজ 868 কোটি 23 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসেও লেনদেন হয়েছিল 997 কোটি 30 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 25 পয়সা, ক্রয় 122 টাকা 20 পয়সা। ইউরো বিক্রয় 144 টাকা 74 পয়সা, ক্রয় 142 টাকা 6 পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 165 টাকা 92 পয়সা, ক্রয় 162 টাকা 78 পয়সা। সৌদি রিয়াল বিক্রয় তেত্রিশ টাকা সাত পয়সা, ক্রয় ৩২ টাকা ৪০ পয়সা। দিরহাম বিক্রয় ৩৩ টাকা ৭৩ পয়সা, ক্রয় ৩৩ টাকা ১০ পয়সা। কুয়েতি দিনার বিক্রয় ৪০৪ টাকা ৪০ পয়সা, ক্রয় ৩৯৬ টাকা ৮৩ পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৬ টাকা ৭৬ পয়সা, ক্রয় ৯৪ টাকা ৯০ পয়সা। এবং থাই বাত বিক্রয় ৩ টাকা ৭৯ পয়সা, ক্রয় ৩ টাকা ৭২ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।

0: দূরেরও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে পরিচয় পর্ব।
1: আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিদওয়ান রশিদ হৃদয়।
2: আসসালামু আলাইকুম, আমার নাম রাজিন রহমান সিয়াম।
0: সিয়াম এবং হৃদয়কে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, তোমরা অবশ্যই একটি নোটবুক হাতের কাছে রাখবে। আমরা আলোচনা করছি দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, প্রেপোজিশনস। শুরুতে আমরা একটু জানব হোয়াট ইজ প্রেপোজিশন। প্রে অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। সাধারণত বিশেষ কিছু শব্দ, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক প্রকাশ করে, এই শব্দগুলোকে প্রেপোজিশন বলে। ফর এক্সাম্পল, ফাহিম গোজ টু ঢাকা, এখানে ঢাকা ওয়ার্ডটি হচ্ছে নাউন। তাহলে ফাহিম ঢাকা যাচ্ছে, ঢাকা যায়, এই যে বলছি আমরা, ঢাকার আগে টু আছে, টুটা হচ্ছে প্রেপোজিশন। আবার শাট দ্য ডোর আফটার ইউ হ্যাভ এন্টার দ্য রুম, এই যেখানে আছে আফটার ইউ, এটুকু অংশে খেয়াল করো শিক্ষার্থীরা, ইউ এটা হচ্ছে প্রোনাউন, তো তার আগে আফটার এটা হচ্ছে প্রেপোজিশন। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীরা? ওকে, পজিশন অফ প্রেপোজিশন। যদিও নাউন বা প্রোনাউনের আগে প্রেপোজিশন বসার কথা, কখনো কখনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লজ, এমনকি অন্য কোনো প্রেপোজিশনের আগেও প্রেপোজিশন বসে থাকে। যেমন নাম্বার ওয়ান, প্রেপোজিশন বিফোর নাউন। একটা এক্সাম্পল দাও হৃদয়।
1: The number of students is increasing day by day.
0: এখানে কোনটা প্রেপোজিশন? নাউন কোনটা?
1: Students.
0: তার আগে অফ হচ্ছে প্রেপোজিশন। নাম্বার টু, প্রেপোজিশন বিফোর প্রোনাউন। সিএম, একটা এক্সাম্পল দাও।
2: You need not depend on me.
0: এখানে কোনটা প্রেপোজিশন?
2: এখানে অন প্রেপোজিশন,
0: প্রোনাউন
2: me.
0: Thank you very much. এরপর হচ্ছে নাম্বার থ্রি, প্রেপোজিশন বিফোর অ্যাডজেক্টিভ। আই গট দ্য বিল ইন ফুল, খেয়াল করো এখানে ফুল অ্যাডজেক্টিভ, তাহলে ইন হচ্ছে প্রেপোজিশন। নাম্বার ফোর, প্রেপোজিশন বিফোর অ্যাডভার্ব। মাই মাদার উইল কাম হিয়ার অন মনডে। মনডে এখানে হচ্ছে আমরা বলছি যেটা অ্যাডভার্ব, তার আগে অন, এটা হচ্ছে প্রেপোজিশন। নাম্বার ফাইভ, প্রেপোজিশন বিফোর প্রেপোজিশন। হি ইজ অ্যাবাউট টু ডাই, প্রেপোজিশন প্রেপোজিশন আগে বসছে। দ্যাট মিন্স আমরা যদি বলছি যে অ্যাবাউট টু, এখানে অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন বিফোর ফ্রেজ, মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম, এই যে মাই ইনকাম এটা ফ্রেজ, তার আগে অন। প্রেপোজিশন বিফোর ক্লজ, আই কান্ট রিলাই অন হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে এটা একটা ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ, তার আগে অন, এটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন বিফোর জেরান্ড, হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, ট্রাভেলিং এটা হচ্ছে জেরান্ড, তার আগে অফ হচ্ছে প্রেপোজিশন। গঠন ও কার্যাবলী অনুসারে আমরা প্রেপোজিশনকে সাধারণত ছয় ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো হৃদয় বলো কি কি?
1: 1. সিম্পল প্রিপোজিশন, 2. ডাবল প্রিপোজিশন, 3. কম্পাউন্ড প্রিপোজিশন, 4. ফ্রেজ প্রিপোজিশন, 5. পার্টিসিপল প্রিপোজিশন, এন্ড 6. ডিসকাস্ট প্রিপোজিশন।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। সিম্পল প্রিপোজিশন, একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত সিম্পল প্রিপোজিশন, যেমন অ্যাট, আফটার, বাই, ফর, ফ্রম, ইন, অফ, অফ, অন, থ্রু, to, up, with. Quite an example, Dr. Siam.
2: Look at the girl. She looks after the family. I shall go by bus. Here is a book for you. She pulled her chair away from her desk. My mother was in the kitchen. Two of the guests are vegetarians. I am finally off drugs. She threw himself on the bed. Water will be pumped through a pipe. She stood up and walked to the window. They were climbing up a narrow mountain road. He walked with her to the front door. He drove over the bridge.
0: Thank you very much. এই যে বললে তুমি, look at the girl, এখানে preposition, at, the girl হচ্ছে noun. She looks after the family. After, এটা হচ্ছে preposition, the family noun. I shall go by bus. Bus, noun. By preposition. Here's a book for you. You, pronoun. ফর প্রেপোজিশন। এবার ডাবল প্রেপোজিশন, দুটা সিম্পল প্রেপোজিশনকে যুক্ত করে গঠিত হয় ডাবল প্রেপোজিশন। যেমন ইন যোগ হলো টু এর সাথে ইন টু, আপ যুক্ত করি অনের সাথে আপন, উইথ যুক্ত করি ইনের সাথে উইদিন, উইথ যুক্ত করলাম আউটের সাথে উইদাউট। ডাবল প্রেপোজিশন সবসময় একটা মাত্র প্রেপোজিশনের মতো ব্যবহৃত হয়, যেমন ড্রপ দ্য লেটার ইন টু দ্য বক্স হচ্ছে নাউন, ইন টু ডাবল প্রেপোজিশন, দ্যাট ইজ প্রেপোজিশন। দ্য ফ্যামিলি ডিপেন্ডস আপন হিম, আপন প্রেপোজিশন, ডাবল। দ্যার ইজ এ বান্ডেল অফ বুকস উইদিন দ্য ব্যাগ, বুকস উইদিন, উইদিন, ডাবল প্রেপোজিশন। আই ক্যান্ট ডু উইদাউট ইউ, উইদাউট, ডাবল প্রেপোজিশন। দ্য বেবি ক্লাইম অন টু দ্য টেবল, অন টু। আমরা এরপর আলোচনা করছি কম্পাউন্ড প্রেপোজিশন। যদি কোনো সিম্পল প্রেপোজিশন অন্য কোনো পার্ট অফ স্পিচের সাথে যুক্ত হয়ে সেক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা কম্পাউন্ড প্রেপোজিশন বলি, যেমন বাই প্লাস হাইন্ড, বা হাইন্ড, বাই প্লাস ফোর বিফোর, বাই প্লাস লো বি লো, তারপর বাই প্লাস টুইন বিটুইন। এই যে বলছি আমরা, তো এগুলোতে আমরা কিছু সেন্টেন্স শুনবো। সিয়াম কিছু সেন্টেন্স বলো।
2: হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ? You must come before lunch. They live below us. There is no problem between Mr. and Mrs. Mamun. Our expectation is beyond our reach. Sit beside me. She went across the river. I walked along the river bank. He found a penny beneath the coach. There was a tunnel running underneath the city.
0: Ridhoi. Siam jegulo bolle egulo modhe preposition kon gulo bolo to ektu? Who is standing behind you?
1: Ekhane behind preposition.
0: তারপর কি বললো, বলো বাক্যটা।
1: ইউ মাস্ট কাম বিফোর লাঞ্চ, এখানে বিফোর প্রিপোজিশন। দে লিভ বিলো আস, এখানে বিলো প্রিপোজিশন। দেয়ার ইজ নো প্রবলেম বিটুইন মিস্টার এন্ড মিসেস মামুন, এখানে বিটুইন প্রিপোজিশন। আওয়ার এক্সপেকটেশন ইজ বিয়ন্ড আওয়ার রিচ, এখানে বিয়ন্ড প্রিপোজিশন। সিট বিসাইড মি, বিসাইড হচ্ছে প্রিপোজিশন। শি ওয়েন্ট অর রোড অ্যাক্রস দ্য রিভার, এখানে অ্যাক্রস প্রিপোজিশন। I walked along the river bank, ekhane along hocche preposition. He found a penny underneath the couch, ekhane beneath preposition. There was a tunnel running underneath the city, ekhane underneath preposition.
0: Thank you very much, Ridhoi. Next hocche four. Phrase preposition ba prepositional phrase. Jodi ek ba ekadhik preposition onno kono part of speech shohojoge phrase gothon kore, প্রিপোজিশনের মতে ব্যবহৃত হয়, তাহলে তাকে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়, যেমন অ্যাট দ্য টপ অফ, বাই ডিন্ট অফ, ফর দ্য সেক অফ, ফর দ্য পারপাস অফ, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন কেস অফ, ইন কোর্স অফ, ইন লিউ অফ। একটা এক্সাম্পল শুনি আমরা কয়েকটা, যেমন হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অ্যাট দ্য টপ অফ প্রিপোজিশন। হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড লেবার, বাই ডিন্ট অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা। আই হেল্পড হিম ফর দ্য সেক অফ হিউম্যানিটি, দ্য মেড টুগেদার ফর দ্য পারপাস অফ গসিপিং। আচ্ছা, এরপর হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপল কিংবা ফার্স্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো কাজ করে তাহলে তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে, যেমন হি নোজ নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। রিগার্ডিং এটাই হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছে অবশ্যই ওগুলো নোট ডাউন করবে। এই যে বললাম হি নোজ নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, রিগার্ডিং এটা হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন। এরপর হচ্ছে দ্য কোর্ট এক্সকিউজড হিম কনসিডারিং হিজ টেন্ডার এজ, কনসিডারিং পার্টিসিপল প্রেপোজিশন। হি ইজ ইন্টারেস্টেড ইন এনিথিং কনসার্নিং হর্সেস, এটাও একই। এরপর আছে সিক্স নাম্বার ডিসগাস্ট প্রেপোজিশন। কখনো কখনো অ্যাট, ইন, অফ, অন, পার এর পরিবর্তে বাক্যে এ বা ও ব্যবহৃত হয়, হয়ে এরা প্রেপোজিশনের কাজ করে। এগুলোকে আমরা বলি ডিসগাস্ট প্রেপোজিশন, ছদ্মবেশী, মানে মনে হবে বোঝা যাবে না এরকম। দ্য মার্কেট সিটস হিয়ার টুয়াইস এ উইক, এখানে দেখে মনে হচ্ছে কোনো প্রেপোজিশন নাই, আসলে আছে। কোনটা আছে সিয়াম বলো তো?
2: A week.
0: এটা আসলে কি হবে preposition?
2: In week.
0: In week. In হচ্ছে preposition. বুঝতে পারছো তুমি হৃদয়?
1: Yes sir.
0: Okay. যারা দূরে বসে শুনছো আশা করছি তোমরা ভালো বুঝতে পারছো। We enjoyed it twice a year. এই twice a year এখানে a year মানে in year, এখানে এটা preposition এর কাজ করছে। He came at 7 o'clock. O'clockটা আসলে কি সিয়াম?
2: অফ ক্লক,
0: ক্লক নাউন হলে অফটা প্রেপোজিশন, বুঝতে পেরেছো? এটা অনেক শিক্ষার্থী অথবা আমরা এটা জানি না, তাই না শিক্ষার্থীরা? বা জানতাম না, আজকে জানলাম। উই শ্যাল গো আ হান্টিং টুমোরো। আ হান্টিং, এখানে কি আছে হৃদয়? প্রিপোজিশন হচ্ছে অন। হ্যাঁ, এটার পরিবর্তে অন, অনটা প্রিপোজিশন আছে এখানে। রাইস সেলস 40 টাকা এ কেজি। এই যে বলছে এ কেজি মানে পার কেজি, এটাই হচ্ছে প্রিপোজিশনাল ব্যবহার, যেটা ডিসগাস প্রিপোজিশন। এরপর আছে 7 নাম্বার ডিটাস্ট। ডিটাস্ট হচ্ছে অনেক সময় কোনো কোয়েশ্চেন ওয়ার্ড রিলেটিভ ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশনকে ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের সাথে না বসিয়ে বিচ্ছিন্ন করা, বসানো হয়। বিচ্ছিন্নভাবে ব্যবহৃত এই প্রিপোজিশনকে ডিটাস্ট প্রিপোজিশন বলা হয়। যেমন হোয়ার ডু ইউ কাম ফ্রম, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, বাট এখানে আসলে কি আসলে হচ্ছে ফ্রম হোয়ার ডু ইউ কাম, বুঝতে পারছো তোমরা?
2: ইয়েস স্যার।
0: হু আর ইউ টকিং টু, এটা কি হবে সিয়াম?
2: টু হুম আর ইউ টকিং।
0: গুড, হৃদয় বলো হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর?
1: ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস?
0: Very good. Siam bolo, what are you looking for?
2: For what are you looking?
0: Hriday bolo, where does the Padma fall into?
1: Where into does the Padma fall?
0: Padma fall. What are you thinking about? Siam bolo.
2: What about are you thinking?
0: What about are you thinking? Informal English e objective case e home e poriborte who byaborito hocche. Ekhane into byabohar kora joruri na, into bete rekhei bakko ortho পূর্ণভাবে প্রকাশ করা যেতে পারে। এবার আমরা কিছু দেখব প্রিপোজিশন কোথায় কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এক্সাম্পল সহ দেখব। যেমন অ্যাট, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর অবস্থান কিংবা কোথায় কার্য সম্পাদন হচ্ছে এরূপ বোঝাতে। আর হতে পারে অপেক্ষাকৃত ছোট স্থানের নামের শেষে অ্যাট বসে। যেমন দে অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট দ্য কর্নার অব দ্য স্ট্রিট। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীরা?
2: ইয়েস স্যার।
0: কোন ব্যক্তির কর্মস্থল বোঝানো অর্থে, পেশা বোঝাতে, সোহেল ইজ সার্ভিং এট এ ব্যাংক নাও, কখন কাজটি হবে এরূপ বোঝাতে, ঘড়ির সময়ের পূর্বে। সিয়াম একটা এক্সাম্পল দাও।
2: উই শ্যাল লিভ দিস প্লেস এট 2 পিএম।
0: হৃদয় বলো, কোন ব্যক্তির কোন বয়সে কোন কাজ করা বোঝাতে।
1: হি গট ম্যারিড এট 25।
0: কোন ক্রিয়াপদের পরে ব্যবহৃত হয়ে ক্রিয়া অংশবিশেষ করা বোঝায় কিন্তু সম্পূর্ণ সফল হয়নি, সিয়াম এরকম বলো।
2: He nibbled at a sandwich.
0: Good. Hridoy. Kono kichur har ba goti bojhate.
1: Can you read the...
0: Kono kichur har ba goti bojhate. Siam bolo.
2: He was driving at 70 miles per hour.
0: Thank you very much. Kono adjective er pore at bhabito hole kono byakti kono bishoye koto ta bhalo ta bojhate. Siam.
2: I am good at French.
0: Achha, Hridoy bolo. Kono kichur karon bojhate.
1: She was delighted at the result.
0: গুড। অ্যাবাব, অ্যাবাব হচ্ছে কোনো কিছু বা ব্যক্তির উপরে কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান বোঝাতে। যেমন এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এই উচ্চতা ব্যক্তি বা বস্তু নিয়ন্ত্রণের মধ্যে বোঝায়। যেমন হি গেটস আপ অ্যাট ডন, দ্য ওয়াটার কেম অ্যাবাব আওয়ার নিজ, হি কেপ্ট অ্যান আমব্রেলা অ্যাবাব মাই হেড। কোনো কিছু বা কোনো ব্যক্তির গুণ বা গুরুত্ব অধিক বোঝাতে। রেটার অ্যাবাব মোস্ট আদার অ্যাক্ট্রেসেস অফ হার এজ, কোনো কাজ করার ক্ষেত্রে এতটাই ভালো বা এতটাই সৎ এরূপ বোঝাতে। হি ইজ অ্যাবাব সাসপিশন। ওকে, এরপর হচ্ছে কোনো অতিমাত্রা শব্দের কারণে কোনো কাজ করতে না পারার ক্ষেত্রে। সিয়াম বলো।
2: আই কুডেন্ট হিয়ার হার অ্যাবাব দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক।
0: ওকে, থ্যাংক ইউ। আফটার, কোনো কিছু পরে বা কোনো সময় পরে কিছু ঘটার ক্ষেত্রে। হৃদয় বলো। সিয়াম বলো।
2: We shall leave this place after lunch.
0: Thank you very much. Kono byaktir pichhone ba take onushoron korar khetre. Siam bolo.
2: Shut the door after you.
0: Very good. Kono byakti ba bostur porobortir shongkha ba guruttor dik theke bojhate. Jemon Jini is the tallest after Rini. Keu chesta korche ber korte ba dhorte erup bojhale. Siam bolo.
2: The police are after him.
0: Okay, ba Hridoy. Kono nitir shomoy pore kono kichu ghote. Hridoy bolo. Siam bolo.
2: He left the place after hours of drinking.
0: Thank you very much. Among kono kichur moddhe orthat kono kichur chardike kono bostu poriboshito hore thakle erup bojhale. Hridoy bolo. Jodi na pale siam bolo ektu.
2: There is a house among trees.
0: Very good. Epore before kono byakti ba bostur age bojhate before byaborito hoy. He came before lunch. Ebar hridoy bolo. Behind diye kono byakti ba bostur pechone jodi bojhay.
1: Your name is before mine.
0: এক্ষেত্রে ক্রমিক অনুসারে বোঝালে বললে behind যেটা কোনো ব্যক্তি বস্তুর পেছনে বোঝায়। CM বলো।
2: Who is the girl standing behind Sohail?
0: Okay, এবার সমর্থন বা অনুবোধন দেওয়ার অর্থে CM একটা example দাও।
2: Whatever Halim does, his family is right behind him.
0: Okay, below. কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর অবস্থান আছে নিচে কোনো কিছু বা ব্যক্তিকে বোঝায়। Read that example দাও।
1: Do not write below this line, please.
0: এরপর beside কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে।
2: He sat beside her all night.
0: এরপর কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা অর্থে। CM বলো।
2: My painting looks childish beside yours.
0: Okay, এরপর by কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে। The telephone is by the window. বাক্যটা passive form এ ব্যবহৃত হলে। CM একটা example দাও।
2: He was knocked down by a bus.
0: Very good. কোনো কিছুর পরিমাণ নির্দেশ করতে, যেমন the bullet missed by 2 inches. এবার কোনো কিছু দ্বারা কোনো কিছু দেখানো by. CM বলো।
2: It is 2 o'clock by my watch.
0: Okay, এরপর হৃদয় বলো। কোনো কিছু দ্বারা কোনো ব্যক্তিকে স্পর্শ করা বোঝালে।
1: I took him by the hand.
0: Okay, beyond কোনো কিছুর অপর দিকে, যেমন the road continues beyond the village up to the hills. সুনির্দিষ্ট সময়ের পরে বোঝালে। It won't go on beyond midnight. কোনো কিছুর চেয়ে অধিক বোঝালে। CM বলো।
2: Our success was far beyond our expectation.
0: During কোনো সময় ধরে বা সময় পুরোটা বোঝালে। Many people became martyrs during our war of independence. কোনো সময় নির্দিষ্ট কোনো মুহূর্তে এরূপ বোঝালে। CM একটা এক্সাম্পল দাও।
2: He was taken to the hospital during night.
0: ঠিক আছে, রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। For কারোর জন্য বা নিমিত্ত কোনো কাজ করা হলে। হৃদয় বলো।
3: Here is a letter for you.
0: প্রতিনিধিত্বকারী হিসেবে কাউকে বোঝানো হলে। CM বলো।
2: I am speaking for everyone in this department.
0: উদ্দেশ্য বোঝাতে। This machine is for slicing the bread. কারণ হিসেবে বোঝানোর জন্য। She gave me a watch for my birthday. কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে। He came to me for advice. এরপর যা প্রত্যাশা করা যায় না কারো কাছ থেকে বয়স কিংবা সুযোগের তুলনায়। কোনটা হবে CM?
2: He is tall for his age.
0: He is tall for his age. শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। তোমরা যারা দূরে বসে এতক্ষণ আমাদের আলোচনা প্রিপজিশন শুনলে আশা করছি বেশ ভালোই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে।
4: এতক্ষণ প্রচারিত হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনা ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
5: আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়ার প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে 1 থেকে 2 ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টকর। থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়। কেবলমাত্র বাবা মা উভয়েই এই রোগের বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোনো বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না। তবে ক্ষেত্র বিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধামন্দা, জন্ডিস ভাব, প্লীহা বড় হয়ে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, খিটমিটে মেজাজ, ঘন ঘন ইনফেকশন, মাথা মুখের হাড়ের বিকৃতি, চেহারার পরিবর্তন, শারীরিক দুর্বলতা। বাহককে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। এজন্য বিয়ের আগে আপনি বা আপনার হবু স্বামী স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা অবশ্যই জেনে নিন। কোন অবস্থাতেই একজন থ্যালাসেমিয়ার বাহক অপর একজন থ্যালাসেমিয়ার বাহককে বিয়ে করা উচিত নয়। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন রাখুন। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে নজরুল সঙ্গীত শিল্পী সুমন কুমার।

0: সুমন কুমারের কণ্ঠে শুনলেন নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন মোহাম্মদ আশরাফ হোসেন, মহাপরিচালক টেলিযোগাযোগ অধিদপ্তর।
1: আজ 17 মে 2026 বিশ্বের অন্যান্য 194টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদা পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU 1865 সালে প্রতিষ্ঠিত হলেও 1969 সালে 17 মে থেকে বিশ্ব টেলিযোগাযোগ দিবস এবং পরবর্তীতে 2000 সাল থেকে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হিসাবে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরের নির্ধারিত প্রতিপাদ্য হল ডিজিটাল জীবনধারা, সংযোগের স্থিতি, সহনশীলতার শক্তি। এই প্রতিপাদ্যটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এর মূল উদ্দেশ্য হল একটি নির্ভরযোগ্য ও সহনশীল ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা, যা যে কোনো দুর্যোগ বা অভিঘাত সহ্য করে দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব এবং যা একটি অন্তর্ভুক্তমূলক বিশ্বের ভিত্তি হিসাবে কাজ করবে। বর্তমানে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি কেবল আমাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো নাগরিক জীবনের প্রতিটি স্তরে অপরিহার্য ভিত্তি বা লাইফলাইন হিসেবে দাঁড়িয়ে আছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশে বর্তমানে প্রায় 18.6 কোটি মোবাইল সংযোগ এবং 12.8 কোটি ইন্টারনেট সংযোগ বিদ্যমান। এই বিশাল সংখ্যাটি প্রমাণ করে যে আমাদের সামাজিক, অর্থনৈতিক ও

প্রশাসনিক কার্যক্রম এখন সরাসরি ডিজিটাল সংযোগের উপর নির্ভরশীল। এই সংযোগ যেন কোনো অবস্থাতে বিচ্ছিন্ন না হয় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ডিজিটাল স্থিতি ও সহনশীলতা নিশ্চিত করতে পাঁচটি বিশেষ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, একটি জাতীয় ডিজিটাল সহনশীলতা পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যেখানে নেটওয়ার্ক, ইন্টারনেট গেটওয়ে, ডাটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা সমন্বিতভাবে বিবেচনা করা হবে। দ্বিতীয়ত, অবকাঠামোর বিকল্প বা ব্যাকআপ ব্যবস্থা জোর

0: আলোচনায় দুর্যোগকালীন জরুরি টেলিযোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে, যেমন স্যাটেলাইট ফোন, পোর্টেবল টাওয়ার, পোর্টেবল জেনারেটর ইত্যাদি ব্যবস্থা থাকতে হবে। চতুর্থত, সার্বজনীন ও সাশ্রয়ী সংযোগ নিশ্চিত করতে হবে, বিশেষ করে গ্রামাঞ্চল, চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় প্রান্তিক মানুষের কাছে নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছে দিতে হবে। পঞ্চমত, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করতে হবে। ব্যবহারকারীরা যদি মিথ্যা উদ্দেশ্যমূলক তথ্য শনাক্ত করতে না পারেন এবং তথ্য সুরক্ষা দক্ষ না হন, তবে প্রযুক্তি সুফল পূর্ণাঙ্গ হবে না। এই জন্য সরকারের পক্ষ থেকে ন্যাশনাল একাডেমি ফর অ্যাডভান্স টেলিকমিউনিকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি টেকসই টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের গবেষণা, উদ্ভাবন এবং মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ অধিকার দিতে হবে। আমাদের প্রকৌশলী, উদ্ভাবক, বিশ্ববিদ্যালয় এবং যুব সমাজকে একসাথে কাজ করতে হবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশীয় সক্ষমতা বৃদ্ধি করলে আমরা ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবিলা করার সমাধান তৈরি করতে পারব। পরিশেষে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 26 উপলক্ষে গৃহীত সকল কর্মসূচিতে যারা সংযুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
1: এতক্ষণ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে পল্লীগীতি, শিল্পী সিরাজুম মুনিরা রূপা, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

0: পল্লীগীতি শুনলেন সিরাজুম মুনিরা রূপার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় আজ অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারিক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোক বার্তায় তারিক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে নামাজে জানাজার প্রাককালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় সবার সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে একটি কমিশন গঠনের চিন্তা করছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়, তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করা হবে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ৮৭ মে টিকিট বিক্রি হয়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মে টিকিট। ২২ মে বিক্রি হবে পয়লা জুনের, ২৩ মে ২রা জুনের, ২৪ মে ৩রা জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ঠা জুনের টিকিট। বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে ৬,০০০ দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসাবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানানো হয়। এ সময় মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ জানান তিনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মধ্যে দেশে আজ পালিত হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ডিজিটাল জীবনধারা, সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় ২৪৬ জনের মধ্যে সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যু হল মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ত্রেদোস আধানম গ্রেবেসাস সতর্ক করে বলেন, বর্তমানে আক্রান্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়টি এখনও উল্লেখযোগ্যভাবে নিশ্চিত নয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩ উইকেটে ১১০, পাকিস্তান ২৩২। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: সবাই আছো কেমন?
2: আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তুমি কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কারণ আসলে এখন তো ভালো থাকার এই সময় নাকি?
2: ভালো থাকার সময় আমাগরও সুসময় এখন।
0: কেন বলো তো?
2: ওই যে এখন তো কৃষক কার্ড মোটামুটি অনেকের হাতেই আছে, যার জন্য কৃষক কার্ডের যে সুবিধাগুলা এগুলা তো আমরা ইচ্ছা করলে যখন তখন নিতে পারি। তো এইটাই কইলাম যে কারণ সবসময় তো আর কৃষকের হাতে টাকা থাকে না, ওই আমার কোনো পণ্য বিক্রি করলে তখন আমার হাতে
1: টাকা।
2: কিন্তু দেখো যদি এই কার্ডের মাধ্যমে আমরা তো ঋণ নিতে পারি, তারপরে যে কোনো কাজে লাগাইতে পারি, সেইগুলা যদি পায় মনে হয় কি হাতের মধ্যে সবসময় করকরে টাকা আছে।
0: আমার কথা হচ্ছে যে খালি ঋণ আশা থেকো না,
2: আমাদের উপকরণ কিনতে পারি, কত সুবিধা আছে
0: এগুলো। মনে করো আমাদের যখন কৃষি কাজ আমরা শুরু করব, শুরু করার আগে তো আমাদের কৃষি উপকরণ লাগবে। ধরো কৃষি কাজ করতে গিয়ে যখন আমরা লস খাবো তখন আমরা হয়তো সহযোগিতার কথা ভাববো, কিন্তু আগে তো আমাদের কাজ শুরু করতে হবে। কাজ শুরু করার জন্য যে উপকরণ লাগবে সেই উপকরণ যদি আমরা ন্যায্য মূল্যে পাই,
2: যার যেটা দরকার কৃষক কার্ড থেকে সেটাই নিতে পারবো।
3: ঠিক মানি ভাই
1: বলো,
3: রূপালীবুর কথা শুনে বুঝলো তো কিছু? আমাদেরকে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করে আরো কৃষির উন্নয়ন করার জন্য, দেশের উন্নয়ন করার জন্য দিছে, বুঝলা তো?
1: কৃষি যা কিছু উপকরণ লাগে সেগুলি কেনার ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় ব্যয় করব, সময় মতো ঋণটা ফেরত দেবো।
3: তাই যখন প্রয়োজন হবে, যদি আমার পকেটে টাকা থাকে তখন ঋণ নিয়ে দরকার নেই।
1: সেটা তো বাবুল বললেন,
3: যদি আমরা বিপদে পড়ি, টাকা নাই কি করব, বীজ কেনা দরকার, টাকা নাই কি করব, নতুন কোন কৃষি উপাদান কেনা দরকার, তখন এটা ব্যবহার করব।
0: এবার আসো, আমি যে বীজের কথা বলছো কামাল মিনা, আমাদের তো মনে করো যে যে কোনো ফসল ফলনের আগে তো বীজ লাগে,
3: অবশ্যই বীজ ছাড়া তো ফলন হবে কেমন?
2: ভালো বীজে ভালো ফসল।
0: কিছু কিছু আবার আছে মনে করো যে গাছ চারা গাছ যেটাই বলি বীজ লাগবেই,
3: যেমন কলা গাছ গোড়া থেকে আর একটা চারা হয় কিন্তু ওটাও তো বীজ।
0: এই যে আমরা সয়াবিন খাই, সেটা তো একটা বীজ থেকে
3: আসে
0: নাকি? অবশ্যই আসে নাকি? প্রমাণিকের বাড়ি থেকে আসে
3: পরিকল্পনা
1: তো আছে, ব্যবস্থাপনা আছে।
0: এই সয়াবিন বীজ থেকে কিন্তু হয়, এখন আমাদের সয়াবিন তেল প্রতিদিন লাগে, প্রতি মুহূর্তে লাগে। সরিষার তেল দিয়ে রান্না করে তো পোষানো যাবে না, আর সরিষার তেলের ভূমিকা অন্য। সয়াবিন যেহেতু রান্নার জন্য বেশি প্রয়োজনীয়, আজকে শুরুতে তোমাদেরকে সয়াবিন বীজ গজানোর ক্ষমতা টিকিয়ে রাখার কলা কৌশল শেখাবো।
2: খুব
3: সুন্দর জিনিস
0: বীজটাকে, বীজের এখন বীজ যদি দুর্বল হয় গাছ তো দুর্বল হবে, আর বীজ যদি ক্ষমতাবান হয়
1: সবল হয়,
0: সবল হয় সে তরতাজা মানে লাফে উঠবে।
1: হ্যাঁ ভালো হবে,
0: তা আসো আমরা শুরুতে শুনে নিই সয়াবিন বীজ গজানোর ক্ষমতা টিকিয়ে রাখার কলা কৌশল।
2: আচ্ছা
1: আচ্ছা শুনি।
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, দূরে অথবা কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো সয়াবিন বীজ গজানোর ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল সম্পর্কে। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন মাহফিউল জান্নাত, সহকারী পরিচালক বিএডিসি কৃষি মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাই।
5: জি ধন্যবাদ আপনাকে।
4: প্রথমে আপনার কাছে জানতে চাই, সঠিক পরিপক্ক অবস্থায় বীজ সংগ্রহ কেন জরুরি?
5: পরিপক্ক বীজে ভ্রূণ সম্পূর্ণ গঠিত হয়, ফলে জার্মিনেশন বেশি হয়। আর এদিকে দেখা যায় যে অপরিপক্ক বীজে খাদ্য সঞ্চয় অসম্পূর্ণ থাকে। তাছাড়া অতিরিক্ত দেরিতে সংগ্রহ করলে মাঠে আর্দ্রতা ও ছত্রাক আক্রমণ বাড়ে। পরিপক্ক বীজে শ্বাস প্রশ্বাস হার কম থাকে, ফলে সংরক্ষণ যোগ্যতা বেশি। তাই সঠিক নিয়মে পরিপক্ক অবস্থায় বীজ সংগ্রহ করা জরুরি।
4: বীজ শুকানোর গুরুত্বটা আসলে কি?
5: বীজ শুকানোর গুরুত্ব তো নিয়ে বলতে গেলে বলা যায় যে বীজে অতিরিক্ত আর্দ্রতা থাকলে এখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু যেমন ছত্রাক দ্রুত জন্মায়। এছাড়া বীজের লংজিভিটি কমে যায়, এই কারণে একটা প্রপার ময়েশ্চার কন্ট্রোলের মাধ্যমে বীজ শুকাতে হয় আর কি। আর এই এটার রেঞ্জ হচ্ছে 9-11%।
4: সরাসরি রোদে শুকানো কি উচিত?
5: না, সরাসরি রোদে বীজ শুকানো উচিত না। উচ্চ তাপমাত্রায় এনজাইম ও প্রোটিন নষ্ট করে, মৃদু রোদ বা ছায়ায় বীজ শুকানো উত্তম।
4: বীজ শোধন কেন করা হয়?
5: বীজের কাজ শুধু হচ্ছে আমাদের যে সয়াবিন বীজের কাজ শুধু যে হচ্ছে তেল প্রোডাকশন এরকম না, আমার ভবিষ্যৎ বংশ বৃদ্ধির জন্য বীজ শোধন জরুরি। আর বীজ শোধন করলে বিভিন্ন রকম রোগ জীবাণু যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এসব আক্রমণ করতে পারে না এবং বীজের যে লংজিভিটি এটা বৃদ্ধি পায়। এ কারণে শোধন করা বীজ নিরাপদ ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
4: আর এই ক্ষেত্রে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় বলে আপনি মনে করেন?
5: দীর্ঘদিন সংগ্রহ করার জন্য এবং বাণিজ্যিক ভাবে সংগ্রহ করার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার জরুরি। এর জন্য খুবই স্বল্পমাত্রা ফাঙ্গিসাইড যেমন কার্বেন্ডাজিম থিরাম বহুল ব্যবহৃত হয়। এই কার্বেন্ডাজিম বা থিরাম অল্প মাত্রায় ব্যবহার করলে দেখা যায় যে হচ্ছে বীজ রোগমুক্ত থাকে দীর্ঘদিন।
4: আচ্ছা, কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায় কি এক্ষেত্রে?
5: এক্ষেত্রে আমাদের কৃষকরা তাদের বাড়িতে নিজস্বভাবে সংগ্রহের জন্য নিম পাতা বা হচ্ছে নিম তেল ব্যবহার করতে পারে। এটা পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
4: আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা জানতেই চাইতে পারেন যে পুরাতন ও নতুন বীজ কি একসাথে রাখা উচিত?
5: না, পুরাতন ও নতুন বীজ একসাথে রাখা উচিত নয়। এতে দেখা যায় কি যে বীজের যে গজানোর যে পার্সেন্টেজ আছে এটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়ে থাকে না। তাছাড়া হচ্ছে জার্মিনেশন রেট নিয়ে বিভ্রান্তকর হতে পারে, লেবেলিং করাটাও সহজ হয় না। এই কারণে হচ্ছে পুরাতন নতুন বীজ আলাদাভাবে রাখা উচিত।
4: মেঝেতে কি সরাসরি বীজ রাখা উচিত?
5: না, মেঝেতে সরাসরি বীজ রাখলে যেটা হতে পারে এটা হচ্ছে আর্দ্রতা কমে যেতে পারে। দেখা যায় যে মেঝের যে টেম্পারেচার আছে এবং বীজের টেম্পারেচার দুটা ভিন্ন হতে পারে। ভিন্ন হওয়ার কারণে আমার বীজ থেকে টেম্পারেচার শোষণ করতে পারে। এই কারণে হচ্ছে সরাসরি বীজ মেঝেতে রাখা উচিত নয়।
4: সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, বীজে যদি পোকামাকড়ের আক্রমণ হয় তখন আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কি করবেন?
5: পোকামাকড় আক্রমণ রোধে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এয়ারটাইট। এয়ারটাইট বলতে হচ্ছে কোনো এয়ারটাইট মানে বায়ু নিরোধী পাত্রে বীজটা সংরক্ষণ করা উচিত এবং নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত এবং দেখা যায় কি একটা রেগুলার ইন্টারভেলে এটা হচ্ছে রোদে শুকালে পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
4: আর যারা কিনা দীর্ঘমেয়াদী বীজ সংরক্ষণ করতে চান তারা এক্ষেত্রে কি করবেন?
5: দীর্ঘমেয়াদী যারা বাণিজ্যিক ভাবে বীজটা রপ্তানি বা হচ্ছে সংরক্ষণ বা বাজারজাতকরণ করতে চায় তাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কোল্ড স্টোরেজ, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে বেকুয়াম প্যাকেটে বাজারজাতকরণের জন্য সংরক্ষণ করা, একটা কোল্ড স্টোরেজে নির্দিষ্ট বৈজ্ঞানিক সংরক্ষণ প্রোটোকল অনুযায়ী।
4: আর বীজ সংরক্ষণে সঠিক লেবেলিং কেন প্রয়োজন হয় এবং কৃষিজীবী ভাই বোনেরা কেন তা করবেন?
5: সঠিক লেবেলিং অবশ্যই করা উচিত। এইখানে অন্য কোনো জাত মিশ্রিং আছে কিনা, এইখানে বীজের পার্সেন্টেজ কত, তারপরে হচ্ছে গবেষণার জন্য এটা সহায়ক হয়, ঠিক আছে, এইখানে ভুল কম হয় এবং বীজের ওভারঅল ব্যবস্থাপনা সহজ হয়ে যায় লেবেলিং করার জন্য।
4: আর সয়াবিন বীজের গজানোর ক্ষমতা যদি কমে যায় তার প্রধান কারণ কি?
5: সয়াবিন বীজে সাধারণত থাকে হচ্ছে উচ্চ তেল যেটা 18-20%, আমিষ থাকে 40-42%। এই তেলের উপস্থিতির কারণের জন্য এরা দ্রুত আর্দ্রতা শোষণ করে এবং অক্সিডেশন প্রক্রিয়ায় বীজের কোষ নষ্ট হয়ে যায়। এছাড়া উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতায় বীজের জীবন শক্তি দ্রুত কমে যায় আর কি।
4: বীজ সংরক্ষণের আগে কতটুকু আর্দ্রতায় বীজটা শুকাতে হবে?
5: বীজ সংরক্ষণের ক্ষেত্রে একটা বেসিক রুল হচ্ছে যত কম ময়েশ্চারে সংরক্ষণ করা যায় এটার হচ্ছে সংরক্ষণ মাত্রা তত বাড়ে। তো সয়াবিন বীজের জন্য যদি সম্ভব হয় আর্দ্রতার পরিমাণ 10%-এর কমে সংরক্ষণ করাটা খুবই জরুরি।
4: আর বীজ সংরক্ষণের জন্য সবচেয়ে আদর্শ পাত্র কোনটা হতে পারে?
5: বীজ সংরক্ষণের জন্য সবচেয়ে আদর্শ পাত্র হচ্ছে বায়ু নিরোধী এয়ারটাইট পাত্র।
4: একদম শেষে এসে আপনার কাছে জানতে চাই, সয়াবিন বীজের জীবনী শক্তি বৃদ্ধিতে কি কোনো রাসায়নিক ব্যবহার করা যায়?
5: হ্যাঁ, সয়াবিন বীজের জীবনী শক্তিতে বৃদ্ধিতে বিভিন্ন ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম, বিটাবেক্স খুবই স্বল্প মাত্রায় ব্যবহার করা যেতে পারে আর কি।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ সয়াবিন বীজ নিয়ে এত সুন্দর করে বলার জন্য।
5: আপনাকেও ধন্যবাদ।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলাম এতক্ষণ সয়াবিন বীজ গজানোর ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আশা করি আপনার ভীষণ কাজে লাগবে।
0: আমরা শুনলাম, হ্যাঁ, বীজ গজানোর ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল, ক্ষমতা পেলে হবে না,
1: সেটাকে টিকিয়ে রাখতে হবে, তার যে কলা কৌশল,
0: কারণ তারে আমি এই যে বীজটাকে কি সুন্দর ভাবে পরিপূর্ণ তরতাজা করে ফালায় রাখলাম, ঠিক আছে। এবার তাহলে একটা গান শুন নাকি?
1: তুমি যখন প্রস্তাব করেছো তুমি গাবে নাকি?
0: আমি আমাদের ইচ্ছা আছে, তুমি আসো দেখে গাবো না,
1: কৃষি
0: বিষয়ক গান শোনো।
1: আচ্ছা।

0: একটা কৃষি বিষয়ক গান শুনলাম, একই সাথে ভিটামিনের গল্প শুনলাম, মানে খালি ভিটামিন না, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন,
1: বুঝছো? এগুলো যে মানুষের দেহে কত উপকারী।
0: হ্যাঁ, তোমার বেশি উপকারী, এটা মাথায় রেখো।
2: তোমার আয়রন মানে কি? লোহা।
0: হ্যাঁ,
2: ও মানুষের
0: লোহা, লোহা মানে ওই যেটা তুমি ওই মানে
3: ভারী লোহা,
0: গুণগত ভাবে লোহাই না, আবার
2: এটা হচ্ছে ভিটামিনের মধ্যে একটা অংশ,
0: গুণগত
2: বুঝাই কথা।
0: ওটা লোহা বললে হবে না, ওটা আয়রন বলতে হবে,
2: আয়রন বলতে হবে
0: না। তো আমরা গানটা শুনলাম শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে, লিখেছেন মোজাম্মেল হক পুরু, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।
2: বাতাসের গাছের বাতাস পাইলাম, মনে হইলো যেন ওই শহরের মানুষ এসির বাতাস খায় না, এসির বাতাস। আমার কাছে মাঠের মধ্যে গাছের নিচে বসে এসির বাতাস মনে হইলো
1: আসলে।
2: আর পরে এই যে সুন্দর একটা গান শুনাইলা, ধন্যবাদের উপরে ধন্যবাদ তোমার।
3: আমার একটা কথা আছে,
0: একটা না তুমি দুইটা কথা
3: শোনো। এই যে যে এসির বাতাসের মতো তুমি গাছের বাতাস খাইলা, তো তোমার বাড়ির আশেপাশে কিন্তু খুব বেশি গাছ আমি দেখি না।
2: এবার বর্ষাকালে লাগামো
3: বেশি বেশি, যে এখন এখনই গাছ লাগানোর মৌসুম, বেশি বেশি করে গাছ
0: লাগাবো। কথা বলবে না, তুমি ফাঁকি ঝুঁকি কথা বলো,
3: করবো বলে কোনো কথা নাই।
0: বর্ষাকালের জন্য তুমি ওয়েট করো, বর্ষাকালে কি গাছ বাঁচা আর অন্যদিন বাঁচে না?
2: না, বর্ষাকাল তো শুরু হয়ে গেছে, এখনই লাগাবো।
0: এখন
2: হ্যাঁ, কথা দিলাম তোমাকে, আসলে আমি গাছ লাগাইয়ে তোমাকে সবাই ডাকি নিয়ে দেখাম
0: বর্ষাকালে, বর্ষার
1: গাছে ফল
0: বর্ষাকালে, বর্ষার উপযুক্ত গাছ লাগাও, কিন্তু গাছ লাগাতে হবে সারা বছর,
1: কোনো বিকল্প নাই।
0: তো এই যে তুমি যে কথাটা বললে যে খেতের পাশে বসে ফুরফুরা বাতাস খাইলা, যে খেতে যে ফসল গুলা আর রোপণ করছো বা করবা, এটাকে খালি বাতাস দিলে হবে, পানি দিতে হবে না?
2: হ্যাঁ, তা তো অবশ্যই পানি দিতে হবে,
1: কোনো বিকল্প নাই।
0: হ্যাঁ,
3: সেচ তো দিতে
2: হবে অবশ্যই। সেচ না, জমিতে সেচ না দিলে গাছ পানি না পাইলে খাবে কি?
0: তো সেচ কি
1: বাঁচবো কেমনে?
0: সেচ কি এমনি এমনি দিবে নাকি এটা কোনো নিয়ম? নিয়মটা
2: সেচে তো আমরা তো আগে ওই যে ছোটকালে আমরা ওই যে বালতিতে পানি ভরে ভরে সেচ দিয়ে গাছে গোড়ায় দিতাম, এখন তো অনেক আধুনিক পদ্ধতি আইছে।
0: ঠিক আছে,
2: আর নতুন কোন পদ্ধতি থাকলে একটু আরো একটু আধুনিক পদ্ধতি শিখাও মাগো।
0: হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন শিখাবো, কৃষি ক্ষেত্রে সেচের সঠিক ব্যবহার ও গুরুত্ব।
3: আচার ব্যবহার দেখো প্রামাণিক ভাই, আবার আচারের কথা মনে করে কিনা?
0: আচার না, আচার না, ওটা আচার বলছি
3: মানে, উনি যদি আবার মনে করে যে খাওয়ানোর
1: আচার কথা, কারণ আমার তো খাওয়ার ব্যাপারে এমনি একটুখানি কইলা বেড়াও।
0: আচ্ছা, আচার যদি আচার মনে করে খাইলে আমার কোনো আপত্তি।
2: আর এই শুনো, সব প্রমাণিক ভাইয়ের দিক ঠেলে দাও কেন? আর আচার তো সাধারণত মেয়েদের একটু বেশি পছন্দনীয়, প্রমাণিক ভেরিব ঠেলে দাও, এটা ঠিক না, প্রমাণিক আমি তোমার পক্ষে আছি।
0: শুনো, তোমরা তো টের পাইতেছো না, হের পকেটের মধ্যে দেখছো একটা ডিব্বা, সেচের সঠিক ব্যবহার ও গুরুত্ব নিয়ে আমরা একটা সাক্ষাৎকার শুনি।
1: আচ্ছা,
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয় কৃষিক্ষেত্রে সেচের সঠিক ব্যবহার ও এর গুরুত্ব। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে আছেন শহীদুল হাসান, পেশাগত সহকারী কৃষি আবহাওয়া বিভাগ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। স্বাগত আমাদের আজকের আসরে আপনাকে। আর প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে সেচের সাথে আবহাওয়ার সম্পর্ক আসলে কি?
5: ধন্যবাদ আপনাকে। সেচের সাথে আবহাওয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং প্রত্যক্ষ। যেমন বৃষ্টিপাতের প্রভাব, বাষ্পীভবনের প্রভাব, তাপমাত্রার প্রভাব, বায়ুর আর্দ্রতার প্রভাব এবং সাথে মাটির আর্দ্রতার যথেষ্ট প্রভাব রয়েছে সেচের উপরে।
4: জানলাম সেচের সাথে আবহাওয়ার সম্পর্ক, এবার একটু জানবো বৃষ্টিপাতের উপর সেচের কোনো প্রভাব আছে কিনা।
5: সেচ ব্যবস্থা মূলত বৃষ্টির অভাব মেটাতে ব্যবহৃত হয়। যদি বৃষ্টি না হয় কিংবা খরার সময়, তখন ফসলের যে পানির প্রয়োজন থাকে, সেই পানির চাহিদাটা মেটানোর জন্য সেচ ব্যবস্থা করতে হয় এবং এই সময়টাতে সেচই হয় ফসলের একমাত্র অবলম্বন। অপরদিকে যখন অত্যাধিক বৃষ্টি থাকে তখন সেচ প্রবাহ বন্ধ রাখতে হয়।
4: এবারে একটু জানতে চাইবো বাষ্পীভবন ও তাপমাত্রার উপর সেচের কোনো প্রভাব আছে কিনা।
5: বাষ্পীভবন এবং তাপমাত্রার উপর সেচের যথেষ্ট প্রভাব আছে। যেমন তাপমাত্রা বাড়লে বাষ্পীভবন বেড়ে যায়, আর যখন বাষ্পীভবন বেড়ে যায় তখন মাটি এবং উদ্ভিদ থেকে এবং প্রসবন্ধনের মাধ্যমে পানিটা বের হয়ে যায় এবং তখন অতিরিক্ত সেচের প্রয়োজন হয়।
4: বাতাসের আর্দ্রতার উপর সেচের প্রভাব কতখানি?
5: বাতাসের আর্দ্রতার উপর সেচের যথেষ্ট প্রভাব রয়েছে এবং বাতাসের আর্দ্রতা এবং সেচ এটা দুইটা পরস্পর বিপরীতমুখী। যেমন আর্দ্রতা বেশি থাকলে তখন বাষ্পীভবন কম হয়, তখন গাছে পানি গ্রহণের প্রবণতা কমে যায়, তখন কম সেচ দিলে হয়। অপরদিকে যখন আর্দ্রতা কম থাকে অর্থাৎ শুষ্ক বাতাসে মাটি এবং গাছ দ্রুত পানি বাষ্পীভূত হয়, এ সময় মাটির আর্দ্রতা ঠিক রাখার জন্য ঘন ঘন সেচ দেওয়ার প্রয়োজন হয়। আর্দ্রতা গাছের প্রসেদন হার নিয়ন্ত্রণ করে, যা সরাসরি সেচ ব্যবস্থাপনা ও পানির সঠিক ব্যবহার এর পরিমাপ নির্ধারণ করে এবং সঠিক আর্দ্রতা পরিমাপ হিসেব করে সেচ দেওয়া হয়, তখন পানি অপচয় রোধ করা সম্ভব হয় এবং মাটির লবণাক্ততা নিয়ন্ত্রণ করা যায়, যা ফসলের উৎপাদনতা বাড়ায়। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রতি সপ্তাহে একটি কৃষি আবহাওয়া বুলেটিন প্রচার করা হয়, যেই বুলেটিনে বৃষ্টিপাতের তথ্য, মাটির আর্দ্রতার তথ্য, বাতাসের তাপমাত্রা এবং বাষ্পীভবনের তথ্য দেয়া থাকে।
4: এবারে আরেকটু আপনার কাছে জানবো, সেটি হচ্ছে আবহাওয়া উপাত্ত দিয়ে কিভাবে সেচ নিয়ন্ত্রণ করা যায়।
5: আবহাওয়া উপাত্তের সাথে বেশ কিছু প্যারামিটার দিয়ে সেচ নিয়ন্ত্রণ করা যায়। তার প্রথম এবং প্রধান উপাদান হল ইভাপো ট্রান্সপিরেশন নামে একটি আবহাওয়া উপাত্ত আছে এবং বৃষ্টিপাত এবং মাটির আর্দ্রতা। তিনটা প্যারামিটার দিয়ে একটা সূত্র ব্যবহার করে যদি আমরা সেচের পরিমাণটা নির্ধারণ করতে পারি, সেই সূত্রটা হলো ইভাপো ট্রান্সপিরেশনকে কেসি নামে একটা ভ্যালু আছে, ক্রপ কনস্ট্যান্ট, এটা নির্দিষ্ট ক্রপের জন্য নির্ধারিত। আপনি এই ইভাপো ট্রান্সপিরেশন যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে পরিমাপ করা হয় তার সাথে আপনি যদি কেসি দিয়ে গুণন করেন এবং সেখান থেকে আপনি কার্যকরী বৃষ্টিপাতকে মাইনাস করে দেন এবং মাটির আর্দ্রতার পরিমাণটা আপনি যদি মাইনাস করে দেন এবং এই ফলাফলকে যদি আপনি সেচের জন্য যে ইফিসিয়েন্সি থাকে, দক্ষতা, সেই দক্ষতা দিয়ে ভাগ করেন এবং তাকে যদি আপনি 10 দিয়ে গুণন করেন তাহলে আপনি যে এরিয়াটা পাবেন সেটাই সেচের পরিমাণ। এখন এই পরিমাণকে আপনি আপনার জমির পরিমাণ দিয়ে যদি গুণন করে দেন, আপনার যদি 5 হেক্টর জমি থাকে তাহলে 5 দিয়ে গুণন করে দিবেন, তাহলে এটাই হবে আপনার সেচের প্রকৃত পরিমাণ। এবং এই পরিমাণটা যদি আপনি হিসাব করে সেচকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার অতিরিক্ত পানির অপচয় রোধ করা সম্ভব হবে। এবং সেচের জন্য যে প্রধান যে প্রয়োজনটা সেটা হলো প্রচুর তেল লাগে, কারণ আমাকে পাম্প চালাতে হয়, সেই পাম্প চালানোর জন্য তেলের অপচয়টা রোধ করা সম্ভব হবে। এবং আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমার ভূগর্ভস্থ যে পানিটা, সেই ভূগর্ভস্থ পানিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমি অতিরিক্ত সেচ, যেটা আমার ফসলের জন্য প্রয়োজন থাকে না, সেখানে যদি আমি অতিরিক্ত সেচের ব্যবস্থা করি, আমার যেমন তেলের অপচয় হচ্ছে তেমনি ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, তেমনি অতিরিক্ত পানির ফলে গাছের গোড়ায় পানি জমে যাচ্ছে এবং গাছের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ফসলের উৎপাদনতা কমে যাচ্ছে। এবং এই সেচের এই সূত্রটা ব্যবহার করে যদি আমরা সেচ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে যেটা আমাদের সব থেকে বেশি কার্যকরী হবে, আমার একটা উদ্ভিদের প্রয়োজনীয় পানিটুকুই সে পাচ্ছে, তার পানির ঘাটতি হচ্ছে না এবং তার অর্থনৈতিক লাভবানও হওয়া যাচ্ছে।
4: সবশেষে আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি জমিতে সেচের গুরুত্ব অনেকখানি, এবারে জানতে চাইবো আপনার কাছে জমিতে অতিরিক্ত সেচ যদি দেয়া হয় এর প্রভাবে কি কি ক্ষতি হতে পারে।
5: ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে বলেছি সেচের সঠিক ব্যবহারটা আপনি কিভাবে করবেন, একটা সূত্রের কথা বলেছিলাম। আপনি যদি এই সূত্রটা ব্যবহার করে সেচকে নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার উদ্ভিদ যেমন ঠিক প্রয়োজনীয় পানিটুকুই পাবে, এখন আপনি যদি তার থেকে অতিরিক্ত সেচের ব্যবস্থা করেন তাহলে যেটা হবে আপনার সেচের খরচ বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত সেচের ফলে আমার ভূগর্ভস্থ পানি কমে যাবে, যেটা আমি একটু আগে বলেছি। তার থেকেও যেটা বড় সমস্যা হচ্ছে, আপনার অতিরিক্ত সেচের ফলে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে, ফুল আসার এবং ফলের গঠন কমে যাবে এবং আপনার ফসলের উৎপাদন কমে যাবে। এবং সেচটা সাধারণত আমরা দেই যখন আমরা যে ইভাপো ট্রান্সপিরেশনের কথা বললাম এবং তাকে কেসি দিয়ে যখন আপনি গুণন করবেন সেখান থেকে আপনি সেচের পরিমাণটা নির্ধারণ করতে পারবেন। সেই প্রয়োজনীয় পানির 50% যখনই আসবে আপনার কেসি ভ্যালু তখনই আপনাকে সেচটা দিতে হবে, এজন্য আপনাকে অতিরিক্ত সেচ নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি।
4: তা না হলে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে?
5: অবশ্যই অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, কারণ সেচ পুরোপুরি তেলের উপর নির্ভরশীল এবং পাম্পগুলো চালানোর জন্য পর্যাপ্ত ডিজেলের ব্যবহার হয়। এবং আপনি অতিরিক্ত সেচ যখন নিয়ন্ত্রণ করবেন তখন আপনার ডিজেলকে আপনি সাশ্রয় করতে পারবেন, যা দেশের অর্থনীতিতে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
4: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে কৃষিক্ষেত্রে সেচের সঠিক ব্যবহার ও এর গুরুত্ব সম্পর্কে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানান জানালেন আপনি, নিশ্চয়ই পরামর্শগুলো আমাদের কৃষিজীবী ভাই বোনদের কাজে লাগবে।
5: আপনাকে অনেক ধন্যবাদ।

0: ভাইজান নাই ববিলা একটু বাজার করনের কোনো মানে আছে?
1: আহা, এতদিন পর ভাইজান আমাগো বাড়িতে আইতাছেন, তার লাগে বাজার সদা করুম না?
0: তোমার লগে তো আমি কথাই পারুম না।
1: আচ্ছা, ওই ভাইজান কখন আইবেন?
2: আলেয়া
0: হইছে দেখছো, কইতে না কইতে ভাইজান আয়া পড়ছে। আসেন ভাইজান আসেন।
2: তোমরা সারাগুলা এখানে রাখো, এই নাও তোমাকে মজুরি।
0: ভাইজান কি গাছের চারা আনছেন?
2: সব বলবো, তার আগে বলো আমার ভাগ্নে ভাগ্নি কোথায়?
0: হ্যাঁ, তুই স্কুলে গেছে ভাইজান,
2: খুব ভালো করছে। ওদের জন্য এই জামা কাপড় আর কিছু চকলেট, আর তোমাদের জন্য মিষ্টি।
0: এত সব আনার কি দরকার আছিল?
1: আমার মধ্যে আনছে গাছ আর কইতেছে এত কিছু।
0: আমার গোবারে লিচু আম জলপাই গাছের চারা আনছেন ভাইজান?
2: না, এইসব হইল ওই ত্রিফলা মানে আমলকি হরতকি বহেরা গাছের চারা।
1: এই সব গাছ দিয়ে আমি কি করুম কন? আমাকে তো আম জাম কাঁঠাল সব গাছই আছে।
2: জানি, কিন্তু এই ত্রিফলা ঔষধি গাছগুলো তোমাদের নাই, তাই এই সব গাছ নিয়ে আসছি।
0: ভাইজান ত্রিফলা ঔষধি গাছ আনছে বইলা তুমি মন খারাপ করতেছ?
1: না মানে আমি কইতেছিলাম।
2: আরে শোনো, এই ত্রিফলা গাছের ঔষধি গুণের কথা শুনলে মামনের মন ভালো হয়ে যাইব।
1: কোন কি
0: ভাইজান একটু বুঝাইয়া কোন তো।
2: শোনো, আমলকি হরতকি বহেরা ভেষজ বিস্ময়কর ঔষধি গুণ সম্পন্ন ত্রিফলা, স্বাস্থ্য রক্ষায় যা এখনো প্রাচ্যের মেডিসিন থেকে অনেক বেশি কার্যকর। প্রবাদে আছে, যার ঘরে ত্রিফলা আছে তার মায়ের যত্নের প্রয়োজন নেই।
1: কোন কি ভাইজান?
2: শুধু তাই না, আমলকিতে রয়েছে ভিটামিন সি, যা পেয়ারার চেয়ে 3 গুণ, কাগজি লেবুর চেয়ে 10 গুণ, কমলা লেবুর চেয়ে 15 থেকে 20 গুণ, আপেলের চেয়ে 120 গুণ, আমের চেয়ে 24 গুণ, কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি।
1: তাই নাকি?
2: এছাড়াও আমিষ, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, খনিজ, শর্করা, মিনারেলস আছে আমলকিতে।
0: আমলকির এত গুণ?
2: হ্যাঁ, আর হরতকিতে রয়েছে ট্যানিন, অ্যামিনো অ্যাসিড, আর বহেরার মধ্যে অনেক যৌগ ও পুষ্টি উপাদান রয়েছে যা মানব দেহের জন্য খুবই কার্যকর।
1: তার মানে ওই আমলকি, হরতকি, বহেরা এই 3 ফল মানে ত্রিফলার অনেক ঔষধি গুণ।
2: ঠিক তাই, ত্রিফলা ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে, গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে, প্রেশার নিয়ন্ত্রণ করে, কিডনি সবল রাখে, কোষ্ঠকাঠিন্য পায়েল সমস্যার সমাধান করে, লিভার ভালো রাখে, হৃদরোগ নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, শ্বাসকষ্ট দূর করে, দৃষ্টিশক্তি ভালো রাখে।
0: ত্রিফলার এত গুণ, অথচ দেখছো আমরা আর কিছুই জানি না, আর জানি না বইলা ব্যবহারও করি না।
2: শুধু তোমরা নও, তোমাদের মতো অনেকেই ভেষজ ওষুধি সম্পর্কে এখনো জানে না বলেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আরো শোনো, আমরা যদি আমলকি, হরতকি, বহেরা এগুলো সঠিকভাবে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করি, তাহলে অধিক মুনাফা অর্জন করতে পারবো।
1: ভাইজান, আমি আজই আমলকি, হরতকি আর বহেরা গাছের চারা লাগাবো।
2: আর সেটাই হবে তোমার আর তোমাদের সন্তানদের সুস্থ রাখার সুন্দর ব্যবস্থা।
1: বাহ,
0: আমলকি, হরতকি, বহেরা এই 3 হয় ত্রিফলা।
3: একই সঙ্গে আমরা একদম 3 ফলের একটা চমৎকার গুণগান শুনলাম।
4: নাম যার ত্রিফলা, তাই তো?
5: ওই যে কও,
4: কত গুণে গুণে নিত
5: ত্রিফলার গাছ লাগাইতে?
3: না, হেতে এক ফলা নিয়ে আছে,
5: এক ফলা নিয়ে থাকলে না না, তা কেন, ত্রিফলাও লাগবো।
4: তুমি পরামর্শ দাও আমাকে, একটু বোঝাও।
3: আমরা যাই কিছু করি, সব শেষে মূল কথা কি? এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রনিয়া সুলতানা।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গানের রচয়িতা রুনা লায়লা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান।
1: বাংলাদেশ পেতা টাকা। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মামুন আল ফরিদ, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

চিত্রগীতেরই আমারে গান, আমি তোমার মনের ভীষণ কাছে তবু কেন দেখেও দেখো না। তাণ্ডব ছায়াছবির এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ও শীর্ষা চক্রবর্তী।

0: বিশ্বসুন্দরী ছায়াছবির গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রবৃত্তি। দুর্বারে আপনাদের সাথে ছিলাম আজকে আমি কামাল চৌধুরী,
1: আমি বৈশাখী
2: এবং আমি কনুজ শিকদার।
0: শেষ হয়ে গেল দুর্বারের আজকের আয়োজন। জানিয়ে দিচ্ছি দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত রয়েছে। এদিকে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। এর আগে বাংলাদেশ দলের তাইজুল ইসলাম ও নাহিদ রানা 3টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ দলের প্রথম ইনিংসে সংগ্রহ 278 রান। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ 11 এবং 14 জুন অনুষ্ঠিত হবে। সিরিজের 3টি ম্যাচই ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 17, 19 ও 21 জুন চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে দুদলের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতরাতে এক বিবৃতিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 পরিচালক পর্ষদ পরিচালক পদে ভোট গ্রহণ হবে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। গতরাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে 1-0 গোলে চেলসিকে পরাজিত করে অষ্টমবারের মতো এই শিরোপা লাভ করে ম্যানচেস্টার সিটি। ঘানার উইঙ্গার অন্তনি সেমেনিও জয়সূচক একমাত্র গোলটি করেন। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রেন্টফোর্ড, ক্রিস্টাল প্যালেসের এভারটন, সান্ডারল্যান্ডের এবং লিডস ইউনাইটেড ব্রাইটনের মধ্যকার ম্যাচটি এখন চলছে। এছাড়া রাত 10:30 নিউ ক্যাসল ওয়েস্টহ্যামের বিরুদ্ধে খেলতে নামবে। এদিকে স্প্যানিশ লালিগা ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হচ্ছে। এতে অ্যাথলেটিক ক্লাব সেল্টা ভিগোর, অ্যাথলেটিকো মাদ্রিদ জিরোনোর, লেভান্তে ম্যালোরকার ও সাসুনা এসপানিওলের মোকাবেলা করবে। এছাড়া রিয়াল সোসিয়েদাদ ভ্যালেন্সিয়ার এবং সেভিলা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। সবকটি ম্যাচই আজ রাত 11:00 শুরু হবে। এদিকে ইতালি সিরিয়া লিগে আটলান্টা বোলোগনার মধ্যকার ম্যাচটি রাত 10:00 শুরু হবে। রাত 12:45 ক্যাগলিয়ার তুরিনোর, সাসুয়োলো লেচের এবং উদিনেজ ক্রিমোনিসের বিপক্ষে মাঠে নামবে। কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে নতুন করে স্পোর্টস 2026 প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নিচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপে চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিকার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। 2টি ম্যাচই লাফবোরোতে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21-27 পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে ITTF ATTU এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার। নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সে

প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। সবাই সুস্থ এবং সুন্দর আছেন, এবং যারা সচেতন জীবনযাপনের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে সংসার গড়ে তুলেছেন আছেন সেখানে সুখী সংসারের একজন সদস্য হয়ে প্রতিনিয়ত। পুষ্টিকর খাবার, মৌসুমি ফল, নিরাপদ পানি এবং শ্রম ও বিশ্রাম নিয়মমত, স্বাস্থ্য সচেতন থাকার এই সহজ উপায়গুলো মেনে চললে ভালো থাকার পথ হবে অনেকটাই সহজ।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে আমাদের আয়োজন প্রতি সপ্তাহের মতো আজও রয়েছে। আর চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের ডাকবাক্স পর্বে। আশা করি আমাদের সাথেই আছেন, শুনতে থাকুন ডাকবাক্স।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি অন্যান্য দিনের মতো। চিঠি পাঠিয়েছেন বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে। আপনি লিখেছেন, আমি সেই 2010 সাল থেকে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে জড়িত। দীর্ঘ বেতার জীবনের পথ চলায় আমি একজন ভালো মনের বন্ধু পেয়েছি বাংলাদেশ বেতার থেকে, সেটি হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল। আপনি আরো লিখেছেন, পরিবারের সকল সদস্য মিলে আপনারা অনুষ্ঠান শুনে থাকেন এবং আপনার কাছে মনে হয় এক একটা অনুষ্ঠান ডাক্তারখানার মতো। আরো লিখেছেন, চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি এমন সুন্দর সচেতনতামূলক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। শ্রোতাদের টেলিফোনে সরাসরি অংশগ্রহণমূলক অনুষ্ঠান ফোন ইন, চিঠিপত্র জবাবের অনুষ্ঠান ডাকবাক্স এবং স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্র অনুষ্ঠান আপনি কেমন আছেন কথায় গানে সঙ্গীতমালা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
1: বিপ্লব খান, ধন্যবাদ সুন্দর চিঠির জন্য। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে আপনি বিবেচনা করছেন ভালো বোনের বন্ধুর মতো, আর আপনার পরিবারের সদস্যরা এই সেলকে দেখছেন ডাক্তারখানা হিসেবে। পরিকল্পিত পরিবার গঠনের শিক্ষাও পাওয়া যাচ্ছে এখান থেকে বলে আপনি মতামত জানিয়েছেন। নিজে শুনছেন, অন্যদেরকেও শুনতে উৎসাহিত করছেন, এর জন্য কৃতজ্ঞতা আমাদের সকল আয়োজন শ্রোতাদের জন্য। শ্রোতাদের সুস্থ সুন্দর জীবন আমাদের প্রত্যাশা, শুভকামনা রইল আপনার জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য।
0: আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত পত্র লিখে থাকেন যিনি, তিনি হচ্ছেন শিকদার ইসাক আলী, আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আজও তার দীর্ঘ চিঠি এবং লিখেছেন, 12 এপ্রিল তারিখে প্রচারিত আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানটি মনের মাধুরী মিশিয়ে শুনলাম, খুবই ভালো লেগেছে। এমন চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন নতুন গান, বেতার কার্টুন আর জনসংখ্যা বিষয়ক নাটক বেশি করে শুনতে চাই।
1: শ্রোতা বন্ধু শিকদার ইসাক আলী, 12 এপ্রিল তারিখে আপনি আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন, তবে আপনার চিঠিটি আমাদের হাতে একটু দেরিতে পৌঁছেছে, তারপরও আমরা যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি অনুষ্ঠান সম্পর্কে যে অনুরোধ বা প্রস্তাব রেখেছেন তাও আমরা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। আশা করি নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন পূর্বধলা নেত্রকোনা থেকে তোফাল আহমেদ হানিফ। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠানটি আমি নিয়মিত শুনে থাকি কিন্তু লেখা হয়ে ওঠে না। উত্তরণ, সমীপেশু, ডাকবাক্স, নিবেদন এই অনুষ্ঠানগুলো আমি নিয়মিত শুনি। 40 বছরের জীবনে 26 বছর ধরে বেতারের সাথে পথ চলা, যতদিন বাঁচি বাংলাদেশ বেতারের সাথেই থাকবো ইনশাল্লাহ। আপনি বেশ কজন শ্রোতার নাম উল্লেখ করে লিখেছেন, সবাই এত সুন্দর করে চিঠি লিখে আমি মনোযোগ সহকারে শুনি। পুষ্টি সেল নিয়ে আমি লিখতে পারি না, এই বিষয়ে আমি অনভিজ্ঞ, তবুও কিছু লেখার চেষ্টা করলাম। আমি একটি রেডিও কিনেছি, রেডিওর শখ ছোটবেলা থেকেই, চাকরির পাশাপাশি এই রেডিও আমার নিত্যদিনের অবসরের সাথী।
1: তোফায়েল আহমেদ হানিফ, আপনার আবেগ মাখানো চিঠি পড়ে আমাদের ভালো লাগলো। রেডিও বা বেতার আপনার নিত্য সঙ্গী, আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আপনি আপনার ভালো লাগার কথা, ভালো না লাগার কথা কিংবা অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো সুপারিশ বা মতামত থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন। আপনার চিঠিও নিশ্চয়ই অন্য শ্রোতারাও শুনছেন।
0: ইমেল করেছেন আরশাদ আলী বিশ্বাস কপিলমুনি খুলনা থেকে। লিখেছেন, বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান আমি নিয়মিত শুনছি এবং উপভোগ করছি প্রাণ ভরে। হচ্ছি উপকৃত, করছি অন্যদেরকে সচেতন। পুষ্টি সেল যেমন ছোট সুন্দর সুখী পরিবার গঠনের সঠিক দিক নির্দেশনা দেয়, ঠিক তেমনি নিরোগ সুস্থ জীবনযাপনের পরামর্শ প্রদান করে চলেছে, বুঝিয়ে দেয় সুস্থ এবং সুখী জীবন উপভোগের আসল অর্থ, পাশাপাশি সমসাময়িক বিষয়ে সচেতনতামূলক মেসেজ দিয়ে মানব কল্যাণে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই সেল।
1: আরশাদ আলী বিশ্বাস, আপনার মতামত আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবে, সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
0: গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে ইমেল করেছেন মনোয়ারুল ইসলাম। গত 5ই মে মঙ্গলবার প্রচারিত ফোন ইন অনুষ্ঠান আমি অতি মনোযোগ সহকারে তথ্যবহুল আলোচনাগুলো শ্রবণ করেছি। বিশেষত শ্রোতাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের প্রাঞ্জল ও সুস্পষ্ট উত্তরসমূহ আমাকে মন্ত্রমুগ্ধ করেছিল। এমনকি এক পর্যায়ে মনে হয়েছিল উক্ত প্রশ্নসমূহ যেন আমারই এবং উত্তরগুলো যেন আমার প্রয়োজনেই প্রদান করা হচ্ছে। পুষ্টি সেল নিবেদিত সকল অনুষ্ঠান এবং বেতার কার্টুন হৃদয় ভরে উপভোগ করছি। উক্ত অনুষ্ঠানসমূহের আলোচনা যেমন জ্ঞানবর্ধক তেমনি অত্যন্ত প্রাণবন্ত এবং উপভোগ্য।
1: মনোয়ারুল ইসলাম, 5ই মে তারিখে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমরাও আনন্দিত। আশা করি সবসময় থাকবেন এই সেলের সাথে।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেলের ঠিকানা betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। ইমেল করেছেন তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, 6 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে বাংলাদেশে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য সেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রাপ্তির প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে জেনে অনেকেই উপকৃত হবেন বলে মনে করি।
1: তাসলিমা খানম সুমি, আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো। নিয়মিত থাকবেন এই সেলের সাথে, অনুষ্ঠান শুনবেন এবং আবারও লিখবেন।
0: আলী আহমেদ আরিফ, আপনার 2টি ইমেল পেয়েছি আমরা সাপাহার নগা থেকে। লিখেছেন, আপনি 11 মে তারিখে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠান শুনেছেন এবং গুণীজনের কথা পর্ব শুনে আপনি আনন্দ পেয়েছেন। 12 মে সুখের ঠিকানা শুনেছেন, সেখানে বাল্য বিবাহের উপর আলোচনা তুলে ধরা হয়েছে। আপনি ধন্যবাদ জানিয়েছেন এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
1: আলী আহমেদ আরিফ, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখছেন।
0: প্রিয় শ্রোতা, এবারে জানাই এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে। লিখেছেন ত্রিশাল ময়মনসিংহ থেকে জাকির হোসাইন।
1: জাকির হোসাইন, ত্রিশাল ময়মনসিংহের শ্রোতা বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে। আপনার মেলটি আমাদের কাছে ভালো লেগেছে, যে কারণে আমরা সেরা চিঠি হিসেবে বিবেচনা করছি। পড়ছি মেল থেকে,
0: বেতারের তরঙ্গে ভেসে আসা সেই চিরচেনা পুষ্টি সেলের সুরটি যখন গ্রামীণ মেঠো পথ ছাড়িয়ে কৃষকের আঙিনায় কিংবা শ্রমিকের জীর্ণ কুটিরে আছড়ে পড়ে, তখন তা কেবল শব্দ হয়ে থাকে না, হয়ে ওঠে বেঁচে থাকার এক নতুন প্রেরণা। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সেই অদৃশ্য ধ্রুবতারা যা কয়েক দশক ধরে দেশের কোটি মানুষের অশিক্ষা আর কুসংস্কারের মেঘ সরিয়ে বিলিয়ে দিচ্ছে সুস্বাস্থ্যের আলোকপট্টিকা। যখন সকাল দুপুর বিকেলে কোনো মায়ের কানে ভেসে আসে প্রসূতি পরিচর্যার কথা, কিংবা রাতে ক্লান্ত বাবা রেডিওতে ভেসে ওঠে শিশুর সুষম পুষ্টির পরম বার্তা, তখনই রচিত হয় এক সুস্থ ও সবল জাতির ভিত্তিপ্রস্তর। এই সেলটি কেবল তথ্যের আধার নয়, এটি লোকজ কথকতা আর বিশেষজ্ঞ পরামর্শের এক অপূর্ব মেলবন্ধন।
1: ধন্যবাদ আরো একবার জাকির হোসাইন আপনাকে। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে সুস্বাস্থ্যের আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করছেন। আপনি ঠিকই বলেছেন যে শহর, বন্দর, গ্রাম কিংবা নারী পুরুষ সব বয়সে শ্রোতাদের জন্য জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। আমাদের একটাই উদ্দেশ্য, শ্রোতারা সচেতন হবেন, অন্ধকার কুসংস্কার পেরিয়ে ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ হবেন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ কাজে লাগাবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো থাকতে উৎসাহিত করবেন। আপনার প্রত্যাশা অনুযায়ী প্রতিটি শ্রোতা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সেটা আমরাও কামনা করি।
0: জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন আজমাইন হোসেন, আপনার 2টি ইমেল পেয়েছি, একটি থেকে পড়ছি। 12 মে প্রচারিত এসগরি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠানটি শুনলাম। অনুষ্ঠানে নির্ধারিত বিষয় 2 সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব। আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানের পুরো টিমকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে যে মূল্যবান পরামর্শ তথ্য পেলাম তা 1000 টাকা খরচ করেও পাওয়া কঠিন। ঘরে বসে একদম বিনামূল্যে এমন জীবন রক্ষাকারী তথ্য পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বেতারের কাছে আমি কৃতজ্ঞ।
1: ধন্যবাদ আপনাকে আজমাইন হোসেন। আপনি 12 মে তারিখে এসো করি ছোট পরিবার অনুষ্ঠানে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা, উপকৃত হওয়ার কথা জানিয়েছেন। আশা করি অন্যান্য শ্রোতারাও এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন। সাথেই থাকবেন সবসময় বাংলাদেশ বেতারের সাথে, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
0: ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল আমার খুবই প্রিয়। এই সেল থেকে যে উপকার পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। পুষ্টি সেলকে আমার কখনো মনে হয় একটি পরিপাটি ফুলের বাগান, আবার কখনো মনে হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, কখনো মনে হয় বিনোদনের সেরা প্রতিষ্ঠান। তবে পুষ্টি সেল নিঃস্বার্থ বন্ধু, যে সবার উপকার করেছে এবং আগামীতেও সবার উপকার করবে। পুষ্টি সেল আমার নিবেদিত প্রাণ।
1: ধন্যবাদ মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি ভালোবাসা এবং আস্থার জায়গা থেকে সুন্দর মতামত জানিয়েছেন, আশা করি সাথেই থাকবেন আমাদের।
0: পীরগাছা রংপুর থেকে ইমেল করেছেন এটিএম আতাউর রহমান রঞ্জু। আপনি 11ই মে তারিখে প্রচারিত অল্প বয়সে মা হবার জটিলতা নিয়ে যে আলোচনা অনুষ্ঠান শুনেছেন সেটি আপনার কাছে ভালো লেগেছে, সুন্দর উপস্থাপনা বলে মনে করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
1: আপনাকেও ধন্যবাদ। এটি আমাতা রহমান রঞ্জু, আপনি আমাদের অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: শ্যামনগর সাতক্ষীরা থেকে মোহাম্মদ সাবিরুল ইসলাম এবং শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, আপনারা ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করার জন্য অনুরোধ করেছেন।
1: মোহাম্মদ সাবিরুল ইসলাম এবং মোহাম্মদ রাসেল শেখ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র যেমন বিশেষ অনুষ্ঠান প্রচার করে থাকে, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকেও বিশেষ অনুষ্ঠান প্রচারের আশা করছি, সাথেই থাকুন আমাদের।
0: প্রিয় শ্রোতা বন্ধু, এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, নিশিতা জাহান তৃষা হাতিয়া নোয়াখালী থেকে, দীপক চক্রবর্তী সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে এবং মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করতে হবে, তবে যাওয়ার আগে বলে যাই যে আপনাদের চিঠি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের লেখা চিঠি এবং ইমেইল আমরা অত্যন্ত গুরুত্ব সহ বিবেচনা করে থাকি, প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকি আপনাদের চিঠি এবং ইমেইলের। নিয়মিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনবেন, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং নিয়মিত লিখবেন আমাদের কাছে, এটাই আমাদের প্রত্যাশা।
0: বন্ধুরা, প্রতিদিন সচেতনতার নিয়ম মেনে সুস্থ এবং সুন্দর থাকবেন, আর আমরা এই প্রান্তে অপেক্ষায় আছি আপনারা কেমন আছেন, কি ভাবছেন সেটি জানার অপেক্ষায়। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় তারিক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি, কাল ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু, হটস্পট 30 উপজেলায় কমেছে হাম সংক্রমণ। কঙ্গোতে ইবোলা রোগের প্রাদুর্ভাবে বৈশ্বিক জনস্বাস্থ্যের উৎকণ্ঠা বিবেচনায় জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে সফররত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে 156 রানে এগিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির যোগদান করেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদ এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
2: কিন্তু এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। এক, দুই হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য।
0: বর্তমান সময়ের প্রযুক্তিগত গতির কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এআই মানুষের কর্মদক্ষতাকে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে। ভিজুয়াল বা টেলিভিশন মিডিয়ার প্রভাব এখন প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক বেশি। এই গতির সাথে খাপ খাইয়ে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্রডকাস্টিং, সাউন্ড ও গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাজিত পেশাজীবীদের দক্ষতা বাড়াতে রাষ্ট্র উদ্যোগ নেবে। জহিরুদ্দিন স্বপন পত্রিকার সার্কুলেশন বা প্রচার সংখ্যা নিয়ে অসত্য তথ্যের কঠোর সমালোচনা করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলচ্চিত্রকে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজ জীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের অডিও ভিজুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
3: ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলা যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা হয়তো এখন যারা আছি হয়তো আর জুলাই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে।
0: এদিকে ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতেই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমানের নেতৃত্বে ফিল্ম আর্কাইভ ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের 27টি দেশের প্রায় 15,000 কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় 8,000ই বাংলাদেশী নাগরিক। বাংলাদেশী কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও জানান তারা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় এলাকার মানুষ বেঁচে থাকার জন্য সুদীর্ঘকাল ধরে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি আজ নোয়াখালীর সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর তীরবর্তী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, দেশে এখন একটি নির্বাচিত সরকার রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগ লাঘবের দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। চলমান ভাঙনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা অনুযায়ী আরও ভাঙন রোধে ইতিমধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ। আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় এই কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। আরও শুনুন প্রতিবেদনে।
4: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার রাজধানীতে উদযাপিত হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্ট আপ এবং ডিজিটাল সেবার মাধ্যমে দেশকে প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিতে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।
5: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা পর একটা উনি সব বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের নেক্সট 5 ইয়ার্স টাইম আমরা আমাদের এই টেলিযোগ সেক্টরকে আমরা 10 জন ওয়ার্ল্ড এর 10 জনের মধ্যে নিয়ে যাব। এটি নিতে গেলে আমাদের স্বপ্ন দেখতে হবে, টু ড্রিম, উই হ্যাভ টু প্ল্যান। আই থিঙ্ক ইজ অ্যাচিভেবল, সবকিছু সম্ভব হবে। আপনারা আমরা সামনে যারা আছেন, এদেশের দেশবাসী আছেন, এদেশের যারা ব্যুরোক্রেটে যারা চাকরি করেন, যারা সেক্রেটারি আছেন, সবারই একটা সহযোগিতা লাগবে।
4: বিশেষ অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এখন সময়ের দাবি।
6: কোন ইকোনমি কোন কিছু সাস্টেইনেবল হবে না যদি এটা আমাদের সোসাইটির বেটারমেন্টের জন্য কাজ না করে। যদি আমাদের ইনফরমেশন থেকে, ডিজিটাল কমিউনিকেশন থেকে আমাদের উইমেনরা, আমাদের চিলড্রেনরা প্রোটেকশনটা না পায়, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি খুব বেশি দূর এগোতে পারবো না। তো আমার যেটা অনুরোধ থাকবে সকলের প্রতি, আজকে আমাদের যে প্রতিপাদ্যটা আছে যে সকল ঝড় ঝাপটাকে অ্যাডপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যে আমাদের যুদ্ধে জয়ী হতেই হবে, যে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে তথ্য থেকে প্রোটেকশন দিতে হবে, মানুষকে মিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, ডিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারবে না।
4: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নেন আজ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোকবার্তায় তারেক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে আজ তার জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ মাক সেরেশার্লে। সাক্ষাৎকালে স্পিকার বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ফ্রান্স। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় হাম সংক্রমণ ইতিমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা 2 অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আজ জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, 5ই এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারা দেশে এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার চিরঞ্জিত দাস বলেন, বিশ্লেষণে দেখা গেছে হটস্পট হিসেবে চিহ্নিত 30 উপজেলায় 5ই এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম চালুর পর বর্তমানে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় নেই বললেই চলে। বিশেষ করে 17ই এপ্রিলের পর থেকে ওইসব এলাকায় রোগীর সংখ্যা দৃশ্যমানভাবে কমতে শুরু করেছে। এই ফলাফল টিকাদানের কার্যকারিতার স্পষ্ট প্রমাণ। একই প্রবণতা 5টি সিটি কর্পোরেশন এলাকায়ও দেখা যাচ্ছে। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, মাতৃদুগ্ধ পান, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, আইসোলেশন এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও ডেঙ্গু দুই রোগই অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছেন এবং পুষ্টির ঘাটতি হামের মৃত্যুর অন্যতম কারণ। সরকার আজ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে দ্রুত গতির ওয়াইফাই পরিষেবা চালু করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরে এই পরিষেবা উদ্বোধন করেন। ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবার উন্নয়নে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে 37,000-এর বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। আরও শুনুন প্রতিবেদনে।
8: বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করা হয়েছে ফ্রি ওয়াইফাই সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনে ইশতেহারের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে দেশের 8টি বিমানবন্দর সহ 6টি রেলওয়ে স্টেশন ও 4টি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
9: মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আজকে ফ্রি ওয়াইফাইয়ের মধ্য দিয়ে আরেকটা প্রতিশ্রুতি আমাদের সম্পন্ন হলো।
8: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশ ফেরত যাত্রী সহ সব যাত্রীর সুবিধা নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।
10: যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
8: প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সিঙ্গাপুর, দুবাই কিংবা লন্ডনের মতো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা যে ধরনের ইন্টারনেট সুবিধা পান, বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও বিশ্বমানের স্পিড, নির্ভরযোগ্যতা ও সেবার মান নিশ্চিত করা হবে।
11: শুধু ঢাকা এয়ারপোর্ট না, ঢাকা সহ 8টা এয়ারপোর্ট এবং আপনার ট্রেন স্টেশন, 6টা ট্রেন স্টেশনে আমরা আজকে উদ্বোধন করলাম। 250 অ্যাক্সেস পয়েন্ট সারা এয়ারপোর্টে লাগানো আছে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল।
8: ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবা উন্নয়নে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে 37,000-এরও বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ 27 মে টিকিট বিক্রি হয়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। ওই দিন বিক্রি হবে 31 মে টিকিট। প্রাণঘাতী রোগ জলাতঙ্ক বা র্যাবিস, সাধারণত প্রাণীর কামড় বা আঁচড় থেকে ছড়ানো এই রোগটি একবার শরীরে বাসা বাঁধলে এবং লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু প্রায় অনিবার্য। তবে সঠিক সময়ে সচেতনতা এবং চিকিৎসায় এই রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
0: কুকুর, বিড়াল কিংবা বানরের মতো আক্রান্ত প্রাণীর লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে র্যাবিস ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 59,000 মানুষ এই রোগে মারা যায়, যার 95% ঘটে এশিয়া ও আফ্রিকায়। আমাদের দেশেও জলাতঙ্ক একটি বড় স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। র্যাবিস ভাইরাস শরীরে প্রবেশের পর সাধারণত 1 থেকে 3 মাস পর্যন্ত নীরব অবস্থায় থাকতে পারে। চিকিৎসকরা জানান, প্রাথমিক লক্ষণ হিসেবে হালকা জ্বর, মাথা ব্যথা কিংবা ঝিনঝিন অনুভূতি হতে পারে। তবে রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছলে আক্রান্ত ব্যক্তি পানি বা বাতাসের প্রতি আতঙ্কিত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত স্নায়ুতন্ত্রের অকার্যকারিতায় মৃত্যু ঘটে। তত্ত্বাবধায়ক সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরিফুল বাশার বলেন, কোন প্রাণীর কামড় বা আঁচড়কে অবহেলা করা যাবে না। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে সংক্রমণ দ্রুত ছড়ানোর ঝুঁকি থাকায় তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। কোন অস্বাভাবিক আচরণ বা পানি বাতাসে ভয় দেখলে এক মুহূর্ত দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
12: কামড় দিচ্ছে সে কি তার প্যাট এনিমেল কিনা, তাকে সে অবজার্ভ করতে পারতেছে কিনা, নাকি সে একটা স্ট্রিট রাস্তায় আছে। যদি এরকম হয় যে সে অবজার্ভ করতে পারছে না স্ট্রিট, সে জানে না ওই বিড়ালটা বা কুকুরটা ভ্যাকসিনেট কিনা, তাহলে তাকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে তার সেফটির জন্য।
0: প্রতিরোধী হলো জলাতঙ্ক থেকে বাঁচার সবচেয়ে কার্যকর পদ্ধতি, তাই নিজেকে এবং শিশুদেরকে রাস্তার কুকুর বিড়াল থেকে সাবধানে রাখতে হবে। তবে আক্রান্ত প্রাণী কামড় বা আঁচড় দিলে সাথে সাথে অন্তত আধা ঘন্টা সাবান ও পানি দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী র্যাবিস ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে।
12: যদি কোনো ধরনের স্ক্র্যাচ হয় বা বাইট হয়, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে আপনাকে ওই জায়গাটাকে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার পানি দিয়ে এবং সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং এটা বলা হয় যে কমপক্ষে আধা ঘন্টা আপনি কে ওয়াশ করে নেবেন জায়গাটা। এটাতে সুবিধাটা হচ্ছে যে এই ভাইরাসটা হচ্ছে মানে একটা এনভেলপ থাকে ভাইরাসটার উপরে, যখনই আপনি সাবান পানি ইউজ করবেন তখন ভাইরাসটার এনভেলপটা নষ্ট হয়ে যায়, তখন ভাইরাসটা মরে যায়।
0: পোষা প্রাণীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই নিজের পোষা প্রাণীকে সময় সময় ভ্যাকসিনের আওতায় রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটি পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সন্দেহজনক সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়নি। ইরান জানিয়েছে তারা শিগগিরই টোল আদায়সহ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার পরিকল্পনা প্রকাশ করবে। ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বিশ্ব একটি নতুন ব্যবস্থা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, শিগগিরই শান্তি চুক্তি

0: মানবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলায় একটি বৈদ্যুতিক জেনারেটরে অগ্নিকাণ্ড ঘটেছে। রাশিয়ার রাজধানীতে রাতভর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলায় মস্কোয় তিনজন সহ অন্তত চারজন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা আজ এ কথা জানান। এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দানিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন হামলা ও গোলাবর্ষণে অন্তত আটজন আহত হয়েছেন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত রয়েছে। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। বাংলাদেশ দলে তাজুল ইসলাম ও নাহিদ রানা 3টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ দলে প্রথম ইনিংসে সংগ্রহ 278 রান। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 100-তে এগিয়ে রয়েছে। এদিকে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ এ তথ্য নিশ্চিত করেছে। আগামী 7ই জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতরাতে এক বিবৃতিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তাফসিল ঘোষণা করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক। গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। কাল ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু। হটস্পট ত্রিশ উপজেলায় কমেছে হাম সংক্রমণ। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি শোয়েব আহমদ। রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, দেশ গঠনে ব্যাঘাত ঘটে এমন যে কোনো বিশৃঙ্খলা শক্ত হাতে প্রতিহত করা হবে। এ ব্যাপারে কেউ অলস বসে থাকবে না এবং এটাই হতে হবে সকলের প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী গতকাল চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন। একই দিন চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান 48 বছরের পর তার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খর্দখাল পুনর্খননের কাজ উদ্বোধন করেন। এ উপলক্ষে দেওয়া এক বক্তব্য প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠন এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে সমন্বিত প্রতিজ্ঞা গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের 20 কোটি মানুষের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করার মূল চাবিকাঠি। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতা হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সবার আগে জনগণকে দেয়া নির্বাচনী ওয়াদা পূরণের দিকে নজর দেয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, ক্রিয়া কার্ড প্রবর্তন, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ মকুফ ও বৃক্ষরোপণ, নদী খাল খনন পুনর্খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মধ্যে দেশ গঠন ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন জড়িয়ে আছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত প্রায় 2,000-এর বেশি মাইল খাল খনন করেছিলেন। প্রয়াত রাষ্ট্রপতির খাল খনন কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পায়। জীবদ্দশায় এই কর্মসূচিটিকে তিনি দেশে একটি মহাবিপ্লবে পরিণত করেছিলেন। দীর্ঘদিন থেকে দেশে কোনো খাল খনন নেই, ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। জলাশয়ে কোনো পানি নেই, সেচের ব্যবস্থা নেই, ফলে খালের উপকারিতা থেকে দেশবাসী বঞ্চিত। ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, তার কিছু পরিকল্পনা আছে। দেশকে স্বাবলম্বী ও মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সেসব পরিকল্পনার সমন্বয় ঘটিয়ে তৈরি হয় বিএনপির নির্বাচনী ইশতেহার। যার মধ্যে নারী ও হতদরিদ্রদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ নতুন সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। সরকার চায় এই কার্ডটিকে

0: সর্বজনীন করতে, অর্থাৎ এতে প্রাথমিক কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ। এর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবারের মহিলাদেরকে প্রাধান্য দেওয়া। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, রাজনীতি মানে নতুন নতুন মিল কলকারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা, রাজনীতি মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, যেটা তিনি দেখে আসছেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদে বাজেট হওয়ার পর তার সরকার আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবে। সরকারের চেষ্টা আছে আগামী 4.5 বছরের মধ্যে বাংলাদেশের গ্রামগঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। ফ্যামিলি কার্ডের মতো প্রতিটি নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শোনাব দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, লিখেছেন অরণি ইয়াসমিন এবং গানটিতে সুরারোপ করেছেন শেখ সাদী খান।

আরও একটি দেশের গান শুনবেন। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জানিত আহমেদ ঝিলিক, লিখেছেন মোহাম্মদ আলামিন এবং গানটিতে সুর দিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: দুখানি দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: জ্যৈষ্ঠ মানে তপ্ত দুপুর গনগনে রোদ পড়ে, গাছের পাতা থমকে থাকে একটুও না নড়ে, সাখে সাখে পাকা আম জামও পেকে থাকে, মিষ্টি কাঁঠাল সুবাস ছড়ায় পল্লী পথের বাঁকে, উদাস উদাস লাগে সবই মনে হয় যায় কবি, তেজদীপ্ত হয়ে পড়ে দূর আকাশের রবি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আম কাঁঠালের সুবাস ভরা নবীন জ্যৈষ্ঠ মাসে রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: জ্যৈষ্ঠ বঙ্গাব্দের দ্বিতীয় মাস, রসনাবিলাসী বাঙালির কাছে এটি গ্রীষ্মকালের প্রধান মাস। কেননা জ্যৈষ্ঠে যেমন তীব্র গরম, দাবাদহ ও রৌদ্রোজ্জ্বল প্রকৃতি, তেমনি সুস্বাদু দেশীয় ফলের জন্য মাসটি বিশেষভাবে সমাদৃত।
1: আম, জাম, কাঁঠাল, লিচু ও জামরুলের মতো সুমিষ্ঠ ও রসালো ফলের প্রাচুর্যের কারণে জ্যৈষ্ঠ মাসকে বাংলাদেশের মানুষ আদর করে বলে মধু মাস।
0: জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে এবং কালবৈশাখী ঝড়ের প্রবণতাও দেখা যায়। বছরের এই সময়ে দিনে সবচেয়ে বড় হয় আর রাত হয় সবচেয়ে ছোট।
1: প্রিয় উত্তরণ শ্রোতা বন্ধুরা, মধুমাস জ্যৈষ্ঠের সন্ধ্যা উত্তীর্ণ রাতে এই মুহূর্তে উত্তরণ আয়োজনে আপনাদের জন্য রয়েছে বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন বিশ্ব বিচিত্রা।

0: বিচিত্র এই দুনিয়ায় রয়েছে নানান রকম মানুষ আর লোকালয়, তেমনি রয়েছে বিশেষ কিছু গ্রাম, আমাদের ভাষায় যা অদ্ভুত। কোনো গ্রাম রং তুলি, কোনো গ্রাম ভাড়াও দেওয়া হয় বিয়ের অনুষ্ঠানের জন্য, আবার এমনও গ্রাম আছে যেখানকার মানুষ হঠাৎ করেই দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, সহজে ভাঙে না সেই ঘুম। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কিছু আজব গ্রামের কথা জানবো আমরা আজকের বিশ্ববিচিত্রায়। তাইওয়ানের ছোট্ট একটি গ্রাম, একসময় তাইওয়ানের এই গ্রামটিকে প্রমোটাররা কিনে ফেলার চেষ্টা চালায়, সরকারও গ্রামটি ভেঙে ফেলার হুঁশিয়ারি দেয়। গ্রামটিকে বাঁচানোর জন্য একটা নতুন পন্থা বের করেন বাসিন্দা হুয়াং ইয়ং ফু, হাতে তুলে নেন রং তুলি, পুরো গ্রামটিকে রঙিন করে তোলেন ঘরবাড়িতে নানান চিত্র এঁকে। ধীরে ধীরে গ্রামটির নাম ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, সেখান থেকে গোটা বিশ্বে। এখন এটি একটি পর্যটন স্থল হিসেবে গড়ে উঠেছে। হুয়াং ইয়ং ফুর এই রং তুলি কিন্তু শেষ পর্যন্ত গ্রামটিকে বাঁচিয়ে দিয়েছে, এই কারণে এই গ্রামের নাম রেনবো ফ্যামিলি ভিলেজ। মাল্টার সমুদ্র উপকূলের একটি গ্রাম, 1980-তে বিখ্যাত কমিক চরিত্র পপাই ছবির শুটিং হয়েছিল এই গ্রামে। সেই শুটিং এর জন্য মাত্র 7 মাসের মধ্যে নেদারল্যান্ডস ও কানাডা থেকে কাঠ এবং বিভিন্ন সামগ্রী নিয়ে এসে গ্রামটি তৈরি করা হয়। ছবিতে গ্রামটির নাম রাখা হয়েছিল সুইট হ্যাভেন ভিলেজ। শুটিং এর জন্য তৈরি করা হলেও পরে গ্রামের ওই সেটটির প্রেমে পড়ে যান মাল্টার বাসিন্দারা, ফলে ছবি মুক্তি পাওয়ার পরেও কৃত্রিম গ্রামের ওই সেটটি নষ্ট করতে দেননি তারা। এটাই এখন মাল্টার অন্যতম পর্যটন স্থল। বিয়ের জন্য গ্রামটিকে ভাড়াও দেওয়া হয়। কাজাখস্তানের এক আজব গ্রাম কালাচি, এই গ্রামের বাসিন্দারা হঠাৎ করেই ঘুমিয়ে পড়েন। সেই ঘুম একদিন, দুই দিন, এমনকি কারো কারো এক সপ্তাহ পরে গিয়েও ভাঙে। শিশু থেকে বুড়ো সকলের মধ্যে এই প্রবণতা দেখা যায়। কেউ কাজ করতে করতে ঘুমিয়ে পড়ছেন, কেউ বা কথা বলতে বলতে, আর ঘুম থেকে ওঠার পর কারোই কিছু মনেও থাকে না, তারা সব ভুলে যান। শুধু মানুষ নয়, ওই গ্রামের পশু পাখিরাও নাকি দীর্ঘ ঘুমে তলিয়ে যায়। গবেষকদের প্রাথমিক ধারণা, নিকটস্থ ইউরেনিয়াম খনির প্রভাব পড়ছে গ্রামবাসীদের উপর। প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সৃষ্টি হওয়ার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এ কারণে যখন তখন ঘুমিয়ে যায়।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বিশ্ববিচিত্রা।
2: দ্য নাইট দে ড্রোভ ওল্ড ডিস্ক ইজ ডাউন, দেয়ার বাট ফর ফরচুন অ্যান্ড ডায়মন্ডস অ্যান্ড রাশ গানগুলো গেয়ে যিনি দুনিয়া জোড়া সাড়া ফেলে দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি জোয়ান বায়েজ।
1: তিনি পৃথিবীর অন্যতম সেরা রাজনৈতিক শিল্পী, যিনি আজীবন কথা বলেছেন যুদ্ধের বিপক্ষে, শান্তির পক্ষে।
2: তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার এবং সমাজকর্মী। গত শতকের 6-এর দশকে তিনি হাতে তুলে নেন গিটার, ভালোবেসে ফেলেন এই যন্ত্রটিকে।
1: সঙ্গীতকে তিনি তার প্রতিবাদের হাতিয়ার করে তোলেন, লোকগানের সুরে বিমোহিত করে শ্রোতাকে আবার সুরে সুরে করেন প্রতিবাদও, বলেন শান্তির কথা।
2: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে কণ্ঠযোদ্ধা, গীতিকার ও সমাজকর্মী জোয়ান বায়েজের বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
3: মানবতাবাদী সঙ্গীতশিল্পী জোয়ান বায়েজ, প্রতিবাদ, মানবতা ও সুরের এক অমর কণ্ঠ।

জোয়ান বায়েজ আধুনিক বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এমন এক নাম যিনি কেবল একজন গায়িকা নন, বরং মানবাধিকার, শান্তি, ন্যায়বিচার এবং সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী কণ্ঠস্বর। তার গান যেমন মানুষকে মুগ্ধ করেছে, তেমনি তার অবস্থান, প্রতিবাদ এবং মানবিক কর্মকাণ্ড তাকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। ষাটের দশকের সামাজিক আন্দোলন, যুদ্ধবিরোধী সংগ্রাম এবং নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে তার নাম গভীরভাবে জড়িত। তিনি দেখিয়েছেন, সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অস্ত্রও হতে পারে। জোয়ান বায়েজ জন্মগ্রহণ করেন 9 জানুয়ারি 1941 সালে স্টেটেন আইল্যান্ডে। তার পূর্ণ নাম জোয়ান চ্যান্ডোস বায়েজ। তার বাবা অ্যালবার্ট বায়েজ ছিলেন একজন বিজ্ঞানী এবং মা জোয়ান ব্রিজ বায়েজ ছিলেন সামাজিকভাবে সচেতন একজন নারী। পিতার মেক্সিকান বংশসূত্র এবং মায়ের ইউরোপীয় পটভূমি তাকে ছোটবেলা থেকেই বৈচিত্র্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ছোটবেলা থেকেই তিনি বর্ণবাদ, বৈষম্য এবং সামাজিক অন্যায় সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। কৈশোরে তিনি মহাত্মা গান্ধী এর অহিংস দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। পরবর্তীতে এই দর্শন তার রাজনৈতিক ও সামাজিক অবস্থানের ভিত্তি হয়ে ওঠে। জোয়ান বায়েজ কৈশোরে গিটার শেখা শুরু করেন এবং লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। 1959 সালে নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে তার পরিবেশনা তাকে জাতীয় পরিচিতি এনে দেয়। তার স্বচ্ছ উঁচু স্বরের কণ্ঠ এবং গভীর আবেগপূর্ণ গায়ন শৈলী শ্রোতাদের মুগ্ধ করে। 1960 সালে তার প্রথম অ্যালবাম জোয়ান বায়েজ প্রকাশিত হয়। অল্প সময়েই তিনি আমেরিকান ফোক সঙ্গীতের প্রধান কণ্ঠে পরিণত হন।

জোয়ান বায়েজের কণ্ঠ ছিল স্বচ্ছ, নির্মল ও ব্যতিক্রম ধর্মী। তিনি এমনভাবে গান পরিবেশন করতেন যাতে শব্দ, আবেগ এবং বার্তা একত্রে শ্রোতার হৃদয়ে পৌঁছে যেত। তার গানের বিষয়বস্তুতে প্রায়ই উঠে এসেছে মানবাধিকার, শান্তি, যুদ্ধবিরোধিতা, প্রেম, ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িত মানুষের কণ্ঠ।

জোয়ান বায়েজ শুধু গান গেয়ে থেমে থাকেননি, তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের পাশে দাঁড়িয়ে নাগরিক অধিকার আন্দোলনে যুক্ত হন। ১৯৬৩ সালের মার্চ অন ওয়াশিংটনে তিনি অংশ নেন এবং সেখানে গান পরিবেশন করেন। এই ঐতিহাসিক সমাবেশেই মার্টিন লুথার কিং তার বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম ভাষণ দেন। ভিয়েতনাম যুদ্ধ চলাকালে জোয়ান বায়েজ যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। তার এই অবস্থানের কারণে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু তিনি কখনো আপোষ করেননি। তিনি বিশ্বাস করতেন সহিংসতা কখনো স্থায়ী সমাধান আনতে পারে না। তিনি লাতিন আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বহু অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। জোয়ান বায়েজের জনপ্রিয় ও প্রভাবশালী গানগুলোর মধ্যে রয়েছে ডায়মন্ডস অ্যান্ড রাস্ট, উই শ্যাল ওভারকাম, দ্য নাইট দে ড্রোভ ওল্ড ডিক্সি টাউন, গ্রেসিয়াস আ লা ভিদা, ডনা ডনা,

জন বায়েজের ব্যক্তিত্ব ছিল দৃঢ়, কোমল এবং নৈতিকভাবে সাহসী। তিনি খ্যাতিকে কখনো ব্যক্তিগত বিলাসে ব্যবহার করেননি, বরং তা ব্যবহার করেছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। তিনি সরল জীবনযাপন পছন্দ করতেন এবং খোলাখুলি মত প্রকাশ করতেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। এই সম্মাননাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক অ্যান্ড রোল হল অফ ফেম ইন্ডাকশন এ অন্তর্ভুক্তি, গ্রামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা। জোয়ান এমন এক শিল্পী যার গান শুনলে শুধু সুর শোনা যায় না, মানবতার আহ্বানও শোনা যায়। তিনি দেখিয়েছেন একজন শিল্পী মঞ্চের আলোয় দাঁড়িয়েও নিপীড়িত মানুষের পাশে থাকতে পারেন। তার কণ্ঠ আজও আমাদের মনে করিয়ে দেয় ন্যায়ের জন্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষের পাশে থাকা কখনো পুরনো হয় না। তিনি সত্যিই সঙ্গীতের জগতে এক মানবতাবাদী কিংবদন্তী।

0: শুনছিলেন শিল্পকথা পর্বটি।
1: সাউথ কোরিয়ান নোবেলজয়ী লেখক হান কাং কবিতা রচনা করে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করলেও তিনি উপন্যাস ও ছোট গল্প রচনায় মুনশিয়ানা অর্জন করেন। ইউ ডু নট পার্ট উপন্যাসটি শোক ও বন্ধুত্বের এক মর্মস্পর্শী উপাখ্যান।
0: ১৯৪৮ সালের এপ্রিল মাস থেকে ১৯৪৯ সালের মে মাস পর্যন্ত জেজু দ্বীপে মর্মান্তিক এক গণহত্যা সংঘটিত হয়। উই ডু নট পার্ট এই লেখক সেই গণহত্যা এবং তার পরবর্তী অভিঘাত তুলে এনেছেন।
1: প্রিয় উত্তরণ সঙ্গী গ্রন্থ পরিচিতি পর্বে হান কাং রচিত ই উই ডু নট পার্ট উপন্যাস সম্পর্কে আলোচনা করছেন মাসরুর শাহিদ হোসেন।
2: দক্ষিণ কোরিয়ায় যখন এক কনফারেন্সের জন্য গেলাম গত বছরের অগস্টে, যা শুনেছিলাম তার কিছু প্রত্যক্ষ করা গেল। এক, কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার ব্যাপারে তাদের উদ্বেগ ও কৌতূহল, আর দুই, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারে তাদের ভক্তিমূলক টান। তো আমরা একদিন উত্তর কোরিয়ার বর্ডার তক গেলাম, যাকে ওরা বলে DMZ বা ডিমিলিটারাইজড জোন। তবে আবহাওয়ার কারণে আর জেজু দ্বীপে যাওয়া হলো না। জেজু দক্ষিণ কোরিয়ার বৃহত্তম দ্বীপ। আপনি নিশ্চয়ই ভাবছেন কেন এসব বলছি। বলছি কারণ এই রাজনৈতিক আর ভৌগোলিক বিষয়গুলো ধরে গড়ে উঠেছে যে উপন্যাস, সে উপন্যাস আমাদের আজকের আলাপে, উই ডু নট পার্ট। নোবেলজয়ী হ্যান ক্যাংকে আমরা হয়তো চিনি তাঁর দ্য ভেজিটেরিয়ান উপন্যাসের কারণে। তবে আজকে আমরা কথা বলবো যে বছরে আমরা দক্ষিণ কোরিয়া গেলাম সেই বছর, অর্থাৎ ২০২৫ প্রকাশিত তাঁর উপন্যাস উই ডু নট পার্ট নিয়ে। কোরীয় ভাষায় এই বই বেরোয় ২০২১ সালে, বাংলা করলে শিরোনাম দাঁড়ায় বলো না বিদায়। ইংলিশ অনুবাদে শিরোনাম কিছুটা ভিন্ন হল, উই ডু নট পার্ট, আমরা বিচ্ছিন্ন হব না। নামগুলো শুনে যদি মনে হয় এ কোনো প্রেমের গাঁথা, আদতে তা নয়, বরং এই বিদায় স্মৃতি থেকে, সেই অতীতের স্মৃতি যা আপনার দেশ বা আপনার শাসক চায় যে আপনি ভুলে যান, কিন্তু সবাই কি তা শোনে। হ্যাং ক্যাংয়ের এই উপন্যাস উস্কে তোলে তেমন এক স্মৃতি। ওই যে শুরুতে বলছিলাম কমিউনিজম, যুক্তরাষ্ট্র আর জেজু দ্বীপের কথা, এই স্মৃতি ওই জেজু দ্বীপে ঘটে যাওয়া এক আন্দোলন আর গণহত্যার স্মৃতি। আমাদের জানা আছে হয়তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তক কোরিয়া ছিল জাপান সাম্রাজ্যের অধীনে। ১৯৪৫ জাপানি আগ্রাসন শেষ হলো বটে, তবে কোরিয়া গেল দুই ভাগে ভাগ হয়ে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে গেল উত্তর কোরিয়া, আর যুক্তরাষ্ট্রের গোচরে এলো দক্ষিণ কোরিয়া। ১৯৪৮ এক নির্বাচন ঘিরে দক্ষিণ কোরিয়ায় শুরু হলো আন্দোলন। অনেকের মনে হয়েছে এই ব্যবস্থা দক্ষিণ কোরিয়াকে আরও বিভক্ত করবে, তাই শুরু হলো প্রতিবাদ। জাপানি উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে থাকা জেজু দ্বীপ সেবারও এগিয়ে এলো দুর্দণ্ড প্রতাপে। তৎকালীন সামরিক সরকার যুক্তরাষ্ট্রের অঙ্গুলি নাচনে এই আন্দোলনকে কমিউনিস্ট নাম দিয়ে শুরু করে দমনপীড়ন। ফলাফল যা ঘটে তার মহর্ষক। শুরু হয় গ্রামের পর গ্রাম পোড়ানো, গণগ্রেপ্তার আর নির্বিচারে হত্যা। অনেকের মতে ১০ কিংবা ১৪ অথবা ৩০,০০০ মানুষ হত্যা করা হয়, অর্থাৎ জেজু দ্বীপের ১০% লোক নিশ্চিহ্ন হয়ে যায়। যুগের পর যুগ ধরে দক্ষিণ কোরিয়ার শাসকেরা এই হত্যাকাণ্ডর আলাপ আটকে রেখেছিল। ২০১৯ আগে পরে সরকারি তরফে জেজু হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করা হয়, আর ২০২১ হ্যান ক্যাংয়ের উপন্যাস উই ডু নট পার্ট প্রথমবারের মতো জেজু হত্যাকাণ্ডর ঘটনা নিয়ে এলো প্রকাশ্যে। এই উপন্যাসখানা শুধু এই কারণেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে উপন্যাসটি তা নয় যা আপনি হয়তো ভাবতে শুরু করেছেন। এ ঠিক জেজু আন্দোলনের বর্ণনা নয়, বরং দুই নারীর বরাতে আমরা পৌঁছে যাই ইতিহাস আর মৃত্যুর এক অজানা গভীরে। এ উপন্যাসে কেন্দ্রে আছেন দুই নারী, কিউংহা আর ইনসিয়ন। কিউংহা লেখক, মাত্রই তিনি একটি বই লিখেছেন এক ছাত্র আন্দোলনের উপর সরকারি দমনপীড়ন নিয়ে, কিন্তু সেই রক্তাক্ত ইতিহাস ঘাঁটতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একসময় দুঃস্বপ্ন দেখতে শুরু করেন, তুষার ঢাকা মাঠে কালো গাছের কাণ্ড যেন মানব শরীর, মানে কি বরফে চাপা দিয়ে লুকিয়ে ফেলা কোনো গণকবর। তার বন্ধু ইনসিয়ান একজন প্রাক্তন ডকুমেন্টারি নির্মাতার কাঠশিল্পী। ইনসিয়ান সম্প্রতি কাজ করতে গিয়ে তার আঙুল হারিয়েছেন, তাই তিনি কিউংহাকে ডেকে পাঠালেন তার গ্রামে গিয়ে তার পোষা পাখিটার জন্য খাবার রেখে আসতে, নাহলে পাখিটা যে মারা যায়। প্রচণ্ড তুষার ঝড়ে কিউংহা পৌঁছে ইনসিয়ানের গ্রামে, এই সেই গ্রাম যার সকল অধিবাসীকে হত্যা করা হয়েছিল জেজু আন্দোলনে। তুষার ঝড়ে মৃত্যুর মুখোমুখি এক জাদুবাস্তব জগতে কিউংহা দাঁড়ায় এক অমোঘ দ্বৈততায়। রাষ্ট্র যে অধিকার, যে ইতিহাস, যে আন্দোলন স্বীকার করতে চায় না, শরীর সমেত এক লেখক সেই বিস্মরণে ঢোকে। বাকিটা উপন্যাস পড়েই না হয় জানি, তবে ভি ডু নট পার্ট নিশ্চয়ই আমাদের সকলকে দাঁড় করায় সে অমোঘ প্রশ্নের মুখে, সামষ্টিক বা রাষ্ট্রীয় ইতিহাসের বয়ানে আমাদের ব্যক্তিগত অংশগ্রহণ কোথায়। শেষ করি হিউম্যান অ্যাক্টস দিয়ে। 2014 প্রকাশিত হ্যানক্যাং এর এই উপন্যাস হিউম্যান অ্যাক্টস ছিল 1980 সালে দক্ষিণ কোরিয়ার বাংজুতে ঘটে যাওয়া এক আন্দোলন নিয়ে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে কোরিয়ার সামরিক সরকার কঠোরভাবে দমিয়েছিল গণতন্ত্রের জন্য সে আন্দোলন। হ্যানক্যাং মনে করেন যে হিউম্যান অ্যাক্টস আর বি ডু নট পার্ট এই দুই উপন্যাস একসাথে পড়া যেতে পারে। নিশ্চয়ই তা, কারণ এই দুই গল্পই আমাদের শোনায় তাঁদের গল্প, যারা গণ আন্দোলনে সরাসরি সম্পৃক্ত না হয়েও ওই আন্দোলনের স্মৃতি, ক্ষতি আর ট্রমা বয়ে বেড়ায় যুগের পর যুগ, বংশের পর বংশ ধরে। জেজু আন্দোলন আর গণহত্যা থেমেছিল এক বছর পরে, 1950 সালের মে মাসে। আজ সেই মে মাসে এই বাংলাদেশে বসে আমরা সেই সব জান দেয়া জেজুবাসীকে হ্যানক্যাং এর সাথে গলা মিলিয়ে বলি, বলো না বিদায়।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন আমাদের এই আয়োজনটি। প্রিয় শ্রোতা,
0: সিনেমার কথা ও গান নিয়ে সাজানো পর্ব কথায় ও গানে চলচ্চিত্র এবারের আয়োজন। আজ শুনবেন কার বউ ও রহিম বাদশা ও রূপবান ছায়াছবির গান। পর্বটি গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথায় ও গানে চলচ্চিত্র এই পর্বে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ছবিটির নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার বউ। 1966 সালে মুক্তিপ্রাপ্ত একটি উল্লেখযোগ্য বাংলাদেশি চলচ্চিত্র কার বউ। এটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত নির্মাতা নজরুল ইসলাম, আর এই ছবিতে অভিনয় করেছিলেন হারুনুর রশিদ, নাসিমা খান, আশিস কুমার লৌহ, সুভাষ দত্ত, ইনাম আহমেদ, রেশমা, চাঁদ প্রবাসী, টেলিসামাত, খলিল, গোলাম মোস্তফা সহ আরও অনেকে। এছাড়াও কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক এই চলচ্চিত্রে ছোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। বলা চলে এটা তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের একটি ছবি। তবে এই সময়ে জহির রায়হানের বেহুলা সিনেমার মাধ্যমে রাজ্জাক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পান। কার বউ সিনেমাটির কথা বলছিলাম, এটি সঙ্গীত পরিচালক ছিলেন আলতাফ মাহমুদ। চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে চিত্রগ্রাহক বেবি ইসলাম ও তন্দ্র ইসলাম যুক্ত ছিলেন। তখনকার দিনের অনেক সিনেমার মতন কার বউ সিনেমাটির প্রিন্টও কিন্তু এখন দুষ্প্রাপ্য। শ্রোতাবন্ধুরা, এ তো গেল কার বউ চলচ্চিত্রের গল্প। এবারে আসছি রহিম বাদশা ও রূপবান এই ছবির গল্পে। রহিম বাদশা ও রূপবান চলচ্চিত্র প্রসঙ্গে বলতে গেলে বলা হয়, 1965 সালে রূপবানের জনপ্রিয়তার পর 1966 সালে এই কাহিনীর পরবর্তী অংশ বা রিমেক হিসেবে রহিম বাদশা ও রূপবান নামের আরেকটি চলচ্চিত্র মুক্তি পায়, যার পরিচালক ছিলেন সফদার আলী ভুঁইয়া। তিনি নিজেই চিত্রনাট্য রচনার ভূমিকা রেখেছিলেন। এই চলচ্চিত্রটি তার লোকজ সুর ও গানের জন্য ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। রহিম বাদশা রূপবান পালা মূলত একটি জনপ্রিয় যাত্রা পালা, যা তৎকালীন গ্রামীণ মানুষের বিনোদনের প্রধান উৎস ছিল এবং এখনও আমাদের সংস্কৃতির একটি ধারক এবং বাহক হয়ে আছে। চলচ্চিত্রের গানগুলোতে সেই চিরায়ত যাত্রাপালার সুর ও আবেদনও ফুটিয়ে তোলা হয়েছিল। এই ছবিটির প্রাণ ছিল এর গানে। 60-এর দশকের মধ্যভাগে এই ধরনের ছবিগুলো তৎকালীন উর্দু সিনেমার দাপট কমিয়ে বাংলা সিনেমাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। কথায় ও গানে চলচ্চিত্র আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী পর্বে।

0: রাস্তাঘাটে চলাফেরার সময় আমরা বেয়ারিস অনেক কুকুরের সাক্ষাৎ পাই। এইসব কুকুরের মধ্যে পাগলা কুকুরও থাকে, তারা বিনা উস্কানিতে মানুষকে কামড়ায়।
1: কুকুরের কামড় দিলেই অনেকে অবহেলা করেন, কিন্তু মনে রাখতে হবে কুকুরের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
0: কুকুরে কামড়ে দিলে যতটা দ্রুত সম্ভব কাপড় কাচা সাবান ও গরম পানি দিয়ে 15-20 মিনিট ধরে যথাযথভাবে আক্রান্ত স্থান পরিষ্কার করতে হবে। তারপর নিকটবর্তী হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
1: হাসপাতালে চিকিৎসকেরা আক্রমণের ধরন বুঝে জলাতঙ্কের টিকা দেবেন। মনে রাখতে হবে কুকুর কামড় দিলে জলাতঙ্ক টিকা কিন্তু নিতেই হবে।
0: প্রিয় বন্ধুরা, উত্তরণ থেকে এবারে বিদায়। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আজকে কুশলীদের নাম।
1: আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া আমানিতা, উপস্থাপনে ছিলাম আমি আসফিয়া তাসনিম
0: এবং আমি কেএম শোয়েব, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগী মাহবুব রেজা, প্রকৌশলের দায়িত্বে ছিলেন মোসাম্মদ নূরজাহান,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: প্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছি আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিবেদন নিয়ে।
1: সাথে রয়েছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা।
1: আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: তো যা যাক গানে, শুরুতেই ঘায়েল ছায়া ছবির গান, শিল্পীকে
1: শিল্পী কনক চাপা এবং আগুন। আর শুনতে চেয়েছেন আপনারা
0: চাতলা বাজার লালমোহন থেকে নাজমা রিক্তা, সাথে আছে বেলাল, আবু বকর, শাহিদা, সিয়াম, তসলিমা, নীরব ও কুলসুম।

0: এবারে প্রাণীর চেয়ে প্রিয় ছাঁচি বিজ্ঞান, শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন ধানগড়া সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা, রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ চান মিয়া হোসেন,
0: চিলাইগাতি হাজিবাড়ি পূর্বথলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ এবং লিজা আক্তার, ভেওয়ামারা গাজীপুর সিরাজগঞ্জ থেকে শরীফ হোসেন সোহান, আলিফ হাসান, কাকুরি আক্তার, বৃষ্টি এবং রেশমা খাতুন,
1: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম, শাহজাদপুর সিরাজগঞ্জ বর্তমানে সৌদি আরব থেকে পলাশ হাসান, সাথে রয়েছেন তানজিলা।

0: লাঠি ছায়া ছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর, রুনা লায়লা। পছন্দ করেছেন আপনারা শিপালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, তোলন্ডু ধামস্য দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া,
1: ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন ও ফারদিন আহমেদ জাহিন, হাতি খোয়া লোহাকুচি কালীগঞ্জ লালমনিহাট থেকে কেশব চন্দ্র রায় এবং কল্পনা রানী রায়,
0: আধারডাঙ্গি বালিয়াডাঙ্গি থেকে মোহাম্মদ সোহেল রানা সোহেল, সাথে আছেন রায়হান সবুজ, আবির রফিকুল, শেখ ফরিদ, দীপক চক্রবর্তী,
1: মনিরামপুর যশোর থেকে আলিয়া আফরোজা।
0: চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: এবারে ভাঙছে হচ্ছে ছবির গান শিল্পী ইন্দ্রকিশোর রিজিয়া পারভিন।
1: শুনতে চেয়েছেন অবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আমাদের বন্ধু এস এম হোসেন। এরপরে রয়েছেন জিয়নপুর, চুয়াডাঙ্গা, দৌলতপুর, মানিগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, সানোয়ার শামীম সানা ও আজিজ খান।
0: ডুয়েট জয়দেবপুর, গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহাদ ফাহাদ, শোভা, আশিক ইসলাম, নাইম। চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে এস এম ছাবিদ আলী, গফরগাঁও, ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফউদ্দিন এবং মিসেস সোমা শরীফ।
1: নয়াপাড়া, গয়াহাটা, নাগরপুর, টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ ও আশরাফ, গোংরা, চাপড়া, নদিয়া, ভারত থেকে হিরামন শেখ এবং রেহানা শেখ।

0: ইমামগঞ্জের ফ্যাশন ভোলা থেকে নুরুল ইসলাম নির্জন, সাথে আছেন নীলিমা সৈটের সুরভি, স্নিগ্ধা কবির ও ইমরান।
1: বিশইল শাওরাইল পাংশা রাজবাড়ি, বর্তমানে হর্টিকালচার সেন্টার কাশিয়ানী গোপালগঞ্জ থেকে রয়েছেন আমাদের বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান, সাথে আছেন লুৎফর জোয়ারদার, আনোয়ার হোসেন, মিলন চন্দ্র মণ্ডল, ঝন্টু রাকিবুল ইসলাম এবং আব্দুস সালাম।
0: প্রেম যুদ্ধ ছায়া ছবির গান শুনতে চেয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে। তুমি আমার জীবন মরণ, তুমি আমার আশা।

0: বগাজানবাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল এবং লাইভ মল্লিক বেতার। সাগরদিঘি, ঘাটাইল এবং টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন এবং টুম্পা সরকার।
1: আপনারা সবাই শুনতে চেয়েছেন দেন মহোৎসবের গান সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মেলুর কণ্ঠে, শুধু একবার বড় ভালোবাসি।

0: শুনছেন অনুরোধিয়াসন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: ছেলেকার এ ছায়াছবি থেকে এবার একটি গান শোনাবো, গানটি শুনতে চেয়েছেন আপনারা।
0: পশ্চিম ভবদিয়া রাজবাড়ি সদর থেকে শাহিন আলী, সাথে আছে স্বপ্না খাতুন, সৌরভ, রোহান, মিম, ফাহিম ও জেরিন।
1: মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, পারভেজ, পাভেল ও মেহেদি মামুন।
0: শিল্পী সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্রকিশোর।

0: সিএনবি পাড়া চুয়াডাঙ্গা কুষ্টিয়া থেকে শেখ বেলাল মাহমুদ এবং অলিফা মাহমুদ।
1: আপনারা শুনতে চেয়েছেন দি রেইন ছায়াছবির গান, শিল্পী মাহমুদুন নবী।

0: এবারে পাগল মন ছেঁচবির গান শিল্পী দিলরুবা খান ও আগুন শুনতে চেয়েছেন আপনারা।
1: সেরাজিয়া করিমগঞ্জ থেকে হাফসা বেগম জুই, সাথে আছেন নাইম, নুসাইবা, আতেকা, জাকির, হাবিব, আজাদ ও সাউদা।

0: সাকুচাইল সাতি আইন মাধবপুর হবিগঞ্জ থেকে অতীন্দ্র সরকার ইমন, সুমি সরকার, পূজা, দেবশ্রী, পল্লবী ও অনুরাগ।
1: তোমাকে চাই ছায়াছবির গান শুনতে চেয়েছেন ইন্দ্রকিশোর ও কনক চাপার কণ্ঠে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।

0: এবারে লুটতরা ছ্যা ছবির গান শিল্পী কনক চাপা ও খালিদ হাসান মিলু।
1: আর গানটি শুনতে চেয়েছেন গোলবনিয়া, লেমুয়া, পাথরঘাটা, বরগুনা থেকে আমাদের বন্ধু মোহাম্মদ মামুন হাওলাদার, সাথে আছেন মোহাম্মদ হুমায়ুন কবির বাদল, মুসাম্মদ রহিমা আক্তার, মুসাম্মদ মাহমুদা আক্তার, রীতা, মোহাম্মদ বাদুল মিয়া, আরাফাত সগির ও সানোয়ার সারোয়ার হোসেন মন্টু। তো চলুন বন্ধুরা আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

0: গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া থেকে রোশন আরালাবনী, সাথে আছে সোহেল রানা, হৃদয় মুগ্ধ স্নিগ্ধ স্নেহা।
1: আপনারা শুনতে চেয়েছেন আমার দেশ আমার প্রেম, এছাড়া গান শিল্পী রুনা লায়লা ও আগুন।

0: প্রিয় শ্রোতা, আজ এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, এবারে যাবার বেলা। যাবার আগে জানিয়ে দিই আমাদেরকে লিখবার ঠিকানা, অনুরোধের আসন নিবেদন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207, ইমেইল ঠিকানা bb.nibedon2018@outlook.com।
1: বন্ধুরা, আজ নিবেদন গ্রন্থনা ছিলেন ডক্টর দেবপ্রসাদ দা, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আরিফ পিল্লা, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রোববার ঠিক এই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মুনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ সম্পাদক নুরুল কবির যোগদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে যেমন ভোটের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং রাষ্ট্র উপকৃত হয়, তেমনি একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা হলে তার চূড়ান্ত সুফল পাবে জনগণ। বর্তমান সময়ের প্রযুক্তিগত গতির কথা উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এআই মানুষের কর্মদক্ষতাকে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে। ভিজুয়াল বা টেলিভিশন মিডিয়ার প্রভাব এখন প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক বেশি। এই গতির সাথে খাপ খাইয়ে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্রডকাস্টিং, সাউন্ড ও গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাজিত পেশাজীবীদের দক্ষতা বাড়াতে রাষ্ট্র উদ্যোগ নেবে। জহিরুদ্দিন স্বপন পত্রিকার সার্কুলেশন বা প্রচার সংখ্যা নিয়ে অসত্য তথ্যের কঠোর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিখ আল মাররি। আজ সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানিয়েছেন। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬,০০০ দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১,৫১৭ জন। এদিকে সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতিমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২ অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। সৌদি আরবে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে ১০ই জিলহজ আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 3 উইকেটে 110, পাকিস্তান 232। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথপাথী অনুষ্ঠানে জিলহজ মাসের আমল সমূহ সম্পর্কে বলবেন মাওলানা সৈয়দ মহিবুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর রাত 10:05। FM 102 MHz রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠান শুনবেন নাটক সম্পর্ক। FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। মাদারীপুর, রাজশাহী, পাবনা, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রা ও খুলনায় 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তাড়া, অশোক, বগুড়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 91%, সন্ধ্যে 6টায় 64%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:15, সূর্য অস্ত যাবে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে FM 102 মেগাহার্সে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতামধুর, আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী সৈয়দ আব্দুল হাদি, গীতিকার হিরণ্যনাথ মৃধা, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এরপরে শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার জীবন্যাসা জামাল, সুরকার করিম শাহাবুদ্দিন। এরপরে শিল্পী অপু আমান, গীতিকার এ বি এম মাহবুব রহমান, সুরকার মিল্টন খন্দকার। শ্রোতবন্ধুরা, শুনুন একে একে গানগুলো।

আপনারা শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী চম্পা বণিক, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবাইয়াত শামীম চৌধুরী, এরপরে শিল্পী অভিজিৎ দে, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার দীপক কুমার দে।

গানটির শিল্পী ছিলেন অনিন্দিতা সাহা ওথি, গীতিকার মোহাম্মদ মাহবুল ইসলাম, সুরকার শেখ সাদি খান। আর এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটির শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল। এরপরে শুনবেন রিভেঞ্জ ছায়াছবির গান, শিল্পী বেলাল খান ও কণার কণ্ঠে। এরপরে শুনবেন একটি নজরুল সঙ্গীত, শিল্পী লীনা তাপসী খান।

এলআরবির পরিবেশনায় ব্যান্ড সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আয়ুব বাচ্চু। আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

মিতা হকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, আর এরই সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন, আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটি গেয়েছেন রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। শুনবেন দেশের গান। এরপরে শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল, গীতিকার শাহ আব্দুল করিম, সুরকার গীতিকার নিজেই। এরপরে শুনবেন একটি ইংরেজি গান, শিল্পী ফিল কলিন্স।

লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন নাসরিন আক্তার বিউটি। আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবির গান। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন কনক চাপা ও খালিদ হাসান মিলু। এরপরে শুনবেন একটি স্প্যানিশ গান, শিল্পী লুইস ফুনসি। এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত ফিলিংসের পরিবেশনায়, শিল্পী জেমস।

এবারে শুনবেন একটি আরবি গান, শিল্পী আমির দিয়াব। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। তারপরে শুনবেন রাধারমণ দত্তের গান, শিল্পী লিটু রানী মণ্ডল।

রাশিয়ান গান শুনলেন, শিল্পী ছিলেন মিয়াগি। আর এরই সাথে শেষ হল আকাশ বরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। শ্রোতামধুরা এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ইয়াসমিন মুশতারি।

ইয়াসমিন মুস্তারির কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কাজী আজিজ আল কাউসার। পথপাথে অনুষ্ঠানে জিলহজ মাসের আমলসমূহ সম্পর্কে বলবেন মাওলানা সৈয়দ মহিবুল্লাহ। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনবেন সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল

আয়োজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিশুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরহমানিরহিম।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ছটা আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ সোমবার, চৌঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 29 জিলকাদ 1447 হিজরি, 18 মে 2026 খ্রিস্টাব্দ।
0: মধুমাস জ্যৈষ্ঠের এই সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেকে অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলো হার্টস, FM 106 মেগা হার্টস, FM 102 মেগা হার্টস, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। আজকের প্রথম পালার অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে স্টুডিওতে আছে সৈয়দা শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসিমউদ্দিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সুলেমান হোসেন খান, এস এম আলচুপায়ের ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে রওনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা হুদের 119-123 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি আজিজ আল কাউসার।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।